পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইস্যু করা সংশোধিত প্রবেশপত্রে জানানো হবে বলে এনটিএ জানিয়েছে। এই অসুবিধার জন্য সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃ সরকার কমিশনের 27তম অধিবেশনে সহ সভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডীয় শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসায়ীদের সুরক্ষায় কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় কার্নি জানান, একটি নতুন ও সামগ্রিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য কানাডা এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকার সঙ্গে আন্তরিকভাবে ও নিবিড়ভাবে কাজ করছে। কার্নি আরো জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব কানাডা মেনে নিতে পারে না। ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি কানাডীয় আলোচনাকারীদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন। জাতীয় মহাকাশ দিবস আজ। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। দিনটি বিশ্বের ইতিহাসে এক বিরাট মাইল ফলক। এই দিনের স্মরণে দেশ জুড়ে জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। নেদারল্যান্ডসের অ্যামস্টেলভিনে FIH বিশ্বকাপে ভারতীয় পুরুষ হকি দল বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে 1-3 ব্যবধানে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচের প্রথমার্ধে ভারত দুর্দান্ত খেললেও শেষ কোয়ার্টারে 2টি গোল করে নেদারল্যান্ডস। শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচটি জেতা ভারতের জন্য অত্যন্ত জরুরি ছিল। 52তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। নেদারল্যান্ডসের হয়ে 3টি গোল করেন ডুকো তেলগেনক্যাম্প, টিজে হুয়েডমেকার্স এবং থাইস ভ্যানড্যাম। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল SC দিল্লিকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ও মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু গতকাল আগরতলার নন্দননগর স্থিত ডনবস্কো স্কুল ও রামনগর স্থিত বাণীবিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। দুটি স্কুলেই তিনি স্কুলের স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী

শিক্ষার্থীদের মধ্যে মত বিনিময় করেন। ডন বস্কো স্কুলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরার স্কাউট ও গাইডরা রাজ্যের অগ্রগতিতে বিভিন্নভাবে তাদের অবদান রেখে চলেছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে স্কাউট ও গাইডদের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। রাজ্যপাল বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে বৃক্ষরোপণ করেন। ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় রাজ্যপাল বলেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণ ভবিষ্যৎ প্রজন্মের উপরই নির্ভরশীল, এই কাজে ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে নবনিযুক্ত বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে দলের জাতীয় উপসভাপতি ও সাধারণ সম্পাদকরা বৈঠকে উপস্থিত ছিলেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, সাংগঠনিক বৈঠকগুলোতে সবসময় নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গির বিনিময় হয়ে থাকে, যা দলকে শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে সংযোগ গভীর করে তোলার এক লক্ষ্য। এর আগে বিজেপি সভাপতি নীতিন নবীনও দলের নতুন নিযুক্ত জাতীয় কার্যনির্বাহী সদস্যের সঙ্গে বৈঠক করেন। প্রসঙ্গত, বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেবও রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে, ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশজুড়ে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান চালাবে। গতকাল নয়াদিল্লিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে জানান, 7 অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর পূর্তিও এই অভিযানের মাধ্যমে উদযাপন করা হবে। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব শুরু হবে। রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার রাখি পূর্ণিমা তিথিতে ঝুলন যাত্রা উৎসবের সমাপ্তি হবে। ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথ জিও মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেন্ট্রাল রোডের রাধেশ্যাম মন্দির, ইস্কন মন্দিরে বিশেষ পূজা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কম উৎপাদন সত্ত্বেও দেশে আভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুত রয়েছে বলে জানিয়েছে সরকার। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ইথানল উৎপাদনে মাত্রাতিরিক্ত চিনি ব্যবহার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণ নয়, বরং কম উৎপাদন উৎসবের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়াজনিত ক্ষতি এবং মজুতদারির মতো কারণেই দাম বেড়েছে। চলতি মরশুমে চিনি উৎপাদন প্রায় 306 লাখ টন হতে পারে বলে অনুমান করা হয়েছে। দাম নিয়ন্ত্রণে 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের জন্য মজুত সীমা 400 টন নির্ধারণ করা হয়েছে। আগামী 15 অক্টোবর থেকে আখ মাড়াই শুরু হলে উৎসবের মরশুমে চিনির সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচলও এখনও নিয়ন্ত্রিত রয়েছে। NF রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, নারঙ্গি আগরতলা যাত্রী ট্রেন আজ সন্ধ্যা 6:30 নারঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আজ সন্ধ্যা 7:20 আগরতলা থেকে রওনা হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতিশীল নকআউট ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দল হিসেবে ফাইনালে গেল কল্যাণ সমিতি। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি 2-0 গোলে ব্লাডমাউথ দলকে পরাজিত করেছে। আগামী 25 আগস্ট এগিয়ে চলো সঙ্গের সঙ্গে ফাইনালে খেলবে কল্যাণ সমিতি। আজ দুপুর পর্যন্ত আবার পূর্বাভাসে জানানো হয়েছে, আগরতলা আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত আগরতলা ও তার আশেপাশে বৃষ্টি 145.8 মিলিমিটার। আগরতলা আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এদিকে গতকাল সন্ধ্যা থেকে আগরতলা শহর ও শহরতলিতে প্রচুর বৃষ্টি হয়।

খোয়াই, অম্পি, তৈজু প্রভৃতি এলাকাতেও গতকাল প্রবল বৃষ্টি হয়। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককটমা পরিব করিশ্মা জমাতিয়া রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু বিস্কাং সেন্তমর তালনি সালবা সালমারি ফ্রংনাই রং সালো দিল্লি কতালনি বিজ্ঞান ভবন রংনগ ফ্রংনাই খরক ব্রেচি সান বসং ফ্রংনাই সকাত রেওয়ানো রং কক চংলাইনক সাকা রংনক রংতাই সাইথাই সৈথাই রং বেদেকনি নাইকল মুম্বাই হাংকর হাস্তে তাই বসং বেরেমনি রেমথামো অমহাই সকাত মাননাই ফ্রংনাই রং সাইজাকা পিএম শ্রী সাব্রুম কুচুকুক মাতমিক রেগ্রংনি ফ্রংনাই রঞ্জন দেবনাথ ও সকাত ইয়াফার জাগনানি বাকে সাইজাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেটিনালু মিয়া নন্দনগর ডনবস্কো স্কুল তাই রামনগর বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বেড়াইনাইকা ও রংনক খুংনাই স্কাউট এন্ড গাইড নি বাইথাং খাটুঙ্গুই সামু তাই ফ্রংনাই রকবাই কগলাম সালাইকা ডনবস্কো স্কুল স্কাউট এন্ড গাইড নি আদংসং হাস্তেফানো গার্ড অব অনার রেখা হাস্তেফা বাণী বিদ্যাপীঠ রংনকব স্কাউট এন্ড গাইড নি আদংতাই ফ্রংনাই রকবাই কগলাম সালাইকা ব রংরক নি নখলাও বুফাং বসা কাইখা মোজাং নালু সাকা বিকশিত ভারত অংনা নাহারমুং সুপুংনা বাকে থিনাং নি আজাই সংবিধানী বারজা দঙ্গ ও সামুঙ্গ স্রংনাই রক বিসকাঙ্গি ফাইনা নাঙ্গানো হাকতনি দরবার ফাং বক্রক সূর্যকান্ত সাকা জরাতেই দরবার খ্লাইমা হায়ুং বেরম পৈতু থাংজাকমু বাংরিও তৈ রং ফনামা তাই রংরি বাংরি থানে চুবাও মিয়া দিল্লি কতালো ফিলচিসা ব্রিক্স কেরং দাংসাও ব সাকা কতালকু দরবা খ্লাইমু উংখা রং থং বাংরিমানি কাইসা থং ব্রিক্স হাকতনি দরবা খ্লাইমুনি বিসিংগ চুবালাইমু বাংরিনা বাকে ব ফান বকসিনখা লামদিং বদরপুর লামাতেই ট্রেন লাইসুমু তাবুক ব কম থিংমা বিশিঙ্গ দঙ্গ এনএফএফ রেলওয়ে বেখাক্তি সাজাকা তিনি সানজা দামদক তামুই সতি থামচিও 15650 ট্রেন নারেঙ্গিনী সিমি আগরতলা বেখাক লামরিবানো ইয়াং 01666 আগরতলা রানী কমলাপটি এক্সপ্রেস তিনি সানজা দামসনি তামুই সতি নৈচিও আগরতলা সিমি লামরিবানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি থামচি সালমারি ককটি সালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্ডা ও হাক্তর ফাতার হাক্তরনি লুকুরক বাই কগলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাত পান্ডানি ফিলসারা থামচি সিনি বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক রুকুরকন বরমনি ওয়ানসুকমা খাকামা মন কি বাত সাহারনানি কবখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী আচাইমা সালদ্রগৈ বিজেপি হাক্তর গনাঙ্গৈ তালসারমৈ চলিনাই সেবা সংকল্প অভিযান খ্লাইয়ানো মেয়া দিল্লি কতালো দলনি বিভাগ ভারত বেরেমনি তাংক্রা বিনোদ তাউরে সাকা সাল সি স্নি অক্টোবর মন্ত্রীবক্রক মোজাং মোদী গুজরাট মন্ত্রীবক্রক অঙ্গৈ সমাই তাংমানি বিশি নৈচি বা পুমানরগৈব অসামু বুতাংনি বিশংতি পালাইজাগানো ভারতনি চংজাক কিউবানী এম্বাসেডর জুয়ান কার্লোস মার্সন আগুইলেরা মিয়া দিল্লি কতালু মন্ত্রীবক্রক মিউজিয়াম বেড়াইনাইখা এম্বাসেডর জুয়ান কার্লোস বাই বাক্সা পুইলা সচিবতাই কিউবানী আদংরক মানজাকবাইখা তিনি সিমি জুলন যাত্রা চেল চেঙ্গরিজাকানো রাখি বন্ধন তেনে বিসংতে বিসকাং সাংরং সালো রাখি পূর্ণিমা তিথিও জুলন যাত্রা পায়ানো ও তেরনরগৈ আগরতলা জগন্নাথ জিও মতাইনক লক্ষ্মীনারায়ণ মতাইনক সেন্ট্রাল রোড নি রাধেশ্যাম মতাইনক ইস্কন মতাইনক ও আলাইদা তের তাই মতাই রাজাগানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই সংসাজাক রাখাল মুকুমুসিল নক আউট ফুটবল বাতাইমাও বদল নেই অঙ্গী ফাইনেল কাকা কল্যাণ সমিতি উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজক মিয়ানি থমুগ কল্যাণ সমিতি নই বুক চাগুলনি ফেরবাই ব্লাড মাউথ বদল মেচেনকা বুসকাং নৈচিবা আগস্ট এগিয়ে চলো সংঘবাই কল্যাণ সমিতি থাইয়ানো নবরতিবানী বেদেক বেখাক্ত সাজাকা তিনি নখাই কিসাসক চুমি কবলজাক টানো কিসাসক থাইও ফেরাং কগুই বাতে গবং ওয়াইমানো হই হজাক খাইজাকা তিনি ফুংনি খামানি তুমারি টংখা 26 ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তুমারি 35 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি টঙ্গই মানানো ককবর বাই ককতমা তাবুনি বাকে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াইঙ্গানো তিনি হর দামসিনি সতি ব্রেজি বাব
1: প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী মিলনে।

গীতালি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন, আকাশবাণী মিলনিয়া। কিছুক্ষণের মধ্যেই সমাচার প্রভাত দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: উনিশশো ১৮৮১ ইংরাজিতে কেবিআই স্কুলে যোগদান করি। সেখানে যোগদান করার পর স্কুলের দেখলাম স্কুলের পরিস্থিতি ভয়াবহ, খুব উশৃঙ্খলার চরম পর্যায়ে। আমাদের কিছু সম্মিলিত শিক্ষকের সহযোগিতায় স্কুলের বর্তমান যে কেবিআইয়ের সুনাম এটা প্রতিষ্ঠিত করতে খুব সহায়ক হয়েছিলেন কিছু শিক্ষক, যাদের নাম না বললেই অনুচিত হবে। হীরালাল দত্ত, বীরেন্দ্র কর্মকার, রতন চৌধুরী, দেবব্রত সিনহা, ভবতোষ রায়, শৈলেন ভৌমিক প্রমুখ শিক্ষকরা। সেখান থেকে আমার ১৯০৫ সালে আমার চাকরি জীবনের সমাপ্তি ঘটে হদ্রাস সিনিয়র বেসিক স্কুল থেকে প্রধান শিক্ষক হিসাবে। আমার এই দীর্ঘ চাকরি জীবনের যে অভিজ্ঞতা, আমি নতুন প্রজন্মের যে ছাত্র তাদের কাছে বলতে চাই, শিক্ষা সবাই ভালো ছাত্র হবে এরকম কোনো কথা নেই, কিন্তু তাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে গেলে সবচেয়ে দরকার শৃঙ্খলা এবং কঠোর অধ্যাবসায় এবং সহনশীলতা। সুতরাং আমার অনেক ছাত্র আছে যারা বর্তমানে খুব সুপ্রতিষ্ঠিত, বিভিন্ন পেশায় নিযুক্ত। সুতরাং আমি বর্তমান প্রজন্মের ছাত্রদের কাছে আমার আবেদন যে প্রতিষ্ঠিত হতে গেলে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে হবে এবং সৎপথে থাকলে সমাজ জীবনেও যে কোনো প্রতিকূল অবস্থার থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। তাই সর্বশেষে আমি এই আবেদনই করব আমার নতুন প্রজন্মের কাছে, যে তারা শ্রদ্ধাশীল হবে, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করবে এবং পিতামাতার প্রতি মান্যমানতা থাকবে, তাহলে তারা জীবনে সুপ্রতিষ্ঠিত হবে। আবার সবাইকে আমার নমস্কার, সবাই ভালো থাকবেন।
1: যা দেখলাম এই জীবনে, বললেন অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ কর্মকার। আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন বাংলা গানের অনুষ্ঠান গানের ভুবনে। অনুষ্ঠানে প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন বাংলা গানের অনুষ্ঠান গানের ফোপানে আকাশবাণী মিলনিয়া। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন বর্ডার ছবি থেকে। প্রথম গানটি গিয়েছেন রূপকুমার রাঠোর।

আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবার গানটি শুনুন সিফ তুম ছবির গান থেকে, শিল্পী জসবিন্দর রোলা এবং

0: অনুষ্ঠানে এবারে গানটি শুনুন, পাপা দি গ্রেট ছবি থেকে, শিল্পী উদিত নারায়ণ এবং আদিত্য নারায়ণ।
1: तुम्हें पता है मैं यहाँ का इंजीनियर हूँ और तुम्हारे

সবশেষগান শুনলেন অঙ্কুশ ছবি থেকে। এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। ওদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

দেশবন্ধুরা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া সুরভি অনুষ্ঠানে এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী আশা ভোসলে।

আগে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন আশা ভোসলে, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ এবং এর অব্যবহিত পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

tăng nó nữa.

নরকনাই তো 7.9 MHz FM পর্যন্ত তেয়াক তো নরকবাই জি কাশ্মীর কাকলাই মার্কেটিং সং নরক যতন কাহাম করেন না তোমা আর তিনি খা ককতিশাল ককতিশাল আছেন চিনি নাই নদী নক নক নিক বাং মা সামং হম বাই কিশাল এলা মানে শাল বিমান যতন জানি যা সামং আর ফাতার বেলা সাতু তে সাতু নি লগে লগে ফানো তিনি তো যতন কিশাল এলা মান মান মানে শাল বা নক নকুঙ্গ অবাহাই নজর আর রিমানী বিশিং তুই যত জানি যা সামু বাই গদালই নতঙ্গনা

খাইফানু চিনি রেডি উনরক খানা নানি তাপক দি খানা উইতংলি অবাহ কেন পান্দানো আউকে মারে কি হাই না হাই তেতাং সা খানা ততক রোজাব খানা লাই হাই না হাই বেলাই খানা ততক বুকুক কুমারি দেববার মানে খরং মাই রোজাব খানা না ফাইসিং থাঙ্গি তঙ্গ আউ তাবুক চিনি স্টুডিও নি জরা খগ ফুংনি দাম দিশা তামই সতি চিচুকু হুঙ্গে মুক্তি থাম তে যতন হাই হাই বেলে বেলে হে ফুং কাহাম দেবা খবর দিপর কাহাম হিনানি ফাইসিং থাঙ্গি তো যে সাতং তুমানি নসং ফাতার নাইনানি থাকাঙ্গে অব যতন দীপর জরা ন কাকা হানই ওয়ান সগুই নাই মানো হেদা দীপর জরা কানানি তে সদি থামচি সাহাই তঙ্ক আবানি বাগই সঙ্গ নরক বাই গেজরা দীপনি জরা দাম চিনে কাওয়ানো আর জরা হাঙ্কে তো চেরাই রকমের পান্ডা বকরি বদল খানা লাইনাই হাইফানো ও জরা হাঙ্কে সঙ্গ চিনি বেলাই খেয়ে হুকুমো মুকুমো বাই গদাল যাক অবাহাই জের চামন খানামানি বিশং দিই চিনি হুক নি বাহাই মানো এবাহাই চিনি যে গবাং মা কচাম ককথাই অবাহাই যে কমাউই থাং যাক গবাং মা চিনি সিনিয়া আমাহাই মানে খুনি তঙে মানো ফেয়াবা চিং রোজাব মানে বিশং দিই চিনি মগল বুসকাঙ্গ নবী থাং মানে হাই অবাহাই রকব উঙ্গি থাং হাই দা মারি গেছেন সঙ্গ আও হাইনে হাই খানা লায়ানো বুকু কুমারি দেবর মানে খরাং বাই ও চড়াও বালাই খানা তত রোজাব মো জাদুনি রোজাব মো খানা লায়ানো ফাইদে ও রোজাব মো

세사리모 말리야 사보 생사와 사보 생사와 부탈시컬러

ছাও আকাশবাণী মান কি বাত পান্ডাও হাকতর ফাটার হাকতর নি লুকুরক বাই ককলাম সালায়ান মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী আচাইমা সাল রবি বিজেপি হাকতর গনাঙ্গী তালসারমই চলিনাই সেবা সংকল্প অভিযান ক্লায়ান হাস্টেপা ইন্দ্রসেন রেড্ডি নালু মিয়া নন্দনগর ডন বস্কো স্কুল তাই রামনগর বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বেড়েনাইখা ভারত নি চংজাক কিউবানি এম্বাসেডর জুয়ান কার্লোস মার্সান আগুইলেরা মিয়া দিল্লি কতাল মন্ত্রীবক্রক মিউজিয়াম বেড়েনাইখা তিনি সিমি জোলন যাত্রা তের চেঙ্গি রোজাগানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই সংসাজাক রাখাল মুকুমো সিল্ট নগাওয়ট ফুটবল বাদাইমাও বদল নই ঙ্গই ফাইনেল কাখা কল্যাণ সমিতি তিনি নখা কিশাসক চুমুই কবল যাক টঙানো কিশাসক থায় ফেরাং কগৈ ওয়াতৈ গবাং ওয়াবুই মানুহনৈ হজাকলাই রিজাকা তিনি ফুংনি খামানি টুংমারি টংখা নৈচিদক ডিগ্রি সেলসিয়াস তাই তিনি শালনি শাখানি টুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও টঙানো দাও মানকিচিং সঙ্গাসে জরা সং খানাকা তিনি কক্রক এফ এম নিউজ হেডলাইন্স আহে সং তেকিসা জরানি উলনো সেরাইরকি পান্ডা বকরি বদলনি ফাশিং থাকলাইনাই নরক আনিল গি তঙ্গি তঙ্গি পান্ডা জে পায়সা খনাউই তঙ্গি অবাহাই কেন আহে সঙ্গ অচরাও বকরি বদলনি ফাশিং থাকলাইন ফাইদি মারে কেজন সঙ্গে

0: বাহ, বিনির চাপমুং বেলাই নখনা তকসুকা। বিনির চাপমুং নি বিশিং গসং কবাং মান ককথাই রক খানাকা আবংকা সিচা দি তাকুক রক বাচা দি বুকুক রক আও সিনি দফা ন জংসাসা খাইনা থানকাঙ্গসং সিনি খাও ওয়ানচুক তাই খালাইসং কাহাম খাই থানাই কাহাম সামুং দাঙাই থাকাই আমরক গাবন বাকে সং যারা খাসিয়া অং দংনাই রক বরক নসং সিচা দি মানে আবনো ব বিনির চামুং বসং দেখে বসং ন খনারেকা হাইকে বিনির চামুং নরক যতন খানা তকজাকবাই খেনা হেন আংখা খাইও হাইকে সং তৈ বোখনা তো খানা চামুং রক তংখ হাইকে ফাইডে আবনি গচার সং তাবু কক তং কাইসা খাইনা সকতং সাইখানার নাই চিনি পালনি বিশুঙ্গন ভেলাই চিকুন তে খাই নাই বাইপন ককতং ভেলাই সানাগ্রং বিনি মুখে থিনাং হাইকে থিনাং নিনি ককতং সুন্দর সাইখানারলা
1: আনি মুখে থিনাং দেবরমা আং তাও ককতং সানাই আনি ককতং মুখা নখা নখা নখা নখা নামাস জুখা সামন গিরে বাসলে চালখা সাতটা জোড়া নিয়ে নখা পিলারা সাইটুঙা চুকে ননবা চুকে গবাং মাবা সুমা ফায় তাল সাল আথু কিরে ফেরাং ওয়াতে চুমুই বড় পাইন তাম হালকতং সাউজা মন কিসা আনি কতাং নপাইখা
0: বাহ বিনি ককতাং বেলাই নখনা তক্কা নখাপো বিনি ককতং নি মুখাই হিঙ্গে নখা নসং বেলাই ন কুচু খে নহরু নখাও আথু কিরে নগ তাল নগ হরং খে সং আথু কিরে রক বুছে নাই থতক হিঙ্গে ব আর নখানো তৈ ন ব যে ওয়ান সুকমানি সং যে নখা নসং যত নম সঙ্গ চুমুই বুদুল বুদুল কেনে কবনি তংখাঙ্কে সং আর চুমুই সাকাও আচুকই রক নাই নাই মুসং তাঙে রক নাই নাই মুসং বাহাই আবো আসে নাই থতক হাইন নখা কচিং ফুরং গানকে সঙ্গ হরকে বা আথুকিরি সালকে বা চুমুই বুদুল বুদুল ওখাই নখা নসং চারাই ফাংসিনে নসং নাহারে সিমি নগুই তঙ্গ কে বা তাঙে সিমাইয়াখো ওখাই আবো ন বিনি ককতাংখা নখা গে বেলাই নখানা তো সোকা ওখাই ককতাংখানা লাগে আর চামুং খানা লাগে হাইকে তাবো তাই সেরে চামুং ন খালাই না সঙ্গে চামবং রচাবি খালে নাই তিনি হাইকে তিনি নি চামুং সঙ্গে রচাবি খালা
2: আনি বুমু তিনি দেবরমা আং না রং রচামুং খাদি নাই আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো হু খলায় জাদু হু খলায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো মাই কাইলায় জাদু মাই কাইলায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো মা হোক টাঙ্গায় জাদু হোক টাঙ্গায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো মা

0: Anda dah jamu warna paika.
1: Bah, bini dah jamu bo belai no kena tok shoka. Engkai bini dah jamu kena mana ya gula hai ke pari sing hai ke. Kotho mabu sa kaisa kena lai ane ang norong no kaisa kotho mabu sa sai kena ruan. Engkai norok jato no kena ini belai no kena tok jak ben. Salsa henta. Kaisa bolong kutu go kaisa mayung tongfu. Engkai bo engkai belai no sak sak simi no cana ni no wan sugu. Bui bui kaham dangi tong bui hamya dangi tong bui ni caya dangi tong ba abrok mung sawan chu ya ta ge salsa ge no bo bolong ku thu go mayo khu belai no adaw khu ja ka handa ge adaw khu jang mani yang yang yang yang nai tong nai mani ain tam chana bo to bisi thalek blai ro kam de ro thok ja go ge bo phang blai ro chao bo to ga bo to no jatna sai man na ge bo himi thangde thangde kaisa bu phang blai ni bu phang ni blai na sana bagai bobi ni busandi ba ke phan hor kanta inge phan hor kan gan ke no a bu phang blai jana nai jong phun ke bu phang bedek bo lori jakti ingi nai a bu phang bedek ko khebo kaisa tok bu tei tei nai khombai na bagai na sing ge ya chok tong ma ja a tok ni ko ओगो बतै लरि जाक्ति इंगै सेवा सेबिनो कलाइन नाय दं खाबु आब्रु केनो टक छाकांता ओ मायुंग मायुंग अबो फंग बेदेक नि बलाइनो ता सासिदे सिनि टक बतै दंगो र सिनि बतै बतै खुंबाय नाय दं खा एंगाय सिनि बतै कलाइ थांके सिनि बतै बाय थांगानो ग छंगनो किसा खायरक सिदि मासा मायुंग कक सिखनाया ओलखेनो ब आ बो फंग बेदेक न वासे स बाय से ब आ बलाइनो चाखा हिंगेनो टक बतै बक लाइ बाय ने हाव वासे बनो नस्तंग थांग बाय गा हिंगेनो काप लाइक हते टक रक ब सिनि बतै न स बाय रखा मायुंग ले हनै नाय गे ब खेबा टंग ठक जागै नाय आदा कुब्लुंग खे माचा त्रे नाय तेस थांगे उ छातंग गिरिंग गिरिंग बा ब फंग तला ओ खे थुइ दोंग दि खाता इंगे टक रक गंग का बा काप लाइ जाबोय टंग खाते इंगे आबु नो नरक ब तांग दि दो इंग्लिश बाइक ब सेल्फी सेंटर सेल्फी स्ट्रक तांग दि ता निजिनि छाक नि जाना न सिमिता वान छुक दि बुइनि ককনো বগিছা বনি বসুবিধা গেদ বনি বজাতে কাহামং থং আব যতন নাই দিদ কথমা বসাও অমন ফরং মানে সংসরং মানে ক্লায়ো জে সং বনি জেসপন খাইনা থাঙ্গে বনি তা দেরা থং আম হাইনো ওয়ান সুগিন সে জেস সামগো খাইনা নাঙ্গো হাইকে কথমা বসানি ইয়াগুলো সং ফাইদে হেকে ককতাং খাই নালেন হেকে সংন তাবু ককতাং সাইখনার নাই তিনি হাইকে তিনি নিনি ককতাং না সং সাইখনার লা
2: আনি বুমুং তিনি দেবরমা আংনার অন্য ককটাং সাইখনার নয় আনি ককটাং বুং খাই চবা লংমা ন চবা চবা ন লংমা চা থানি বাগৈ টংথাইমা টং থানি বাগৈ মান থানি বাগৈ চবা শাক নি বাগৈ লুকু নি বাগৈ দফা নি বাগৈ থিনাং নি বাগৈ চবা আছে ফুডু নি সিমিং থিয়াস্তাক জরা চবা চবা খেলা নমা থাংনাই চবা তৈনি নি মান থাইব নং সেগিমা নাই হামবাই
1: বাহ বিনি ককটাং ব বেলাই নখনা তক সুখা হাইকে জরা তো ইয়াং পাইরেক পাইরেক বা সং সিনিয়াগত দেব কথমা তাই চামুং রক্তং খ হাইকে ফাইদি তাবক সং তাই থাইসা ককটাং খানাই না লাইনা সং ন ককটাং সাইখনার নাই মেহেলি হাইকে মেহেলি নিনি ককটাং সং না সাইখনার লা
0: খুলুম কা আনি মুং খা মেহেলি দেবর মাং তাবু ন ন কাইসা ককটাং সাইখনার না আনি ককটাং নি মুং খা কুচু খেরেং বাদ বুবার ও কুচু খেরেং বাদ বুবার তাবুং নং বিয়াং থাংকা হাফং থাইশিনি বাড়ি মতমই বিয়াং নং কমাই থাংকা আসিকে মতম তঙি মানিয়া বাইবরিমা খাজুব বেরে থাংলাংকা হুলক যাবই বংনি গালন নং বমান যাবই থাংজাখা মতম সারিবই অ কুচু খেরেং বারবু বার নিনি কথমা সিমি খনাও বাহাইলে মানলাংলিয়া নিনি মতমা তাবুক সুক তঙ্কে বসমাতিন বার সারিতেরে খলি আং নাইতি খামু খাজুগুরিবই খেরেং বারবরে মতম সাইতংতি খামু আনি কক তাও না পাইখা
1: বাহ বিনি কক তাং ব বেলাই ন খনা তক সুকা আইকে সং তাবো তাকে সে কথমা বসা খানাই না লায় না আইকে মেহেলে নিয়া গুলো কথমা বসা সাই খানাই নাই সং ন থিনাং
0: আনি কেন কথমা নি মুং খাই মসাবাই মায়ুং সালসা হান্তা মসাকাই মায়ক পুংজাক মুসেন নিসাওই গাই মায়ুং খে আরামাসায়া সাতং গিং মা হিম হিমতা গাই মসা সাকাতা অয়া ইয়া নুমজাং থাং তা সাবজে দে ইয়ার আংকে মায়া খুইমাসে জাং নাংলিয়া yar ang no no mai do tuk do na hari ang loge polong go hlung ke ri dikhai beng gu chuk ja khata
1: ko mai yung beng ro chuk ja khata
0: he mo sa se
1: mo sa suk ja khata
0: ang kai mo du phul ka ele bora phul ka kai chuak phul ka ta ang kai pistan ba ye lung khata doctor thang ka injection na kha ge ham ka ta wang nong ni borok rok tong thok ja ge na ko ki philip ha ga ani ke ng ka

বাহ, বিনির চাপ মং বেলাই নখনাতক সোকা গাই খা খাইও সিনি তিনি পান্দান খানাই টংাই রক বেলাই নখনাতক জাখানা সং ফাইনাই পান্দা রক বাহাইন হাই মহাই কথমা বসানে বিশিং দি গবাং মা সরং মং নি কক রক্তাই খনাতক খনাতক রসা মং রক্ত বুই নরনি বসকাং ফাই সক পাই পিনাই হাকে সং তিনি আশক কচারি ন নরনি ভাজিং খা নি হামজং মাইয়া ফরে সিনো পান্দানো মথাক লাইসিবানে যতন ন খুলুমকা।

যে বরফ ডাইনাস্টির আবার অন্যতম সাইমানো দুর্গা মানিক্য আপনি উল্লেখ করেছেন সাইমানো 1809 AD তাও মানে কিছু সং সঙ্গে দিয়েছে নিজুকা হাস্তে সিংহাচন এবার খেবা আচুক থাই গুবাগ্রা রকম আবার সঙ্গবামা রাজমালা রকম বিশিং মুসলমানকে নরক চিনি পান্ডা খানাই তুমি এবার খাবো নরক তে কাহকে সাইমানা নিহিনকে বিজা পাইমানি বিশিং পরিমাণে বিশিং পেয়ে তো সাইমানাই না

আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির সঙ্গে মত বিনিময় করেন। ভারত রুশ আন্তঃসরকার কমিশনের অধিবেশনে অংশ নিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে

0: আলাপচারিতে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: ভারত কি কোনো স্টার্টআপ।

ইন্দ্রার চাঁদের দক্ষিণ মেরুর অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 23 অগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতারই প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, জেনজি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে সরকার মহাকাশ ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং চন্দ্রযান 3-এর ঐতিহাসিক অভিযানের কথা স্মরণ করে বলেন, এই সাফল্য মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির সঙ্গে একসারিতে স্থান করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সরকারি সফরে আজ রাশিয়া যাবেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রের 5টি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে রয়েছে রায়চক সিবইয়ার্ড, সালিমার টিম্বার পোম্প।

0: ও জিয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের প্রকল্প। পশ্চিমবঙ্গের খিদিরপুর, শালিমার, রায়চক এবং ঈশাপুরে এই প্রকল্পগুলি গড়ে উঠবে। এগুলি সশস্ত্র বাহিনী, যুদ্ধজাহাজ নির্মাণ, রেল, পারমাণবিক ক্ষেত্রে যুক্ত সংস্থা, এমএসএমই সহ একাধিক ক্ষেত্রে আগামী দিনে সুবিধা প্রদান করবে। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পশ্চিমবঙ্গ বর্তমানে শিল্পক্ষেত্রে প্রভূত উন্নতি করছে, একের পর এক ক্ষেত্রে বিনিয়োগের দরজা খুলে যাচ্ছে।
1: नीति सही हो और इन्वेस्टमेंट के प्रति कॉन्फिडेंस हो, भरोसा हो, तो विकास जगत को दुनिया

0: میری ایجوکیشن کیونکہ جہاں کبھی ادیوگوں کے لگاتار ویسٹ بنگال میں بند ہونے کی خبریں آتی تھیں وہاں آج نئے ادیوگوں کے وستار کی خبریں برابر آ رہی ہیں. یہی بدلاؤ بنگال اور بدلتے ہوئے بھارت کی تصویر ہے. اور ویسٹ بنگال کے ویری ڈائنمک چیف منسٹر سریندر ادھیکاری جی کے آنے کے بعد بنگال میں سب شبھ شبھ ہی ہو رہا ہے.
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ক্রীড়ামন্ত্রীদের বৈঠক অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শুরু হয়েছে. কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খার্সে ব্রিক্সের এগারোটি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন. দক্ষিণ মুম্বাইতে গতরাতে এক ধর্মীয় শোভাযাত্রায় বিশালাকার গণেশমূর্তি চাপা পড়ে দুজন প্রাণ হারিয়েছেন, আহত পাঁচজন. ভুবনেশ্বরের জয়ম্বে চকে রাত দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে. মুম্বাই ফায়ার ব্রিগেড, ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে. ভারতের আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড় ও ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে. এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং বিদর্ভ অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে. আগামী দুই তিন দিন মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা, মাহে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলিতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আইএমডি. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন. এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব. আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে. খবর শুনছেন আকাশবাণী থেকে. আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন. এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে. এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে না সরলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধই থাকবে বলে ইরান পুনরায় জানিয়েছে. ট্রাম্পের এই দাবির বিষয়টি প্রত্যাখ্যান করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই তীব্র সমালোচনা করেছেন. মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বৈঠক স্থগিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা পুনরায় উত্থাপন করায় দুই দেশের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে. প্রেসিডেন্ট ট্রাম্প সমাজ মাধ্যমে কানাডার বিরুদ্ধে মার্কিন কৃষকদের ওপর উচ্চ শুল্ক আরোপের অভিযোগ করে বলেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়ে এই শুল্ক সংক্রান্ত সুবিধাগুলি ভোগ করতে চাইছে. এদিকে কানাডার প্রধানমন্ত্রী ম্যাককার্নি আমেরিকার বাণিজ্য সংক্রান্ত দাবিগুলিকে অযৌক্তিক ও অন্যায্য হিসেবে অভিহিত করে বলেন, এগুলি কানাডার জন্য বিপজ্জনক. দক্ষিণ তিউনিশিয়ার উপকূলে একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত দুজন প্রাণ হারিয়েছেন, 12 জন নিখোঁজ. এই ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে. উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র হুসাম উদ্দিন জেবাবলি জানিয়েছেন, কর্তৃপক্ষ দুটি মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী জেরবা দ্বীপের একটি হাসপাতালে পাঠিয়েছে. নৌকাটিতে 15 জন যাত্রী ছিলেন বলে ভারতীয় বেতার কেন্দ্র জাতীয় বেতার কেন্দ্র মোজাইক এফএমকে জানিয়েছিলেন তিনি. জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলের ইবারাকি প্রিফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 জন আহত হয়েছেন. এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে. জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল. উল্লেখ্য, সেদেশের কিউশু দ্বীপের কুমামতে গত মাসেই 7.1 মাত্রার ভূমিকম্পে 38 জন প্রাণ হারান এবং 364 জন আহত হন. ডুরানকা ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে. সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্ট বেঙ্গল এসে দিল্লিকে ট্রাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ফাইনালে ওঠে. অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডকে ট্রাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে. মহিলাদের এফআইএইচ হকি বিশ্বকাপে আজ পুল ইডি ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে. সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে এই ম্যাচটি জিততেই হবে. খেলা শুরু হবে রাত 10:30। এদিকে ভারতের পরবর্তী ধাপে যাওয়ার বিষয়টি চীন ও নেদারল্যান্ডসের ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করছে। ভারতকে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচকে চীনকে হারাতেই হবে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া বাংলাদেশকে 1 ইনিংস ও 53 রানে হারিয়ে 2 ম্যাচে সিরিজের সমতা ফিরিয়েছে। এর আগে সিরিজের প্রথম টেস্টটি জিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের নজির গড়েছিল। ম্যাকাইতে আজ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস 95 রানে শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক 39 রান দিয়ে 4টি উইকেট নেন, তিনিই ম্যাচে সেরা হয়েছেন। বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত সর্বাধিক 31 রান করেন। খেলার সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া 210, বাংলাদেশ 64 ও 95। জাপানে আগামী মাসে নির্ধারিত এশিয়ান গেমসের জন্য 492 সদস্যের ভারতীয় দল অনুমোদন করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এই দলে রয়েছেন 265 জন পুরুষ ও 227 জন মহিলা অ্যাথলিট। সবথেকে বড় দল যাচ্ছে অ্যাথলিটসে, সেখানে অংশ নিচ্ছেন 73 জন প্রতিযোগী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্ট আপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। ভারত রুশ আন্তঃসরকার কমিশনের অধিবেশনে অংশ নিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে রাশিয়া যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে। কলকাতায় আজ জাহাজ নির্মাণ সংক্রান্ত 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন আবারও আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর অনুষ্ঠান।
1: মানথাই দেবশিথাই আও হায়া দিব গাই সঙ্গ অবাহাই কেন নরক বাই ককলাম সাথে সাথে ফিয়াবা জরা তো আসে গবাং জরা করি সানা থাকাই সঙ্গ নরক বাই লাইবুমানি কথমানি পান্দাও তো নরক বাই দাম নেই জরা নো দঙ্গ তে আবনো কারি ফানো তে সতি থামসিংকে সঙ্গ তে পুনি পান্ডা আও সঙ্গ দেব সাইমান লাইনাই কক তক সাথে সাথে অমাহিন জরা তো থাঙ্গি তো তুরু তুরু বিনি থায় দেব বেলাই নাম মতাই নি কক নং সানি থাকে চাকরামা মতাই চাকরামা মতাই ব আবো বহাই নাই বুবাগ্রা নিজে মানে ক ডাইনাস্টি নি মল ন টুয়েলভ সানা থাকে নাইন নিশ্চিমি টুয়েলভ সেঞ্চুরি ও ন আবো সাম চাকমানি আও চাকরামা মতাই নাবুখানো যে বাক্সা সবি মুরা হই ব সিনি যাগো দে আ মতাই ব হাইনহাই বেলা কেন গচাম দে নরক থাঙ্গি নাইমানি বিং দই তাবুক তো আরও থাঙাইনি বাকে সেপ দঙ্গ বুট দঙ্গ থাঙ্গি নাইনি বাকে ব বেলা কেন সেপ কাহাম দঙ্গ থাঙ্গি নাই মানো বেড়াই নাই মানো ফিয়াবা বেলাই নাতিনি মল রগো হে আরো রগো কিসা নাই থাঙানি ন জানাই হাইয়াদিবা চিনি ত্রিপুরা হাসেও দঙ্গি দঙ্গি সে চিনি গচাম যে থাই রক দমানি চিনি মতাই রকনি যে থাই অবহাই রকম সাইমানানি নাঙো যমু সাইমানি কাঙ্কে আবো বেলা খেলে চিনি বাকে কাইসা লাচিমা সিং সাহাই আও আবনো কারি ফানো যমু নাইনি থাকে ত্রিপুরের সুন্দরী যে মতাই নক আও আমার ত্রিপুরেশ্বর সুন্দরী মতাই নক আবো ব হাইনহাই একান্ন শক্তি পীঠ হই চিনি যাব আবো বুবাগ্রা ধন্য মানিকনি জরাও আনরক থাশিং মুকিসা খুরসাখা বুবাগ্রা ধন্য মানিকনি যে কক যে পুসাও আবো অংকে 1501 এডিও সংসার জাকমানি আও অংকে মারে কিচিং সং অবাহাইন চিনি ত্রিপুরা হাস্টেও যে বুবাগ্রা রক সামুং হুমুং খ্লাই ক্লাং লাং মানি আবনো তাবো ফানো চিনি ভারত হাকতর গনাং গই বেলা খেলে নিনি মন্ত্রী বক্রপা নুথন নিনি সানা থাকাঙ্কাই রাষ্ট্র বক্রপা নুথন এবার চিনি হাস্টে গনাংনি এবার চিনি হায়ুংনি ফানো জেসা ফানো ফাইতুন বে বাক নম চিনি হায়ুং গনাঙ্গই পুইতু চাচাক মতাই যে কাইসা অবংখা আমা ত্রিপুরা সুন্দরী নিজে মতাই নক একান্ন শক্তিপীঠ মতাই আও হে যত নামারি সানই নবহাই কাইসা চিনি বেলাই খেলে গচাম বুবাগ্রানি মলে সিমি নাবুক সাক জরা যমু নাইন থাকাই নরক থাঙ্গি নাই মানো আবো বহাই নাই উদয়পুর ন দঙ্গ যে তমু আগরতলাবো নাইনি থাকাঙ্কে তো আসুক চালিয়া যমু থানানি হিন থাকাঙ্কাই সালচান সালনো থাঙ্গিয়াকনে কিফিলি ফাইমানো যেবাক ন অমাহাই চিনি ত্রিপুরা হাস্তে ও হায়াদিবে চিনি ত্রিপুরা হাস্তে তো নাই নাই কানকা আসুক কতরিয়া চিনি ত্রিপুরা হাস্তে নি যে বেড়াই নাই মানে বিশিং তুই চিনি বুবাগ্রা রকমের সামু হুমুং খাইলাম মানে তেই বেলা কেন নাই থতক নুয়ং মানে কক উজ্জয়ন্ত প্যালেস আও উজ্জয়ন্ত প্যালেস ব আমার কেন যে সুনাম যাক আবো অংখা বাংলার খাইবানো কুয়া গিয়া অবহাই হিনই নাইমানো আবো অংখা 1897 বিশি ও সুনাম যাক মানে বুবাগ্রা রাধা কিশোর মানিকনি জরাও 1899 নিসিমি 1901 জরা সুনামনানি বাকই জরা নাঙ্খা আপনার সুনামখা মার্টিন এন্ড বার্ন যে কোম্পানি বরকনি বাকই অবাহাইকে যে চিনি তাবো স্টেট মিউজিয়াম হিনে চিনি যাক আবরক বেলা কেন সাইমান থাই ফিয়াবা আবো অংকে নরক যতন সাইমানো যে বুবাগ্রানি মল নিসিমি ন আবনো সামই ফাইমানি নুকজাবো নাইন খা যাইনিখাই বেলা গবাং মা গদমা বিশিরমই ন যে নুমানো সাম থানিব জরা নাং

ka te a jora o bela keno rang mari bu kbang khlai no thanga hne sun sai man to mung na nya tha ka baire ni simi se je tumani ba martin and barn ni company ni simi ngai abar no bu sun kisha sai man thai lai thang nai mano narok to mung na nya ni kang kai chini uchen te palace no ai ba kha ba tabuk ni je state museum hne sini cha ko aro thangai salburum burum no kbang ma borok thangai nai mani ba kha chini trip haste ni kbang ma khati cha a jaga o ni ma bo tong go norok nai mano je rung srungi tong nai rok borok no bot langai je sarai hinjak nai rok je ma pha hinjak nai rok bebang no nai thai tong go chini khati cha khokumo mokumo kbang ma sung a jaga o museum ma thamani bising tei sung chini kbang ma mane khani rok no bo sung nai mani aunke mare kiching so sung te bo saiman lai nai hai na hai bubagrani molo je tangai kalang sak belai kheno sung kung su gi saimano au chini tri prahas te belai no nai thok thai abong kha nir mahal eba khai ba abono sung kai sa le khini bo sini jago au chini tri prahas te wo nir mahal eba khai ba tu jilik ma nuyung au tu jilik ma nuyung nuyung nai je saiman mani abong kha bubagra bir bikram kishor manikoni molo salam jago 1933 bc ni simi 38 bc jora belai kheno te kotor ni bising tui abono bo salam jago abono rudra sagor lake ni bo chini tripura o ram sagor hai na hai ram sar site ni bo chini jago tomu narok nai na kang ram ram sar site ni bono chini jak nai international significance abahai hini no sinicha kaisa wetland hinai chini tripura haste ni o belai kheno abahai nai thatok thai bubagra rok bai sinamik langjak mani abarok no sing nai thai klayo ante shai man thai klayo shi thai klayo au tebo sing nanya ni thakang kai sing a shawise sabaya chini bubagra rok ni mon ni kok no sara thakai tam tam te bo tong kho au te bu tong kho shawi bo sabaya abong kha hai na hai benobon buddha bihar abong kha je buddhist tong thar rok ni borok ni bo kai sam matai no abong kha hai na hai bubagra bir bikram kishor manik ko ni jora o no abono sanam kha abono sing tomung na nya ni tha ka ke hai na hai kabang ma buddha jayanti je tripura era 1857 hini bo sai man jago eba ka 1354 abono california sing je je puro inaugurate khlai jago abong kai 4 tarikh me 1947 au tomung abono sing nanya ni tha kang ke je radhanagar gana wo je buddha mandir je tong mani abono kha benevon buddha bihar au mare kichin song chini jora to tirik tirik thangai tongo sing phia ba sharai tong lai mani o jora o lai bu mani othoma phia norok bayang kong dam sate sate o mai keno dam sa jora kanani nai dok kha haya dam ngai te bu tong kho sing shaima lai nai chini bu bagra ro tam tam klai lang kha chini isiri ro ni mungui tam tam tong mani sing aba hai rok no belai no shaima thek lai o tomung lai bu mani kok no sanani thakai khursanani thakam ke কসবা কালী যে মতাইন কসবা যে কালী মতাইন আবব খুরসাথাই বেলাখেন ক্লায় বুবাগ্রা ধন্য মানিকনি জরাও আবন কাইসা লেক নেই সাইমান কমলা সাগর লেক আহ জাগাও ন সানা থাকা সিপাহী জলা হাঙ্কর খবজাব তাবুকে আও নরক তমুং নাই নানি কাহে আবো বহাই নহে কস বা কালী যে মতাই নক আবব বুবাগ্রানি যে ধনমানিক মল সালাম জাক মানে বেলাই খেন কচাম মতাই নক আ মতাই নক নব নরক থাঙ্গি নাই মানক যে নাই না মুসং নাই রক আও কে মারে কিছু সং সুতেই বস তমুং সারানি থাকা হাই পুষ্পবন্ত প্যালেস আও পুষ্পবন্ত প্যালেস বহাই নহাই বুবাগ্রা বীরেন্দ্র কিশোর মানিকনি জরাও 1917 বিশিও আও সংখাই সং যে 1917 বিশিও আবন সং সাইমান মানে যে পুষ্পবন্ত পেলে পিয়া আবু তাবো কে সং 2018 বিশিও যে রাজভবন হনে

অবসং হকগ্রক নরবাই শালাইগা তে আবনো কারিফানো নরববো পান্দাখানা মানে বিশিং তুই আসক জরা আনো লগে রিখা আও কে মানে কিছু সং কগলাম সাথে সাথে দামসা জরা কাবুই বাহাকে আসক জরা কাবুই থা আসং খাসি রিগিয়া ফেব নাই নাই তাব তমুং নাই থাকাই চিনু স্টুডিওনি জরা খগ দীপরনি দামসা তামুই সতি বাচি বাঙ্গুই মুফলি চি থাম তে যতন না হাই না হাই বেলাই বেলাই খেয়ে দীপর কাহাম আও অদীপরনি জরাও আং তঙ্গি তঙ্গু নরক বাই স্টুডিও জিকাশমি আং নরক উরাম উরাম নমা সও সিনি লাইবমানো সব শিয়াও তঙ্গি মাইয়া আবনি বাকি সুরাম উরাম নরক বাই জে জরাও সানা থাকাই ককটি সালনি সেকেন্ড ডে ফোর্থ আপরুকে গোবা কোকনো নরক বেছিনি লাইবুমানী ককরক নরক সাইমানী বাকে নরকনি কচার ফাইসবাই ফেয়াব তিনি আং নরকনি কচার ককলাম সানানী বাকে সেফ মান মানিবা নরক বাই ককলাম সানানী হইনি নরকনি কচার ফাইসবাই ফিরবা কে অবাহাই নরক আং বাই তঙ্গি তঙ্গ আসে জরা ফেয়াবা আং তংনাই নরক বাই দীপরনি দামনি তামই সতি থামছি জরা ফেয়াবা সঙ্গ লাইবমানী কথমা সরকাই তে সতি নই হাই তংনাই নরকাই অবন তুই ন কগলাম সালাই আবনি উল অঙ্কে তো সে কাইসা পান্ডানী ফাইসিংগ থাংলাইয়ানো সমু সাইমানী থাকে গোবাং মানুষ থাই চিনি বেড়েমানী বিশিং তৈব সরমানী বিশিং তৈব যে রংসরঙ্গি তংনাই হিনজাকাই রক যে অকরা জাগ্রা হিনজাকাই রক তাবু ফানো নগিয়া খ তাবু ফানো সাইমানিয়া খ গাই নরক বেড়েমানী বিশিং তৈফা নংথন ইয়াং ওয়াং থামানী বিশিং তৈ আং যে থাই সামানী নরক নো নরক থাঙে নাই মানো বেলেখেন গোচাম থাই ও থাই রক থামানী বিশিং তৈব নরক চিনি হুকুমো মুকুমনো বেলেখেন যে হামজাকাই রক খাতি উই নার থাইকলাই ওকে অবহাই নরক বাই ককলাম সাথে সাথে জরা তো থাকে না তঙ্গ ফিয়াবা আং সানামু চুঙ্গ নরক দেব সিদি পরিদি তে চিনি লাইবমানো সিদি তমু নরক চিনি লাইবমানো সিগাংকে পরিতে পরিতে দেব সিনামু সুংনাই দেব পরিদামু চুংনাই আহ জরাও গোবাং মা চিনি ত্রিপুরা হাস্তেনি জেবু বাগ্রা রক তামো তামো সামুং খাইকা বমা হাই বমাহাই চবা খাইকা তে ফাতারনি যে সামুং হুমুং রক বমা হাইকি বমা হাইকে বরক আজরাও বরকনি যে চুবা মুং খরকচাতে খরকচান বাহাইকে তামো খাইকা বরকনি কক লাংমানি কক সে বসাইমান থাই ফেয়াবা আং নরকন তিনি জরা আসুক বিখাবা আসুকতে সাইমান গলা তামনি হিমালে কুবুনি সাল রোগ নরক বাই কুবুনি পান্ডা রোগ আং নরকনি বাকে তেইব তুবুই ফাইনাই তেইব কগলাম সালাইনাই তেইব সাইমান লাইনাই আও কে মারে কিছু সং নরক তঙ্গি তঙ্গি আনি লগিও অবহাইকে নরক বাই তঙ্গি তঙ্গ ফিয়াবা যেন তমু নাইনি থাকে চিনি লাইবমানী ককনো সাইব নাইবা সাবাইব সাবাইয়া শিবো শিবাইয়া হাইরেবা কে বেলাই সানা থাকাই আসে কিসা জরাও দামসা জরা বাই নরক বাইকে সাবি বাকে নরক না সানাই দাম বাই সাবিব নরক নকে বেলাখেন সাইমান থাই কলায়ও তে সি থাইব কলায়ও আও মানে কিছু সং জরা তো তাব ত্রুক ত্রুক বিনি থাই থাঙ্গি দঙ্গ ফিয়াবা লাইব মানে যে কথমা এবারখাইবা সঙ্গ লাই থাকজাক জরানি কক লাম রক নরক বাই সালাই দংলাই মানে অবা হাইকেন ফিয়া সঙ্গ অ জরা ও নরক বাই কিসা লেলানি ফাইসিংও থাংলাইনাই লেলামানী উলো হাইন হাই সঙ্গ কুবুনি পান্ডা রক

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন মধ্যাহ্নকালীন সংবাদ ইংরেজিতে।

এতক্ষণ শুনলেন মধ্যাহ্নকালীন সংবাদ ইংরেজিতে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:15:50। এখন শুনবেন আমার চোখে আকাশবাণী এই অনুষ্ঠানটি। আজকের অতিথি শ্রী শ্যামল পাল, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।

শ্যামল পাল, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের সমস্ত কর্মকর্তাদের আমার চোখে আকাশবাণী বিলোনিয়া এই সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আকাশবাণী বিলোনিয়ার জন্ম 1992 সালের 28শে অক্টোবর। তখন সে ক্ষুদ্র পরিসরে বেতার সম্প্রচার হতো। আজ প্রায় 34 বৎসর পেরিয়ে বিলোনিয়া আকাশবাণী তার সমহিমে বিরাজমান। ত্রিপুরা রাজ্য ছাড়াও ভারতবর্ষের অন্যান্য রাজ্যের শ্রোতাদের মধ্যে এই বেতার কেন্দ্রের জনপ্রিয়তা বহুল। অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে শ্রোতাদের চাহিদাকে মাথায় রেখে আকাশবাণী বিলোনিয়া তার সম্প্রচার বিভিন্ন মাত্রায় নিয়ে গেছে। বিভিন্ন বয়সের শ্রোতা ও তাদের চাহিদাকে সর্বাপেক্ষা প্রাধান্য দিয়ে আসছে। শিক্ষামূলক সংবাদ ও তথ্য পরিবেশনের ক্ষেত্রে আকাশবাণী বিলোনিয়া আজ সমহিমায় বিরাজমান। ছাত্রছাত্রীদের জন্য স্কুল ক্যাম্পাস থেকে জানা অজানার অনুষ্ঠান, কুইজ কম্পিটিশন, বিভিন্ন সাহিত্য বিষয়ক আলোচনা ইতিমধ্যে ছাত্র সমাজের মধ্যে ব্যাপক উৎস উদ্দীপনা সৃষ্টি করেছে। সায়েন্স সেমিনার, ক্যারিয়ার কাউন্সিলিং, স্কুল ডিবেট, গুণীজনের সান্নিধ্য, এইসব অনুষ্ঠান সত্যই প্রশংসনীয়। আইন সংক্রান্ত আলোচনা, কৃষি বিষয়ক আলোচনা, নেশামুক্তির আলোচনা, চিকিৎসা সংক্রান্ত আলোচনা, জানা অজানার অনেক তথ্য নিয়ে আলোচনা, এই জীবনে যা দেখলাম আমি নারী, এই অনুষ্ঠানগুলি সত্যই প্রশংসার দাবি রাখে। এ পক্ষের দম্পতি, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পরামর্শ, কৃষি আধিকারিকের পরামর্শ, এই সমস্ত আলোচনাগুলি, সাহিত্য পাঠ, কবিতা পাঠের আসর, এগুলি সত্যই আরও আরও আরও প্রশংসার দাবি রাখে। সর্বশেষে আমি আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের শ্রীবৃদ্ধি কামনা করে আমার আলোচনার ইতি টানলাম। নমস্কার সবাইকে।

এতক্ষণ শুনলেন আমার চোখে আকাশবাণী এই অনুষ্ঠানটি। আজকের অতিথি ছিলেন শ্রী শ্যামল পাল, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। এখন শুনবেন বাংলা আধুনিক গান নিয়ে শুরু হবে অনুষ্ঠানটি।

এতক্ষণ শুনলেন সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান। আজকের শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে রবিবারের আড্ডা, এই লাইভ অনুষ্ঠানটি।

আমাদের গান। স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের রবিবারের আড্ডা অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যে রাধে সে চুলো বাঁধে। হ্যাঁ, আজকের নারীরা রান্নাও করে, সে সাথে চুলো বাঁধে, অর্থাৎ ঘরের কাজও করে, সঙ্গে বাইরের কাজও করে, সঙ্গে আরো আনুষঙ্গিক যে সমস্ত কাজ রয়েছে সেগুলির সাথেও এখন নারীরা যুক্ত। এ প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো। আসলে যে রাধে সে চুলো বাঁধে একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা প্রবাদ। এর অর্থ, এর সহজ অর্থ হল, যিনি ঘরের সাধারণ রান্নার কাজ করেন তিনি নিজের সাজগোজ বা চুল বাঁধার কাজও সুন্দরভাবে সামলাতে পারেন। অর্থাৎ একজন নারী একই সঙ্গে গৃহস্থালির কাজ এবং নিজের যত্ন বা অন্যান্য দক্ষতা সমানভাবে বজায় রাখতে পারেন যদি ইচ্ছে হয়। আধুনিক যুগে এসে এই প্রবাদের অর্থ আরও প্রসারিত হয়েছে। এখন শুধু গৃহস্থালি নয়, ঘরের বাইরে চাকরি বা ব্যবসা সামলে সংসার এবং নিজের কেরিয়ার সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া নারীদের ক্ষেত্রেও এই প্রবাদটি সগৌরবে এখন প্রচলিত রয়েছে। আজকে সেই প্রসঙ্গেই কথা বলব, গান শুনব এবং বন্ধুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।

0: আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, এমনই একজন নারী যিনি রাধেনু আবার চুলও বাঁধেন, অর্থাৎ তিনি একাধারে আমাদের ত্রিপুরা রাজ্যের ইকফা ইউনিভার্সিটির একজন প্রফেসর ম্যাডাম, এবং সঙ্গে উনি ঘরের কাজ সামলে আরও অন্যান্য বিভিন্ন কাজের সাথে উনি যুক্ত। প্রথমে পরিচয় করিয়ে দেব ওনার সাথে আপনাদের। নমস্কার ম্যাডাম।
1: নমস্কার ম্যাডাম, আমি সর্বপ্রথমে অনেক ধন্যবাদ জানাতে চাইছি আকাশবাণী বিলোনিয়ার রেডিও সেন্টারকে আমাকে এই অনুষ্ঠানে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।
0: আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের রবিবারের আড্ডায়।
1: একদম ম্যাডাম।
0: হ্যাঁ, আজকে আমরা যেটা বিষয়টা রেখেছি এই নিয়ে কথা বলবো আপনার সাথে, এবং এই নিয়ে আলোচনা করব যে নারীরা কি না পারে। আজকালকার নারীরা সবই পারে, যে রাধে সে চুলও বাঁধে, অর্থাৎ যারা জব করেন, যেসব নারীরা জব করেন বাইরে, তারা জব সামলে ঘরের কাজও করেন, এছাড়া আরও অন্যান্য বিভিন্ন সংস্থার সাথে ওনারা যুক্ত রয়েছেন। আচ্ছা ম্যাডাম, আপনার কাছ থেকে প্রথমেই আপনার পরিচয়টা জানবো।

0: ড্রামা থিয়েটার এগুলো নিয়েও কাজ করছি। অ্যাকচুয়ালি আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা হচ্ছে থিয়েটার আর্টস।
1: আচ্ছা,
0: তো সেই নাট্য চর্চা, বিভিন্ন নাট্য ব্যক্তিত্বদের সাথে সময় কাটানো, শ্রী সঞ্জয় কর স্যার থেকে শুরু করে আমার বিজয় সিং স্যার বা অনেকে, আগরতলার অনেক বিভূভূষণ ভট্টাচার্য স্যার, তো সবার সান্নিধ্য পাওয়া, ওদের সাথে কাজ করা, বিভিন্ন আমার সমবয়সী যারা আমার মানে এই ফিল্ডে কাজ করছেন ওদের সাথে একটা সম্পর্ক রাখা, বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চাদের নিয়ে কাজ করা, বাচ্চাদের নাটক সম্পর্কে বিভিন্ন আলোচনা, ছোট ছোট পারফরমেন্স তৈরি করা, তো সেইগুলো নিয়ে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। সেটা আমার একটা বিশেষ পছন্দের জায়গা আর সেটা আমার একটা বিশেষ কাজও। তারপর আমরা আছি, আমাদের ইকফা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টের একটা বিশেষ শাখা রয়েছে লিগেল এইড, সেখানে আমরা আমি ইভেন্ট কনভেনার হিসেবে আছি। সেখানে আমাদের বিভিন্ন লিগেল অ্যাওয়ারনেস রিলেটেড বিভিন্ন ড্রামা, আমরা বিভিন্ন রুরাল এরিয়া গুলো যেমন হাজামারা বাজার, বরকাঠাল, যেখানে মানুষরা একটু মানে ব্যাকওয়ার্ড বা সবকিছু জানে না, আইন সম্পর্কে ততটা অবগত নয়, স্বাভাবিক আইন সম্পর্কে আমরা সবসময় এতটা ওয়াকিবহাল নই, কারণ কখন মানে কোন ধারা কোন কোনটা কি পর্যায়ে পড়ে, তো আমরা ওই রকম এরিয়া গুলো সিলেক্ট করে আমাদের স্টুডেন্ট প্রিপেয়ার করে বিভিন্ন, যেমন বাল্য বিবাহ, ড্রাগ এডিকশন, হ্যাঁ, তারপর ইফটিজিং, ওই জিনিসগুলোর উপর ফোকাস করে আমরা বিভিন্ন ছোটখাটো নাটক তৈরি করে বিভিন্ন স্কুলগুলোতে গিয়ে পারফর্ম করাই। আমার লেখা, আমি একটু সঙ্গে লেখালেখিও করি, হ্যাঁ, তো নাটক লেখা আমার একটা বিশেষ মানে পছন্দের জায়গা, কবিতা লেখা তারই সঙ্গে, তারপরে একটু আধটু নাটকে রিলেটেড গান করা, ডাইরেকশন দেওয়া, সেটাই আমার খুব পছন্দের জায়গা আর কি। তো এই হচ্ছে আমার একটা ছোট্টখাটো যেটা আমি কাজগুলো করে থাকি একই সাথে।
1: শুনবো আপনার আজকে অনুষ্ঠানে আপনার লেখা কবিতাও শুনবো আমরা। আচ্ছা, তাহলে প্রথমে বলবেন যে এত কিছু সামলে, হ্যাঁ, ঘরের কাজও তো নিশ্চয়ই করতে হয়।
0: একদম, সেটা সে যতই অনেক নারী ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, নারী তো ঘরের কাজ ছাড়া সে সম্পূর্ণ নয়।
1: ঢেকি স্বর্গে গিয়ে, হ্যাঁ, ঢেকি স্বর্গে গিয়ে ধান ভাঙে, একটা আরো একটা প্রবাদ আছে।
0: একদম একদম,
1: হ্যাঁ, কিভাবে করেন, কিভাবে সামলান?
0: অ্যাকচুয়ালি ম্যাডাম, ছোটবেলা থেকে আমি আমার মাকে দেখেছি, হ্যাঁ, আমার মাকে দেখেছি, আমার মা স্কুল টিচিং এ ছিলেন, হেডমিস্ট্রেস হয়ে রিটায়ার্ড হন, আমি দেখেছি আমরা তিনজন ভাই বোনকে মা সযত্নে বড় করেছেন, সঙ্গে স্কুল সামলেছেন, সঙ্গে মা আবার শ্যামা সঙ্গীতের খুব ভালো শিল্পী ছিলেন, শিবপ্রসাদ ধর, আমার মায়ের নাম ছিল রত্না শর্মা, সব একসাথে কাজও করেছেন, হ্যাঁ, কৈলাস শহরে আমার মামার বাড়ি, তো আমি দেখেছি একই সাথে মা শ্বশুর বাড়ির সব দায় দায়িত্ব করছে, বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করছে, তারপর একই সাথে আমাদের

0: যে অনেক সময় মা সময় পেত না যে বসে পড়াবে, তখন শুধু রান্না করতে করতে বলতো জোরে পড়, আমার কানে আসছে না, জোরে পড়। তো এই করেছে, তো দেখেছি কিভাবে একজন মহিলা এভাবে করে। আর যখন সত্যি কথা বলতে কি নিজের উপরে পড়ে, মেয়েরা তো নিজেই মানে লক্ষ্মী দুর্গা এগুলোতে মানে এই ভাবে ভূষিত, এই শব্দগুলিতে ওরা ভূষিত। যখন নিজের উপর পড়ে প্রত্যেকটা মেয়ে সেই মানে আপনার অনুষ্ঠানের সেই সঠিক নামের মানে ইয়েটা মানেটা সার্থক হয়, যথার্থতা পায়, যেটা রাধেনো চুলো বাঁধে সেটা সব মেয়েরাই করে নেয়। মানে সেটা আমার অভিজ্ঞতা আর কি, আমি দেখেছি যদি চায় সে অবশ্যই পারে।
1: মানে নারীকে যে পাত্রে রাখবে সেই পাত্রে,
0: সেই পাত্রের এই আকার ধারণ করে। একদম একদম।
1: আচ্ছা, এই যে নারীদের নিয়ে আমরা আজকে কথা বলছি, এখানে কিছু কিছু সংখ্যক আছেন যারা পড়ালেখা করেছেন, উচ্চশিক্ষা নিয়েছেন, হ্যাঁ উচ্চশিক্ষা লাভ করেছেন, কিন্তু চাকরি পাচ্ছেন না, কোনো ভালো জবে ঢুকতে পারছেন না, সরকারি বা বেসরকারি যে কোনো, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মানে এটা অনেকে মনে করে, হ্যাঁ হ্যাঁ বলুন।
0: এখানে আমি প্রথমেই বলবো যে আমি যে এক দুটো এনজিও তেও যুক্ত আছি, সেখানে অনেক দিদিরা আসে বা ইয়েরা আসে, অনেকেই এডুকেশন পেয়েছেন, ভালো পড়াশোনা করেছেন, একটা সঠিক বয়সে বিবাহ হয়েছে, যেটা সবচেয়ে বেশি দরকার। তারপরে যদি চাকরি বাকরি বেশিরভাগই পায়নি, আর চাকরিটাকে ওরা প্রায়োরিটিও দেয় না, হ্যাঁ তারা নিজেদের মতো করে কিছু না কিছু করছে, যেমন ওই তো এনজিওর কাজে যাচ্ছে, তারপর নিজেদের মতো কেউ সেলাই কাজ করছে, কেউ মানে একদম মাস্টার ডিগ্রি করে দেখা যাচ্ছে পার্লার সামলাচ্ছে, মানে প্রত্যেকেই নিজেদের কিছু একটা ব্যস্ততার জায়গা, পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা ঠিক খুঁজে নেয় যদি তার ইচ্ছে থাকে। আর অবশ্যই আমি বলবো সেখানে সাপোর্টটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, পরিবারের, সমাজের, আশপাশের মানুষের, যে সে যখন নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছে, কিছু একটা করতে যাচ্ছে, তাকে উৎসাহ দেওয়া, তাকে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন তো আমাদের ত্রিপুরাতে বিভিন্ন রকম মেলার আয়োজন হয়, সেখানে কত মা বোনেরা কত কিছু মানে নিজের হাতে বোনা কাজ করছে, কেউ মানে আচার মানে আচার রান্না করা, সেটার টেকনিক কিভাবে করা হয়, বিক্রি করা, মানে যদি সে চায় অবশ্যই তার জন্য সমাজে কাজ করার মানে মানে শেষ নেই, অবসরের শেষ নেই, অনেক কিছু সুযোগ সুযোগ সুবিধা রয়ে গেছে।
1: হ্যাঁ, অনেকেই মনে করে যে না আমি তো অনেক পড়ালেখা করলাম যে এই কাজটা আমার জন্য উপযুক্ত নয়, অনেক অনেকে এটা ইগো নিয়ে থাকে যে না এটা হবে না, আমার জন্য এটা নয়।
0: প্রথমে আমরা বলবো যে
1: কোনো কাজই ছোট না, কোনো কাজই ছোট না।
0: হ্যাঁ একদম, প্রথমেই মানে এই কথাটা বলতে চাইবো যে যদি আমার ধারণাটা একটা জায়গায় ফিক্স হয়ে যায়, ফ্লেক্সিবল না থাকে, তখন আর এগুনো যায় না। হ্যাঁ, ভরা কলস ভরা যায় না, হ্যাঁ খালি কলসই একবার ভরা যায়, তাই তো? তো যখন আমাদের মানে মানসিকতাটা, যেহেতু আমি এডুকেশনে আছি, আমার সবসময় শেখার একটা পিপাসা, মানসিকতাটা যদি আমাদের শিখতে হবে, জানতে হবে, যদি আমার হয়ে গেছে, আমার মাস্টার্স হয়ে গেছে, এডুকেশন অনেক কিছু নিয়ে নিয়েছি, গ্রাজুয়েশন হয়ে গেছে আমার, মানে আমি এস্টাবলিশড, ওই রকম ধারণাটা আমি এই এই কাজটা আমার উপযুক্ত নয়, এই ধারণাটা চলে আসলে তারা লার্নিংটা থেমে যায়, থেমে গেলে সে আর এগোতে পারে না, একটা জায়গা স্টপ হয়ে যায়। তো ইগোটা অবশ্যই ছেড়ে দিয়ে সমাজে এত সুন্দর সুন্দর কাজ আছে, বাচ্চাদের নিয়ে এত সুন্দর সুন্দর কাজ আছে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, হ্যাঁ তো ভেবে ক্রিয়েটিভ ভাবে ভেবে অনেক কাজই করা যায়, তার যোগ্যতা অনুযায়ী সে নিজের পছন্দের জায়গা নিজে ক্রিয়েট করতে পারে, আরো পাঁচজনকে সে ওটাতে ইনক্লুডও করতে পারে যদি চায়,
1: যদি ইচ্ছেটুকু তার মধ্যে থাকে,
0: ইচ্ছেটুকু থাকা, ইচ্ছেটুকু সবচেয়ে ইম্পর্টেন্ট,
1: প্রথমে আগে ইচ্ছে থাকতে হবে, তারপর
0: ইচ্ছে আর সাপোর্ট, ইচ্ছে আর সাপোর্ট, এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস।
1: তাহলে নারীরা অনেক কিছুই করতে পারে,
0: অনেক কিছু করতে পারে,
1: কারণ দেখা যায় যে আমরা যাকে বলি অলস মস্তিষ্ক শয়তানের বাসা, হ্যাঁ আমরা যদি কিছু না করি, বসে থাকি, অনেক বাজে খেয়াল বা বাজে দিকে মন যায়, কিন্তু এরকম অনেক কাজই আছে, কাজের মধ্যে যদি থাকি, থাকে নারীরা, তাহলে উন্নতি বোধ হয় আরো মানে দ্রুত।
0: একই তো হচ্ছে আমরা যেহেতু নারী, আমাদের তো কাজের শেষ নেই, সে ছোটবেলা

0: আগে পড়ার ফাঁকে ফাঁকে যখন দাদা বলে এক গ্লাস জল দিয়ে যা রে, দৌড়ে গিয়ে আমরা বইটা বন্ধ করে জলটা দিয়ে আসি। মা দেখে বললো বাবাকে একটু ভাত বেড়ে দে তো, ফট করে হয়তো খাতা কলমটা বন্ধ করে দৌড় দিয়ে গিয়ে একটু ভাতটা বেড়ে দিয়ে আসি। তো আমাদের তো অভ্যাস আছে মাল্টিপল টাস্ক করার, আমাদের তো সেই গঠনটাই সেরকম। আমরা মানে দশভুজা এমনি এমনিতে বলে না মহিলাদের, হ্যাঁ, বাচ্চা সামলানো একটা বিশাল বড় কাজ। তো সেই সমস্ত দিক রক্ষা করে তারপরে মানে এটা সারা দিনের কাজ অনেকটা, তারপরে যখন সেই সামান্য অবসরটুকু পাওয়া যায়, সেই অবসরেও যদি আমরা একটু ক্রিয়েটিভ কিছু চিন্তা করি, এই দুটো লিখলাম, দুটো পাঁচটা জিনিস, পাঁচটা কবিতা লিখলাম, লেখার চেষ্টা করলাম, হলো না, একটু গল্প করলাম, একটু ডায়েরি লিখলাম, যা যা গল্প করেছি, হ্যাঁ, সারাদিন সারাদিনের কাজের একটা ডায়েরি লিখলাম, ওভাবে লেখার অভ্যাসটা আসে, কিন্তু ইচ্ছেটা আসে, জাগে ইচ্ছেটা। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস, কেউ গান বাজনা করতে ভালোবাসে, একটু গান গাইলো। অনেকে বলে আমার তো সময় বয়স হয়ে গেছে, কিছুই তো পারিনি, চাকরি বাকরি পাইনি, যা পড়াশোনা করেছি, মানে শুধু ফুল স্টপের দিকে যায়, করবো
1: করবো
0: করবো, এটা করবো, ওইটা করবো, ওই ওই মানে ফিউচার টেন্সে কথা বলাটাই আমি বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হয়নি বা এটুকু স্টপ, কিছুই করতে পারিনি, এই এই যখন শব্দগুলো চলে আসে না, আমাদের যাত্রাপথ ওখানেই বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি যতদিন আমাদের শ্বাস বইছে, আমাদেরকে শিখতেও হবে, করতেও হবে, জানতেও হবে, ভাবতে হবে।
1: অর্থাৎ নেগেটিভ চিন্তা দূর করে পজিটিভ
0: মানে সবসময় যে করতে হবে, করবো, ওটা করবো, ওটা করবো, ওটা করেছি, আমি দুটো গাছ লাগাবো, আমি প্ল্যান্টেশন করবো। কত মহিলা আমি দেখেছি কি সুন্দর প্ল্যান্টেশন করে সেগুলো গাছগুলো বিক্রি করে প্রচুর টাকা পাচ্ছে, প্রচুর টাকা আর্ন করছে। এবার তোমার শখের জায়গাটা নিজেকেই খুঁজে নিতে হবে,
1: সবসময় এই চিন্তাধারায় থাকতে হবে যে আমাকে করতেই হবে,
0: করতে হবে, মানে হয়নি, হবে না, কিছুই করতে পারিনি, এত পড়াশোনা করে কিছু হলো না, ওই ওই এন এ শব্দটা দিয়ে কিছু করা যাবে না।
1: একদম ঠিক বলেছেন,
0: এই দুটো না না শব্দটা জীবন থেকে মুছে দিয়ে করব, করতে হবে, ওই রকম জিনিসগুলো মনের মধ্যে যখন গেঁথে নেওয়া হবে, প্রত্যেকটা মেয়ে তার শত কাজের সাথে নিজের একটা পরিচয় করে নিতে পারবে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি পরিচয় করালাম ইকফাইক ইউনিভার্সিটির প্রফেসর শর্মিষ্ঠা চক্রবর্তীর সাথে। উনি বলছেন উনি কী কী কর্মকাণ্ডের সাথে উনি যুক্ত রয়েছেন, কিভাবে সামলাচ্ছেন সমস্ত দিকগুলি। এবার জানব ম্যাডামের কাছ থেকে উনার লেখালেখির জগতে সম্পর্কে। আচ্ছা, এটা সম্পর্কে, আচ্ছা, আপনি কি গল্প না কবিতা কোনটা লিখেন?
0: আচ্ছা, আমি তো এমনিতে বেশিরভাগ যেহেতু থিয়েটারের সাথে যুক্ত, যেহেতু আমি নাটকের স্ক্রিপ্ট, নাটক সেগুলো আমার বেশি লিখতে হয়, তো কবিতা লেখা একটা বিশেষ পছন্দের জায়গা,
1: হবি আছে, হ্যাঁ
0: হ্যাঁ, সেটা আমার হবি। হ্যাঁ, সেই কবিতাগুলোকে আমি নাটকের মাঝে মাঝে করে দিই, মানে জায়গা খুঁজে বার করে দিই, চেষ্টা করি আমার নাটকের মাঝে কবিতা গান সেগুলো লেখালেখি করার। আর তার সঙ্গে আমি বিএড স্টুডেন্টদের জন্য একটা বই লিখেছি, স্টেজ রেডি লার্নিং, সেটা ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে, আর আমার কাছে অনেক আছে, যারই প্রয়োজন পড়ে আমার মানে আমার থেকে কালেক্ট করতে পারে, ইকফাইয়া আছে, ইকফাই লাইব্রেরিতেও আছে। আর তারই সঙ্গে আরো এক দুটোর কাজ চলছে, আমি সেগুলো জানাবো আপনাকে অবশ্যই।
1: কবিতা, হ্যাঁ কবিতা যে লেখেন, কবিতার বই কি প্রকাশিত হয়েছে?
0: কবিতার বই বলতে আমি কবিতার বই এখনো প্রকাশ করিনি, আমি অ্যাকচুয়ালি একাডেমিক লেখাটাই বেশি লিখছি। তো কবিতার বই এর মধ্যেই একটা প্রকাশ হবে, সেটার মানে কাজ চলছে।
1: এমনিতে এখন পর্যন্ত কটা বই আপনি
0: লেখা হলো আর কি আমার।
1: আর যেটা বেরোবে বলছেন সেটা
0: হচ্ছে, সেটা যেটা বেরোবে সেটা হবে সম্পূর্ণ বাংলা বই, আর সেটা বাংলা সাহিত্যের উপর, সেটার মানে বইটার নাম আমরা মানে প্ল্যান করেছি এখন অব্দি।

0: ওলো সই জল মনের কথা গো,
1: ওয়াও,
0: সেটা আমার পান নিয়ে লেখা, মানে পানের গুণাগুণ, পান সম্পর্কে মানে আমাদের ঐতিহ্য কিভাবে জড়িত, বিয়ে
1: পান
0: বাড়ি থেকে শুরু করে সবকিছু, সেই জিনিসগুলো আর কি, সেই শখের জায়গাগুলো, সেটা আমার একটা বিশেষ শখের বই হবে
1: মানে
0: আর কি।
1: আমরা যেটা খাই, পান যেটা খাই,
0: হ্যাঁ,
1: ওইটার
0: পান
1: সাথে
0: যেটা খাই,
1: ওই যে টপ যেটা হেডলাইনটা বললেন আপনি, ওইটার সঙ্গে এটার তুলনা করেছেন, মানে তুলনা
0: একদম।
1: বলতে মিলিয়েছেন ওইটার সঙ্গে,
0: হ্যাঁ, আমাদের
1: এটা তিন।
0: বাঙালি সংস্কৃতিতে যেমন
1: হ্যাঁ,
0: বিয়ে বাড়ি থেকে শুরু করে, যেমন বিয়ে বাড়িতে জামাই পান নিয়ে যাবে,
1: হুম
0: ঠিক আছে, তার কারণ কি,
1: হুম
0: বা আমরা ঘট স্থাপনে 5টা পান দিই,
1: হুম হুম হুম
0: তো পানের সেই কারণ কি,
1: কি
0: সেটার
1: মাহাত্ম্য! হ্যাঁ
0: বিভিন্ন,
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, বিভিন্ন বই বা পুরাণ সাহিত্যের সাথে কানেক্ট করে।
1: হুম
0: যেমন পানের ওই আমাদের যখন বউ মানে ইয়েতে বসে শুভ দৃষ্টিতে, তখন ওই পান
1: পান
0: দিয়ে মুখ
1: মুক্তা
0: ঢাকে,
1: থাকে।
0: ঠিক
1: হ্যাঁ
0: আছে,
1: হুম হুম হুম
0: তো সোহাগ মাগা সব কিছুতে, বা আমাদের ভাত খাওয়ার পরে একটু পান দিতে হয়,
1: হুম হুম
0: যেটা আমাদের ঐতিহ্যে রয়েছে বাঙালি
1: হুম হুম
0: সভ্যতাতে, তো তার কারণ বেনারসের যে পান, তার সাথে মানে আমাদের এখন আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, সেটাকে একটা মানে নেশাদ্রব্য হিসেবেও দেখা হচ্ছে, কিন্তু আগে তার ব্যবহার কেন
1: আগে
0: অপ্রতুল
1: হুম
0: ছিল।
1: হুম হুম হুম
0: বা বাংলা সাহিত্যে আমরা যদি ধরি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে পান দিয়ে প্রপোজ করেছিল,
1: খুব
0: তো
1: সুন্দর,
0: সেই জিনিসগুলো আর কি, একটু ঘাটাঘাটি, একটু লেখালেখি,
1: খুব সুন্দর, খুব
0: এটা নিয়ে
1: সুন্দর,
0: চেষ্টা করছি,
1: খুব সুন্দর।
0: দেখা যাক কতটুকু দাঁড়ায়।
1: আচ্ছা ম্যাডাম, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের অনুষ্ঠানের। ওই যে বললাম যে আপনার লেখা কবিতা
0: একটা
1: আমরা
0: কবিতা,
1: শুনবো,
0: আচ্ছা,
1: শ্রোতা বন্ধুরাও আমার সাথে শুনবে আজকে, একটি কবিতা
0: একদম
1: জেপে
0: একদম
1: জেপে।
0: একদম, ঠিক ঠিক ঠিক, আমার খুব পছন্দের একটা কবিতা, সেটা মানে এক কবিতাটার মধ্যে দুটো জিনিস, দুটো কনফ্লিক্ট উঠে আসছে, আমি পাঠ করে শোনাচ্ছি, বলো না গো, দুজনে মিলে লিখে ফেলি এক আকাশ, লিখে ফেলি রাশি রাশি হতাশা, বুক চেরা যন্ত্রণা আর ক্লান্ত দিনের শেষে নিরাশা, চলো না গো, এক আকাশ লিখে ফেলি দুজনে, লিখে ফেলি স্বপ্ন পূরণের সংগ্রাম আর সেই সংগ্রাম শেষে ব্যর্থতা, চলো না গো, দুজনে মিলে লিখে ফেলি এক আকাশ অন্ধকার জীবনের গল্প, ক্লান্তি হাহাকার আর পাঁজর ভাঙা ব্যথা, নিঃশব্দে বুকের ভেতর ফোয়ারার মতো ছিটকে ওঠা অদৃশ্য রক্ত, চলো না গো, লিখে ফেলি সবকিছু সবার মতো, সবটা স্বাভাবিক নয় কেন, তার কারণ খোঁজার বৃথা চেষ্টা, চলো না গো, লিখে ফেলি যুগান্তরের কথা, মানুষের স্বার্থ চিন্তা, আমিত্বের দম্ভ, মাতৃ হৃদয়ে শুকিয়ে যাওয়া মায়া, চলো না গো, লিখে ফেলি অহং অতি অহংয়ের নিচে পিষে যাওয়া সম্পর্কগুলোর নীরব কান্না, দূরত্ব হোক না হাজার ক্রোশ, তবু চলো না গো, এক আকাশের নিচে বসে একটি তারার পানে চেয়ে দুজনে মিলে লিখে ফেলি নারী পুরুষের উন্মাদ মনের মাধুর্য আর তার ঠিক তৎক্ষণাৎ পড়ে দেনা পাওনার হিসাব, হাজারো শিকড় দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়ানো বেঁচে থাকার সংগ্রামের মাঝেও চলো না, লিখে ফেলি শিক্ষিত সংস্কার সম্পন্ন মানুষের বুকের ভেতর হৃৎপিণ্ডের মতো হঠাৎ লাফিয়ে ওঠা মানবিকতার চিন্তা।
1: অসাধারণ, অসাধারণ ম্যাডাম, আজকের মতো তো সময় এখানেই শেষ করতে হবে, তবে ইচ্ছে নেই তবু যেতে হবে, এবং যাবার আগে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা কথা বললাম ইকফা ইউনিভার্সিটির প্রফেসর শর্মিষ্ঠা চক্রবর্তীর সাথে, ধন্যবাদ ম্যাডাম,
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ। আর এরই সাথে শেষ করব আজকের রবিবারের আড্ডা অনুষ্ঠানটি আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, পরে শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

है झूठ।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে আজ শুনছেন আপনা দেশ ছবির গান। অনুষ্ঠানের এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে।

গানটি শুনলেন কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে। আপনারা শুনছেন আপনা দেশ ছবির গান। অবকাশ রঞ্জনি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন আশা ভোঁসলে এবং রাহুল দেববর্মনের কণ্ঠে। আপনাদের ছবির গানের গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার আর ডি বর্মন।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে আপনারা শুনছেন আপনা দেশ ছবির গান। এবারের গানের শিল্পী লতা মঙ্গেশকর।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে আজ শুনলেন আপনা দেশ ছবির গান। এই ছবিতে গানের সুরকার ছিলেন আর ডি বর্মন এবং গীতিকার আনন্দ বক্সি। অবকাশ রঞ্জনী অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকসঙ্গীত। অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বপন বসু।

এতক্ষণ শুনলেন লোকসঙ্গীত। শিল্পীরা ছিলেন প্রথমে স্বপন বসু, পরে মধু ছন্দা নাগ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ককবরুক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনুন ককবরুক নাটিকা রুম। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব, রচনা নন্দকুমার দেববর্মা।

Nice.

0: सकते
1: नहीं हाक मजा
2: Oh, my God.

0: শুনলেন প্রভারানী রূপিণীর কণ্ঠে ককবরক আধুনিক গান। ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে। অনুষ্ঠানে শুনুন নাটিকা বছর ভর ভালো আয়ের জন্য ফলের বাগান, এ নিয়ে একটি নাটিকা। পরিবেশনায় শিবপাল এবং তার দল।
1: আচ্ছা, এ তোমরা বেগুন আইসো নে, নাকি কেউ বাধা আছে? সাই সক গণিস আছে?
2: আইসি কাকা, আমরা বেগুন আইসি। ওই অমূল্যার বাপ, অমূল্যার মা, ভাই বাবুল্যার বাপ, বাবুল্যার মা, রাহুল্যার মা, রাহুল্যার বাপ, আমরা কেন ব্যাগেই আইসি। এবার আন্না শুরু করেন।
1: আচ্ছা, আর জানরা কি বিষয় উঠবো আলোচনা করবো কইছিলাম, ইঞ্জন তো ভুলে গেছি। আসলে তোমার মনে আছে নি কোনো কোসে?
3: হ্যাঁ আছে দা, মনে আছে।
1: কিয়া
3: তে কাইলা আনে কাছে আমরা আসিলাম যে, আর কানে দুইখানে বিনা জায়গা আছে।
1: আচ্ছা আচ্ছা,
3: ওইনকে এই জায়গাতে কি লাগাইলে ভালো হইব সেই ব্যাপারে জিজ্ঞাইতে আমি আসিলাম। আর আন্নে কইছিলেন ভাবি চিন্তিয়ে আজ্ঞা কইবেন।
1: আজ্ঞা কম
3: হেলাই যাবার চলিয়ে আসি আনের কাছে।
4: এবার আন্ডারে কদ্দুর বুঝায় কমছে বাবু, কেনে কেনে লাগাইতাম, কি জাতে লাগাইলে ভালো হইব সেই কথা কার কদ্দুর বুঝায় কমছে।
1: আরে তোমরা তো দেয়ের হ্যাঁ মাথা আনা খারাপ করিয়া লাগা। হ্যাঁ কি যাতে লাগাইবা, কুদ্দুর দূরে লাগাইবা, আগা নাই মাথা নাই, আর মাথা নি লাগাইবা। হ্যাঁ কিয়া লাগাইবা কিয়া ন লাগাইবা, আজ তো মাথা মুন্ডো কিছুই বুঝলাম না।
2: আনে হুদার সাথে জান কিলে কি জানি, আন্ডা বেগুন কাইলা আন্নার কাছে আইসি।
1: আইসো তো?
2: হ্যাঁ, কলা চাষের ব্যাপারে জিগে বেললাই, আন্না সময় নাই দেই আন্ডা গেছি গই, আজ যা আবার আইসি কলা চাষের ব্যাপারে জানবার লাই।
1: কোন রস টস কিচ্ছু নাই, সারাদিন কেবল ঘাউয়া কুত্তার মতন ঘেউ ঘেউ করে। হ্যাঁ মনে থাকলে কি আর আই কইতাম নি, ব্যাদ দিব্যা মাইয়াওলার মত কথা কয়।
5: ওই খবরদার কইলাম
2: মাথা ঠান্ডা করি শুরু করেন। প্রথম কথা হইছে যে আন্ডা এই বেগুন আইসি, এগুন ওই বেগুনের বেগুনের কাছে বেশার কম জায়গা জমি তো আছে, অনেকের কাছে টিলা আছে, আবার কেউর কাছে ভিন্ডা জায়গা আছে, আবার কেউর কাছে আছে ওই এই সারবিডি জায়গা,
1: সারাবিডি সারাবিডি ওই জালার মানে টিলা
2: ঢাকাড়ি করছে। ওই গিনের কত রকমের তো জায়গা জমি বেখের আছে আন্ডার, অন এই কিরম জায়গাতে কিরম কলা বাগান করলে আন্ডার ফসল ভালো হইব সেই এনে কেন আন্ডারে ভালো করিয়ার যুক্তি পরামর্শ দি বুঝাই কন।
4: কিলে তো আনের কাছে আসি যে কলা সারা কি মাসে লাগাইব, কেন লাগাইতাম, কি জাতের কলা চারা লাগাইলে ভালো হইব সে কথা কান কদ্দুর বুঝায় কমছে।
1: কইয়ের কইয়ের শুনো, তোমরা ব্যাগে তো কলা চাষের উদ্যোগ নিছো যখন খুব ভালো হয়েছে, ভালার কারণ হয়েছে হয়তো কইয়া লাগছে তোরা, ভালার কারণ পিল্লে গেছে হিন্ত নজিক গেলে। হ্যাঁ ভালার কারণ হয়েছে এটা, কলা একটা গুরুত্বপূর্ণ ফল বুঝছ নি, যা সারা বছর ফাওয়ান যায়। আর আর এটা ওই কলারে আগের দিনে বুড়া বুড়িয়ে কিয়া কইতো কতিয়ারবিনি কদলি কদলি কদলি কইতো, হাসান কি মিশানি, কলা গাছ, কলা হাতা, কলা গাছের শিকড় এই ইজিন সব কিছুই উপকারী, মানুষে খাইব না উপকারী। কলা গাছ, কলা হাতা ইজিন তো আমরা মনে করতাম যে ফসুর খাদ্য, আসলে ফসুর খাদ্য না, ইজিন একটি আছে আশ্চর্যজনক এই ভেজজ গুণ বুঝছ, রোগ নিরাময়ের অদ্বিতীয়।

0: 어수먼저
1: 하하하오마카이세나
0: 아카이세기야거서나기야카이세
1: 콜아따뜨기에토군아세니
0: 케벌군요
1: 콜아따뜨에토군아세아무라또아게잔담나
0: 아래케벌이긴니콜아푸스티군포술콜아오세우포대칼도까사팍나두여버스타에칸다콜아야세졸리엉샤셧뜨감아사사이세0 0 5그램칼도속티খাদ্য শক্তি আরো আছে হইছে কিলো কিলো ক্যালোরি 109 আমিষ আছে 0.7 গ্রাম আবার চর্বি আছে 0.8 গ্রাম শর্করা আছে 25.0 গ্রাম
2: সর্বনাশ কলাতে যে এত কিছু আছে আন্ডা তো এতদিন কইতে মারতেন আয়ো
0: আরে অগণ ক্যালসিয়াম আছে 11.0 মিলিগ্রাম লোহা আছে 0.9 মিলিগ্রাম আবার ভিটামিন সি আছে 28 মিলিগ্রাম একমাত্র নারকেল ছাড়া আর কোনো খাদ্য হইতে কলার মতো খাদ্য শক্তি নাই সকলে মনে করিয়া তো 60 গ্রাম এই ফলাদি থাকা বাঞ্ছনীয় হেলাই তোরা শহরের হুলাহানারে দেখলে কি সুন্দর তেল তিল্লা তেল তিল্লা গ্রামের গুণেরে চাইলে বমি আইয়ে হেড গা হিলাইয়া দাঁত দা খুঁসা টেমা টুমা হলহাসারি ঠিক মতন খানিয়া কিচ্ছু না ওরা এই জায়গাতে তোন্ডা বুঝো নি খাবারের পছন্দ মতো যে কোনো কলা খাইতে আর
2: সানসদা আজ যা যদি আন্ডা আন্নার কাছে ন আইতাম তাহলে কি এত কিছু জানতাম হাইতাম নি
3: পঞ্চাশ
2: এ কথা হইতো এত কিছু বুঝতাম নি অনগা আন্ডা কেন্না কেন্না কলা চাষ করতাম কি কলা সারা লাগাইলে ভালো ফলন দিব বাজারে কি কলা বেশি বেচা কিনা হইব আর আন্ডারে হে গতগান কদুরা বুঝাই কোন
0: কইয়ের কইয়ের কইয়ের তোন্ডা বেগে মন দিয়ারে হুনো আন্ডা তো ওই জানতাম যে ওই জলেশ্বর অগ্নিশ্বর বনকরবি এইসব কলা অগল চিনি আসলে না বাণিজ্যিক ভিত্তিতে যেসব কলার নামকরণ করা হয়েছে বুঝছনি যেহেতু তোমরা কলা বাগান তো লাগাইবে বেজ বেলাই বেগদিন তো আর খাইতে আনো হ্যাঁ তার মধ্যে উল্লেখযোগ্য হয়েছে বাড়ি কলা আনাজি কলা অমৃত সাগর সবরি চাপা কলা কবরি মেহের সাগর বিচি কলা এইসব কলা হয়েছে অন্যতম তোমরা লাগাইতে এইসব কলা সারা লাগাইবা বুঝছো
1: এত কলা আছে
0: হ্যাঁ বড় রকমের কলা আছে এইসব সারা লাগাইবা আর মনে রাখবা পর্যাপ্ত রোগযুক্ত ফানি নিকাশের সুবিধাযুক্ত এই অর্থাৎ মানে উঁচু জমি কলা চাষালাই উপযুক্ত জমি বুঝছ
1: আচ্ছা দা
0: আর রাখো ওই উর্বর দোয়াশ মাটি বুঝছনি উর্বর দোয়াশ মাটি এলে কলা চাষালাই উত্তম সাজ দি মই দিয়ারে জমিরে সমাতল করিয়া লাইবা আর আগাছা মুক্ত করিয়া লাইবা
1: হ্যাঁ আচ্ছা দা আর কই যে কলা চারা উন কি মাসে রুইলে ভালো হইব হিয়ান কো দুর্বুঝাই কন না
0: হ্যাঁ হিয়ান তো কইবার দরকার হুনো কলা সারা বছরে 300 মাইল আগন যায়
1: আচ্ছা
0: তার মধ্যে হইছে আশ্বিন কার্তিক মাস সবচেয়ে ভালো সময় বুঝছনি
1: আশ্বিন
0: কার্তিক হ্যাঁ আবার এই মাঘ ফাল্গুন মাসও রোন যায় আবার এই চৈত্র বৈশাখ মাসে মোটামুটি ভালো সময় আর মনে রাখবা সারা লাগাইতে সারা তুন সারা দূরত্ব দিবা হয়েছে 2 মিটার সারি তুন সারি দূরত্ব দিবা হয়েছে 2 মিটার
4: সারা রুইতে গত কত্তুর করণ লাগবো
0: কইয়ের কইয়ের বাপ রে বাপ অত্তরে বেগিন কইতে আর মুনি নিয়াস গান হালাই গাল্লাই দিবা তো এখন ও কলা সারা লাগাইবে আর এক মাস আগে গত করিয়া লাগবে বুঝছনি গতের নমুনা হইব হইছে চতুর্দিকে 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার চওড়া নিচের দিকেও কিন্তু ডাই হইব 60 সেন্টিমিটার গত করা শাঁসলে শাঁসলে বুঝছনি গোবর আর ওই টিএসপি সার মিশাই গত হুড়াইয়া লাগা তারপর যাইয়ারে কলা সারা গোবর আবর্জনা সার দিবা হয়েছে 120 কেজি বুঝছনি আর টিএসপি দিবা হয়েছে 250 টন 400 গ্রাম এমপি সার দিবা হয়েছে 250 টন 300 গ্রাম ইউরিয়া দিবা হয়েছে 800 টন 650 গ্রাম
1: আচ্ছা দাদা
0: হ্যাঁ
1: সারের কথা তো কইছেন
0: হ্যাঁ
1: আমরা বেয়েকে শুনছি ওইনকে কইছে যে
0: ওষুধ

0: দেওয়া লাগবে নি কোনো
1: ওষুধ তো দেওয়া লাগবো আর এক কথা আমি তো কইতাম মনে নেই শুনো ওই সারা লাগাবার সময় পর্যাপ্ত পরিমাণ তৃষ্ণ থাকলে কিন্তু ওই জলদি আরে বড়াই দেওয়া লাগবো খরানের সময় আবার ওই 15-20 দিন অন্তর অন্তর সেচ দেওয়া লাগবো বর্ষার সময় যাতে জল না জমে সেই ব্যবস্থা করা লাগবে
0: জল নিকাশি ব্যবস্থা
1: হ্যাঁ হ্যাঁ আর ওষুধের কথা কইছে যে রোগ বুঝি আর ওষুধ দেওয়া লাগবো তার কারণ হচ্ছে যে কলা গাছের রোগের নাম হচ্ছে ফানামা রোগ বানসি টপ রোগ এইটা হলো বানসি টপ ভাইরাস বুঝছো নি রোগ আর কি হ্যাঁ আবার ওই সিগাটোকো রোগ আর কলার দাগ ফোড়া রোগ
2: ও মা খাইছে না এইসব রোগ দূরাইব কেন আর এইসব রোগের লক্ষণ আমরা বুঝুন কেন এখানে একটু বুঝায় কনছে
1: আরে হারবি হারবি বুঝতে আসবা
2: কিচ্ছু
1: হ্যাঁ কুন্দারে কইয় তো ফানামা রোগ আক্রান্ত গাছের গোড়া সহ তুলি হুড়িয়া লাগতে হইব আর আগুন দিয়ে হুড়িয়ে লাগবে আর ওই রোগ আক্রান্ত গাছের সারা লুটে আইতান আর বানসিটপ ভাইরাস রোগ আক্রান্ত গাছও আগুন দিয়ে গোড়া তুলিয়ারে হুড়িয়ে লাগা আর গাছ উডানির আগে বুঝছ নি জীবাণু বহনকারী এই জাপ পোকা ও থিপস কীটনাশক ওষুধ দিতে হইব সুস্থ গাছও কিন্তু কীটনাশক ওষুধ স্প্রে করণ লাগবো হ্যাঁ আর ওই সিগাটিকা রোগ আক্রান্ত গাছের পাতা ফুরিয়া লাগতে হইব এই ক্ষেত্রে প্রতি লিটারে ফানির তে প্রতি 1 লিটার ফানির তে আর 0.5 মিলিলিটার টিল্ট আর 250 ইসি এই আর 1 গ্রাম বেবিস্টিন বুঝছ নি মিশাই 15 দিন পর পর গাছের তে ছিঁড়ি দিবা বা ওই স্প্রে করে দিবি আর কি হ্যাঁ হ্যাঁ আবার সাইও ওই বিটল পোকা আক্রমণ করলে কলাতে বসন্তের মতো দাগ হয়ে যাইব ওই হিসমে কলার মশা বাড়িবার সময় ফলিপিনের ব্যাকছিদ্র করিয়ারে কলার মশারে বাঁধে দিবা তারপরে অনুমোদিত কীটনাশক স্প্রে করিয়ারে দিলে ফোকা এই থাকতো না আর ফোকা দেখতো না আর
3: ইয়ে আচ্ছা কাকা
1: হ্যাঁ
3: আন্নে জন্য জন্য কইছেন
1: হ্যাঁ
3: আন্নের কথা মতোই কলা চাষ করমু
1: আচ্ছা
3: কইয়ে যে কলা চাষ তো করমু ঠিক আছে লাভ হইব নি নাকি লাভে মূলে একদম
1: আরে বাবা কিয়া কহ কি জানি কলা ছাড়া রুইবার পরে 11-15 মাসের ভিতরে সকল রকমের কলায় ফাকনের উপযুক্ত হয়ে যাবে এই কমাত যদি ঠিক ঠিক মতো কলা বাগান পরিচর্যা করো দেখবা যে কলা বেশি কুল করতে আসবে নি প্রতি হেক্টরে 15-18 টন কলার ফলন খাওয়ান যাইব হ্যাঁ তবে মনে রাখবা রোগ আক্রান্ত কলার মুরাতন কলা ছাড়া কিন্তু লাগাইতে আসতানো তাহলে বেগুন রোগা হয়ে যাইব আর রোগ আক্রান্ত মাঠে বারবার কলা চাষ করতে আসতানো
3: ও তার মানে কয়েক বছর পরে কলা গাছ যদি রোগাক্রান্ত হয়ে
1: যায়
3: তাহলে সেই জায়গাতে আর কলা ছাড়া রোন
1: যাইতো না হ্যাঁ হ্যাঁ এইবার তো বুঝছো দেই আরে বাবা ঠিক ঠিক মতো কলা গাছের যত্ন করলে দেখবা যে কলা বেশি কুল করতে আসতানো খামখেয়ালি কথা নেই 1 হেক্টর জায়গাতে যদি 12-15 টন কলা হয় কলা খাইব নি না বেশি কুল খাইব তাছাড়া কলার মধ্যে যে কি গুণ আছে নিয়ন্ত করতে আসতানো
0: আয়ো এখন কি হ্যাঁ কি জানি আমরা বাজার তো কলা আনি হেরে বাদ দিই মাখি খাই এর আবার সিরা মুড়ি দিই মাখি খাই কই গুণ থাকলে দেখতাম না
1: মনে
0: কলাইতে যে এত গুণাগুণ আছে
1: আরে শুনো শুনো খুশখুসা কাশি ওইলে বুঝছ নি খুশখুসা কাশি হইলে ইজ্ঞা ফাঁকনা কলারে কষালে হালকা গরম জল দিয়ে সিবি সিগিনেরে ছাকনি দি ছাকি আরে সকালে ইজ্ঞা কলা বিকালে ইজ্ঞা কলা এইভাবে 1 গ্লাস করে জল খাইলে দেখবা যে কাশি দেশারি আরে হালাই যাইব বই তবে সকালের গা সকালে বিকালের গা বিকালে আর ইজ্ঞা সিবি আরে বানাইবে আর কি বুঝছো না
0: কাশি যাইবে
1: হ্যাঁ এইরকম করি আরে কয়েকদিন খাইলে দেখবা যে খুশখুসা কাশি তোমার বাড়ি সারিও দেব
0: ও
1: মন দিয়ে শুনছে না যেমন ওই সন্ধি

0: যুক্ত গলক্ষেত্র গলার ব্যথা মানে ওই গলা হুলো আরি গলার ব্যথা গলা লালই যাওন গলা এই ব্যথা মানে কানের যন্ত্র শিশিয়ায় কানের ব্যথা করে মানে গলার ব্যথা তুন জন লাগে যে গলা গা হয়ে গেছে কই আরে কলা খালি যাইতো না কথা কি ওটা শুনেছি বেশি কথা করছা আবার ওই গলার স্বর ভাঙা ভাঙা ওই ভাঙা ভাঙা হয়ে যাক এইরম রোগে দেখা দিলে ইজ্ঞা হাক না কলারে এক কাপ পানি দিয়ারে ভালা করে কষালি সাকিয়ারে সকালে বিকালে দুই বেলা এরম কিছুদিন খাইলে দেখবা যে হিসাদি হিডি রোগসারি দায়িত্ব দিছে হাইতো না আর ওই কৃমি কৃমিলাই বলি শিশু শিশুর গলাই আরে কলা গাছের শিকড় আছে না শিকড়ে ভালা করি ধুই ছেঁচি সাঁ চামচে এক চামচ করি আরে এক সপ্তাহ খাবালে কৃমি হিসাদি হিডি দায়িত্ব দিছে হাইতো না আর ওই মাছ বয়সিল্লাই দুই চামচ করি
1: আর বুড়া বয়সিল্লাই
0: মাছ বয়সিল্লাই দুই চামচ করি মানে এক সপ্তাহ খাবার লাগবে বুঝছনি আর বুড়ার লাই কইছে যে হুগুনালাই তিন চার চামচ করে খাবাই খাবাই দেখবা যে কৃমির বংশ ধ্বংস হয়ে যাইব বই
2: খাইছে কলাইতে আর কলা গাছতে যে এত রোগের ওষুধ আছে হিয়েন তো আর না এতদিন জানতাম না
0: গান
3: দিয়ে ভালো লাগে

বছর ভর ভালো আয়ের জন্য কলার বাগান, এর উপরে নাটিকা শুনলেন, পরিবেশনা ছিলেন শিবু পাল এবং তার দল। খেতে খামারে অনুষ্ঠানে এখন শুনুন লোকগীতি, শিল্পী অংশুমান রায়।

শুনলেন অংশুমান রায়ের কণ্ঠে লোকগীতি। এরই সাথে শেষ হলো আজকের খেতে খামারে অনুষ্ঠান।

আকাশবাণী বিলোনিয়া জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। 7:05 শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গনে আকাশবাণী। আজ শুনবেন বিলোনিয়া বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশিত অনুষ্ঠান। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 শুনবেন যথাক্রমে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ। 8:05 রবিবারের আড্ডা। রাখি কেবল সুতো নয়, এ যে ভালোবাসার বাঁধন, বিশ্বাস ভরসা আর সৌভ্রাতৃত্বে গাঁথা এক সম্পর্ক চিরন্তন। আজ থেকে শুরু হয়েছে হিন্দুদের পবিত্র উৎসব ঝুলন যাত্রা। এই উৎসবের সমাপ্তি দিনেই সূচনা হবে রাখি উৎসবের। ভাই বোনের গণ্ডি পেরিয়ে এই উৎসব এখন সার্বজনীন। আজ রবিবারের আড্ডায় বিষয় থাকছে একতা, সৌভ্রাতৃত্ব ও মিলনের উৎসব রাখি বন্ধন। 9:00 বাংলা নাটক প্রসঙ্গ হরধনু, রচনা চন্দন সেনগুপ্ত, প্রযোজনা সোমেন বসু। 10:00 শুনবেন হারানো দিনের গান। 10:30 অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গনে আকাশবাণী।
1: নমস্কার, আমরা শুরু করছি আমাদের এই পক্ষের অনুষ্ঠান শিক্ষাঙ্গনে আকাশবাণী। আজকে আমরা রয়েছি বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এখানে আমার সাথে রয়েছে বিদ্যালয়ের নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো, জানবো তাদের মনের কথা, তাদের ভালো লাগা, ভালো মন্দ সবকিছু নিয়ে আমাদের অনুষ্ঠান শিক্ষাঙ্গনে আকাশবাণী। অর্থাৎ আজকে আকাশবাণীটা বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলে রয়েছে। এখান থেকে স্কুলের তোমরা যারা রয়েছো ছাত্রছাত্রী, তোমরা তোমাদের কথাগুলো বলবে, ঠিক আছে? এখানটাতে গল্প যেমন হবে, পাশাপাশি তোমাদের কাছে কিছু জানার চেষ্টা করব স্কুল সম্পর্কে, তোমাদের সম্পর্কে, পাশাপাশি মাঝে মাঝে কুইজ থাকবে, ছোট প্রশ্ন থাকবে, ঠিক আছে? তাহলে শুরু করে, ফার্স্ট আমি শুরু করছি তোমাকে দিয়ে, নাম বলো। কতজন নিতে হবে? একশো যেতে হবে তো? তো বিদ্যাপীঠ স্কুল তুমি কি শুরু থেকে এখানে ক্লাস সিক্স থেকে? এখানে ক্লাস সিক্স থেকে? তার আগে কোথায় ছিলে?
2: বিদ্যাপীঠ জুনিয়র বেসিক।
1: জুনিয়র থেকে সিনিয়র, মানে উপরের দিকে?
2: হ্যাঁ।
1: আচ্ছা, বাড়ি যে মা বাবা আছেন, বাবা কি করেন?
2: বাবা এয়ারটেল অফিসে কাজ করেন।
1: এয়ারটেল অফিসে? হ্যাঁ।
2: আচ্ছা,
1: ভেরি গুড। তো তুমি কি করতে চাও আজকে? এই যে আকাশবাণী থেকে আমরা এখানে রয়েছি শিক্ষাঙ্গন আকাশবাণীর অনুষ্ঠানে, তো সব তুমি কি করবে তুমি আজকে? তুমি তো তোমার বিলোনিয়া বিদ্যাপীঠকে প্রেজেন্ট করবে, কবিতা পড়বে। কি কবিতা?
2: ঝিঙে ফুল।
1: হ্যাঁ, ঠিক আছে, শুরু করো, আমি শুনি।
2: ঝিঙে ফুল লিখেছেন কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল, ঝিঙে ফুল, গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দোলে দুল, ঝিঙে ফুল, পাতার দেশের পাখি বাধা হিয়া বোটাতে, গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে, পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোলে মশগুল, ঝিঙে ফুল, শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে, আলু থালু ঘুম যাও রোদে গলা দুকুরে, প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা যায় চলে আয় এক অকুল, ঝিঙে ফুল, তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায় ভালো এই পথ ভুল, ঝিঙে ফুল।
1: ভেরি গুড, এটা হাতালি হোক সপ্তমীর জন্য। তো আমরা সপ্তমীর কাছ থেকে ঝিঙে ফুল কবিতাটি আমরা শুনলাম, কাজী নজরুল ইসলামের লেখা। তো এবার আমরা ছেলেদের কাছে আসবো, তোমার নামটা বলো।

0: বলো, কোমরে ব্যথা আছে? না বলো।
1: জয় দাস,
0: শরীর ভালো আছো তো? বাড়ি কোথায়?
1: বিলোনিয়া তীব্র বাজার।
0: বিলোনিয়া
1: তীব্র বাজার?
0: তীব্র বাজার কোন দিকে?
1: বিবেকানন্দ কলোনি।
0: বিবেকানন্দ কলোনি, সেটা কোথায়? মা বাবা আছে? পড়াশোনা করতে কেমন লাগে? পরিষ্কার বলো।
1: বৈভব সূর্যবংশী।
0: এত কথা বলতে কষ্ট হয় নাকি? ফাঁক করা জানা দাঁত গুলো। বৈভব সূর্যবংশী এই সময় বর্তমান সময়ে তোমাদের চাইতে তোমাদের তোমার বয়স কত হবে?
2: চোদ্দ।
0: ওর বয়স কত?
2: চোদ্দ।
0: ও পনেরো তো আছে, পনেরো বয়স ওর। পনেরো বছর তোমার থেকে এক বছর বড় আছে। কি খেলছে পড়াশোনা করতে ভালো লাগে? পড়ছো মাধ্যমিক কোন সালে?
2: 2028।
0: তারপরে মাধ্যমিক 12 কি নিয়ে পড়তে চাও?
2: সায়েন্স।
0: সায়েন্স পড়বে? সায়েন্সের কোন সাবজেক্টে বেশি ভালো লাগে?
2: বায়োলজি।
0: বায়োলজি অঙ্ক বিনে? অঙ্ক, অঙ্ক ছাড়া সায়েন্স? অঙ্ক ভালো লাগে না?
2: লাগে মোটামুটি।
0: মোটামুটি ভালো লাগে? অঙ্ক না হলে তো কোনো কিছু মিলবে না, যোগ বিয়োগ গুণ ভাগ সব মাইনাস হয়ে যাবে, হবে না? অঙ্ক চাই তো, অঙ্কটা ভালো করে করবে। বড় হয়ে কি হতে চাও?
1: ভাড়া থাকি
0: কোথায়? বিলোনিয়া এখানে?
1: হ্যাঁ।
0: বাড়িতে কে আছে?
1: মা বাবা।
0: মা বাবা আছে। বাড়িতে তোমার ভাই বোন নেই?
1: আছে।
0: তুমি বড়?
1: হ্যাঁ।
0: ছোট ভাই কি করে? না বোন?
1: ছোট ভাই।
0: ভাই কি করে? পড়াশোনা করছে?
1: হ্যাঁ।
0: বড় হয়ে কি হবে?
1: ব্যবসায়ী।
0: ব্যবসায়ী? বাবা ব্যবসা করেন?
1: হ্যাঁ।
0: কি ব্যবসা আছে?
1: রড সিমেন্ট, স্টার সিমেন্ট।
0: এখানে আছে চিত্রামারাতে? তুমিও সেটাই করবে?
1: না।
0: ব্যবসা করবে? কি ব্যবসা করবে তুমি?
1: যেটা বড় হয়ে পারি।
0: আচ্ছা, আকাশ ব্যান্ডের জন্য তুমি কি বলবে? রেডিও দেখেছো? দেখোনি কখনো? এখনো দেখো নাই?
1: না, দেখেছি।
0: দেখেছো কোথায়? তোমার কি নাম?
3: বিদ্যাপীঠ কর্নার।
0: কথা বলতে অসুবিধা না?
3: একটু
0: না, যখন কথা বলতে কষ্ট হবে তখন আর কথা বলবে না, কি করবে? চুপ থাকবে, নতুন করে শুরু করবে। ঠিক আছে, কেন অসুবিধা হচ্ছে? যখন তুমি আটকাবে আর বলবে না কথা আবার নতুন করে শুরু করবে। আর যদি যেখানে আটকে গেছো বারবার বলতে চাইলে আটকে যাবে। তো ওখানে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, বড় হয়ে

0: டாக்டர்.
1: டாக்டர் சயின்ஸ் பத்தி வரலங்க. நம்மள
0: ஆயுஷ் விஸ்வாஸ்.
1: ஆயுஷ் ஆஷா குத்தா
0: மோனுமுக்.
1: மோனுமுக் வரதிகாஸ்.
0: না ভারত আগে
1: তুমি এখানে ভারত আগে কেন মনোমুখ কাছে আছে পড়াশোনার জন্য বড় হইতে হবে
0: টিচার
1: টিচার হবে এত কথা বলে কি নাম বল
2: আশিস চৌধুরী
1: আশিস ক্লাস
2: ইলেভেন
1: বাসা কোথায়
2: মাধবনগর
1: মাধবনগর মানে সাবরুম
2: এদিকে না
1: মাধবনগরটা সাবরুমের মধ্যে পড়ছে এদিকে মানে মাধবনগর মানে সাবরুম কিন্তু বিলুনের দিকে আছে ওখান থেকে পাশ করে এবছর এখানে ভর্তি হয়েছো সায়েন্সে পড়ছো বড় হইতে হবে
2: ডাক্তার
1: ডাক্তার হবে গল্প কবিতা কিছু বলবে
2: না
1: কিছু বলবে না তোমার অভিজ্ঞতা শেয়ার করবে না একটা ছাত্র যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে তাকে কি করা উচিত ডাক্তার হতে চাইছো
2: ডিসিপ্লিন মেনটেন করতে
1: কিসের ডিসিপ্লিন
2: পড়ালেখা মানে
1: চলাফেরা
2: চলাফেরা
1: পড়াশোনা কত ঘন্টা করতে লাগবে
2: আরো
1: তো অনেক আছে শচীন রইল সৌরভ রইল বীরেন্দ্র সেহবাগ রইল তারপরে রোহিত রইল তারপরে বিরাট কোহলি অনেকে তো
2: না হার্দিক পান্ডিয়া
1: ওকে ভালো লাগে
2: আর্য কলোনি
1: গল্প কবিতা এসব করতে ভালো লাগে করে
2: আমার ভালো লাগে
1: ভালো লাগে না
3: তোমার নাম বলো
4: অন্তর্দীপ সরকার
1: অন্তর্দীপ তোমার সঙ্গে কথা হয়েছিল
4: অন্য কিছু আর স্পোর্টস ই-স্পোর্টস
1: আমার
4: বাড়ির দেবদার
1: দেবদার
4: অনেক দূর থেকে
1: তো ওখানে স্কুল
4: ফেলে বিদ্যাপীঠ অসুবিধা হয়
1: পলিটিক্যাল
4: ডিবেট
1: তার উপর তুমি
4: যে বিষ্ণু উষ্ণায়ন অ্যান্টার্কটিকাতে হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের যে ইউজেস কারণ হচ্ছে যে আমরা বর্তমান দিনে আমরা যেভাবে বাড়িতে এসি ফ্রিজ বা আমরা যেভাবে ডিজেল বা পেট্রোল ইউজ কার চালাচ্ছি তার কারণে যে টেম্পারেচার আছে দিন বা দিন বাড়ছে এবং আমরা প্রচুর গাছ আমরা নিজেদের কাজের কারণে কেটে ফেলছি যার কারণে যে হিট আছে কার্বন ডাইঅক্সাইড আছে কার্বন ডাইঅক্সাইডটা ট্র্যাপ হতে পারছে না যেটা বেসিক্যালি স্যার গাছেরা কার্বন ডাইঅক্সাইডটা নিজেদের খাদ্য তৈরি করার জন্য তারা ব্যবহার করে স্যার গাছের

0: যে অ্যামাউন্ট একটু কমে যাচ্ছে তার কারণে বিষ্ণু উষ্ণ হচ্ছে।
1: নেতাজি
2: বললে
1: মানে
2: বড় আছে না ডাইরেক্ট সাপ্লাই দে বাংলাদেশে।
1: কারণ এখন তো চাকরির বাজার খুব সীমিত হয়ে গেছে, ওখানে তুমি জব নিজে ব্যবসা করে অন্যদের চাকরির সুযোগ করে দেবে, মানুষের অন্তত দুটো ভাতের ব্যবস্থা করে দেবে, অন্যের ব্যবস্থা করে দেবে। খুব ভালো তোমার চিন্তা ভালো কৌশল। বলো নাম, বলো।
3: শিবম পাল।
1: শিবম, বাসা কোথায়?
3: বাসায় বড় স্কুল।
1: বড় স্কুল কাছে আছে, ক্লাস ইলেভেন। কি করতে চাও?
3: ওখানে কোনো কিছু প্ল্যান নাই।
1: রেডিও সম্পর্কে তোমার ধারণা কি?
3: মানে এটা মানে একটা মুহূর্তে অনেকগুলো জায়গাতে অনেক নিউজ ট্রান্সফার করতে হবে।
1: আমরা জানি, আমরা প্রথম দিন রেডিওতে ঢুকে আমরা যেটা বুঝেছি শুনেছি এবং আমরা যেটা বলি, যেখানে বিদ্যুৎ নেই সেখানে রেডিও, বিদ্যুৎ ছাড়া কোনো যেমন টিভি, তুমি কি যে কোনো জায়গায় দেখতে পারবে? তাহলে ফার্স্ট কি রেডিও, যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাবে তুমি রেডিও শুনবে, পৃথিবীটি যে কোনো প্রান্তে। আজকে আমি তুমি কথা বলছি, এগুলো কিন্তু আমি যখন রেডিওতে নিয়ে যাবো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের কথাগুলো শুনবে। তুমি কি নাম বললে?
3: শিবম পাল।
1: তুমি শিবম, আমি স্নেহশেষ। আমরা দুজনের কথা বলছি, আমি আকাশবাণী থেকে, তুমি বিদ্যালয় থেকে। আমরা দুজনের কথোপকথন কিন্তু শুনবো কেন, বিশ্ববাসী। তোমার সঙ্গে আমার কী কথা হয়েছে বা তাদের সঙ্গে এটা কথাবার্তা হয়েছে। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে এই যে ম্যাডাম, আপনার নামটা বলুন।
4: দীপান্বিতা দাস।
1: দীপান্বিতা, অনেক ভালো লাগে আছে, অনেকে মাকে ভালো লাগে, বাবাকে ভালো লাগে, বন্ধুকে ভালো লাগে, পরিবেশ ভালো লাগে, গাছ ভালো লাগে, জঙ্গল ভালো লাগে, কুকুর ভালো লাগে, নদী ভালো লাগে, সব ভালো লাগে। কোনটা ভালো লাগে তোমার?
4: কি ভালো? কিছুই ভালো
1: লাগে, সব ভালো লাগে। নামটা বলো।
4: দীক্ষা গুহ। দীক্ষা গুহ।
1: দীক্ষা, ক্লাস নাইন। হ্যাঁ,
4: আমি
1: গেছিলাম তখন, দেখা হয়নি। আচ্ছা, কি কি ভালো লাগে তোমার? অনেকে তো অনেক কিছু ভালো লাগে, তোমার কি ভালো লাগে? গল্প করতে ভালো লাগে, আড্ডা মারতে ভালো লাগে, পুকুর নদী জল কত সাগর পাহাড় ঝর্ণা এগুলো লাগে, সব ভালো লাগে। আর এগুলো তো এই জীবনে আর মানে খাবার করতে পারছো না একসঙ্গে। বাইরে বেড়াতে গেছো কখনো? কোথাও যাওনি? এখনো বাসার মধ্যে রয়েছো? বাবা নিয়ে যায়নি কোথাও? মিলনে থেকে মানে বের হওনি?
4: ত্রিপুরার বাইরে যাইনি।
1: ত্রিপুরা কোথায় গেছো? রাজ্যের অর্থমন্ত্রীর নাম কি মনে মনে?

0: বিদ্যালয় শিক্ষামন্ত্রী, আমাদের রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী নাকি ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল দিল্লি, আমাদের রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী
1: ডক্টর মানিক শাহ,
0: প্রফেসর ডক্টর মানিক শাহ, ওর জন্য একটা হাততালি দাও। ভেরি গুড। আমরা তো গান বাজনার সাথে আছি, আকাশবাণী তো রেডিও গান বাজনা সব কিছু রয়েছে, শিক্ষা থেকে শুরু করে এভরিথিং, এটা একটা খাজানা আকাশবাণী, বিলুনিয়া নয় রেডিওটা। তো সেখানে তথ্য সংস্কৃতি যে ব্যাপারটা রয়েছে, সেই তথ্য সংস্কৃতি একটা দপ্তর রয়েছে গান বাজনার সঙ্গে জড়িত যে কোনো অনুষ্ঠান, সেই তথ্য রাজ্যের রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রীর নাম কি, রাজ্যের যিনি তথ্য সংস্কৃতি মন্ত্রী ওনার নাম কি, কি নাম, আগে নিজের নাম বলো।
2: বিপাশা দেবনাথ।
0: বিপাশা, এবার বলো রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীর নাম কি, জানবেন না, বলবে না, মানে বলবে না, মানে জানা নেই, কেউ বলবে? রাজ্যের যিনি উচ্চ শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী আরেকজন আছেন, তুমি বসো। রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী মানে বিদ্যালয় শিক্ষামন্ত্রী, এটা তো বলে দিয়েছে একটা প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি কে? রাজ্যের যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী রয়েছেন একদম সোজা, একটু একটু আগেই কেউ একজন উত্তরটা বলে দিয়েছিল, কে একটু আগে উত্তরটা কেউ বলেছিল, কেউ একজন নাম বলেছিল তো, কে একটু আগে বলেছে, এতক্ষণ লাগছে, একটু আগে বলেছেন যে কোনো একজন বলেছে তো, উত্তরটা বলে দিয়েছিল রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী কে, আমি বলবো, বলে দেব, বলে দেব, বলে দেব, দেখি আর একটা লাস্ট চান্স। ইয়েস প্রফেসর ডক্টর মানিক শাহ, আমি বারে বারে বলেছি, একজন বলেছে একটু আগে, বলেছে না? এবার আসি আমাদের খুব কাছেই, এদিকে যেতে লাগে, রাজনগরের দিকে যেতে পারে, অনেকেই ওই দিক থেকে এসছে, একটা শুরুতে একটা পার্ক রয়েছে মানে বিলুনিয়া থেকে শুরু হতে, প্রথম পার্কটার নাম কি? ইয়েস হাতি পার্ক, গুড, একটা হাততালি দেওয়ার জন্য। হাতি পার্কের পরের পার্কটার নাম কি? হাতি পার্কের পরের পার্ক ন, তার আগে একটা রয়েছে, হ্যাঁ বাইসন, বাইসন তো আছে, বাইসন তো আর একটা পার্কটা রয়েছে, পার্ক বাটারফ্লাই, প্রজাপতি পার্ক, বাটারফ্লাই পার্ক, কি নাম তোমার?
2: মাই নেম
0: ইজ তৃষা ভৌমিক। কেটে পেয়েছে, কেটে পাইনি মনে হচ্ছে, কেটে পেয়েছে, ঠিক আছে, হবে, ওখানে রয়েছে। তারপরে তৃষ্ণা তো আছে, বাবা ঠিক আছে, হয়ে গেছে, তৃষ্ণা তো ছোট্ট একটা এলাকা, এটা তো পুরোটাই তৃষ্ণা, তৃষ্ণা পুরোটাই তৃষ্ণা, এর মধ্যেই এই পার্কগুলো। আর একটা পার্ক রয়েছে আরো কিছু দূর গেলে পরে, কি নাম? উদ্যান, উদ্যান, কি উদ্যান? হ্যাঁ মৈত্রী উদ্যান, গুড, কি নাম তোমার? অর্ণা, একদম ভালো বলেছে, মৈত্রী উদ্যান, এটা ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, একাত্তরে যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ, একাত্তরে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সে পার্ক তৈরি, ওখান থেকে বাংলাদেশে যারা স্বাধীনতার জন্য যারা লড়েছিল ওরা ওখান থেকে ট্রেনিং করে তারপরে যুদ্ধে যেত, ঠিক আছে, মৈত্রী উদ্যান, মৈত্রী পার্ক। এবার চলে আসি আমরা এদিকে, বিলুনিয়াতে পার্ক আছে কি? কত আছে, কোথায় আছে? ও হিসাবে আসে না, একটু বড় পার্ক হতে হবে, বিলুনিয়াতে এমন কোনো বড় পার্ক নেই, বিলুনিয়াতে যেতে শুরু করো, ওইদিকে জুলাইবাড়ি বা হ্যাঁ জুলাইবাড়ি থেকে শুরু, কি পার্ক রয়েছে জুলাইবাড়িতে? একটা পার্ক রয়েছে, হ্যাঁ ও পারবে, বলো বলো,
1: পিলাক রক ক্রেভিংস,
0: পিলাক, এটা তো এখনো সেভাবে না, এটা তো প্রত্নতত্ত্ব যেটা রয়েছে সেটা, এটা পার্ক নয়, হ্যাঁ পার্ক, বলো, জুলাইবাড়িতে রয়েছে, ওখানে একটা টিএসএন 9th ব্যাটালিয়নের ক্যাম্প রয়েছে তার পাশে, একজনের নামে, যে কোনো একজনের নামে বলো,
1: ধনঞ্জয় মেমোরিয়াল পার্ক,
0: একদম শহীদ ধনঞ্জয় স্মৃতি পার্ক, একদম হাততালি দেওয়ার জন্য। ওটা পেরিয়ে আর একটা পার্ক রয়েছে, ওটা পেরিয়ে আর একটা পার্ক আছে, সেই পার্কটার নাম কি? ধনঞ্জয় পেরিয়ে সামনে চলে গেলে কলাছড়াতে আছে, কি পার্ক নাম আছে তো, নামটা বলতে হবে তো, কি পার্ক, কি পার্ক? কালাপানিয়া নেচার পার্ক, কালাপানিয়া, ঠিক আছে। আরো একটু এগিয়ে যাও, বর্তমান সময়ে সাবরুমে দুটি বাগান রয়েছে, চা বাগান, বিখ্যাত বাগান সাবরুম, হ্যাঁ লুধুয়া তো আছে, আরো একটা আছে লুধুয়াতে, একটা সুন্দর পার্ক হচ্ছে দেখার মতো, সুন্দর লুধুয়া চা বাগান রয়েছে, চা বাগান, বলো আমি বলে দিই, লীলা।

লীলাগড় এবং লুধুয়া দুটো চা বাগান, বিখ্যাত চা বাগান সাব্রুম ওইখানে শেষ। সাব্রুমে আর একটা বিষয় রয়েছে, সবাই দেখতে যায়, এখনো চালু হয়নি, কি মৈত্রী ব্রিজ। একদম খুব সুন্দর মৈত্রী ব্রিজ এবং ল্যান্ডপোর্ট, যেটা সাউথ ইস্ট এশিয়ার মুক্তদ্বার, বাণিজ্যের মুক্তদ্বার হবে, এখনো হয়নি, হতে পারে। তো এ হলো আপাতত আমাদের আজকের শিক্ষাঙ্গনা আকাশবাণী। সবার কাছে যেতে পারেনি, সময় কম, চেষ্টা করেছে সবাই, আর একটু হলে ভালো হতো, তো সময় কম, যেতে হবে। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে সবাই।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গনে আকাশবাণী। পরিবেশনায় ছিলেন বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন স্নেহাশিস চক্রবর্তী। এখন শোনা যাক দেশাত্মবোধক গান।

শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় গার্ডেন রেজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ওয়াইআইএল এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞা ইরান সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে বলে সেদেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে দ্রুত নিজেদের একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সমূহ সম্ভাবনা ভারতের রয়েছে। মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মত বিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: দুনিয়া ভারত কে স্টার্টআপ কো খোঁজতে হোগি ভাই কোন হ্যায় ইসমেন ক্যোঁকি এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগো কা ধ্যান জাতা হ্যায় বহুত লোগো কো হামে জোড়না হ্যায় হামে এসা এক অরা খড়া কর দেনা চাহিয়ে কি ইস ফিল্ড মে দুনিয়া ভর কে লোগো কো জিন্দগি বানানি হ্যায় হিন্দুস্তান যাও ভারত কি কোই স্টার্টআপ সে জুড় যাও ভারত কি কোই স্পেস এজেন্সি সে জুড় যাও পুরা ট্যালেন্ট পুল জো হ্যায় এক ম্যাগনেট কি তরহ আপকে কারণ হাম খিঁচ সকতে হ্যায় আর ও হামারি এক বহুত বড়ি তাকত বান সকতা হ্যায়।
0: দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই দিনটিকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতার প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জেনজি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে মহাকাশ ক্ষেত্র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0: হবে বলে তিনি মন্তব্য করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ যুদ্ধজাহাজ, অফশোর ভেসেল এবং অন্যান্য ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন এবং দেশের নিরাপত্তার জন্য একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। ভারতকে ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে তিনি এই ক্ষেত্রে উন্নত মানের রক্ষণাবেক্ষণ পরিষেবার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেন। কলকাতায় গার্ডেন রেজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা বর্তমান সময়ের দাবি। তিনি বলেন, কলকাতার GRAC ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পে নেতৃত্ব দেবে।
1: নীতি সহি হো আর ইনভেস্টমেন্ট কে প্রতি কনফিডেন্স হো, ভরসা হো, তো বিকাশ কি গতি কো দুনিয়া কি কোই তাকত রোক নাহি সকতি। কি যাহা কবি উদ্যোগো কে লাগাতার বন্ধ হোনে কি খবরে আতি থি, ওয়াহা আজ নয়ে উদ্যোগো কে বিস্তার কি খবরে বরাবর আ রহি। ইয়াহি বদলাও বঙ্গাল আর বদলতে হুয়ে ভারত কি তসবীর হ্যায়।
0: শ্রী সিং বলেন, কোন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার লক্ষ্য বা উদ্দেশ্য সঠিক হওয়া প্রয়োজন। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকারগুলি রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। শ্রী অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার এখন রাজ্যের উন্নয়ন নিশ্চিত করবে।
2: Double engine is functioning with full speed. 34 years communist and 50 years TMC ka raj mein. Khali virodh karo, virodh karo, virodh karo, virodh karo. Ye jo negativity tha, aaj 50 saal baad wo khatam ho gaya hai. Under the great leadership of the Narendra Modi ji.
0: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে যে H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেইনগুলি ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেইনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসগুলি 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। ICMR আরও জানিয়েছে, মৌসুমী ইনফ্লুয়েঞ্জা, যার মধ্যে H1N1 রয়েছে, সাধারণত নিজে থেকেই কমে যায়। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বা বাড়লে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, সংরক্ষণ সংস্কার ইস্যুতে বহু মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট সামাজিক মাধ্যমে ছড়ানো হলেও যন্তরমন্তরে আজ কোনো ব্যক্তি বা সংগঠনকে প্রতিবাদ বা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ আরও জানিয়েছে, নতুন দিল্লি জেলায় ইতিমধ্যেই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি-ডে অভিযান শুরুর কথা বলেছেন। তিনি একে কোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন, এই পদক্ষেপ তেল পাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনকে লক্ষ্য করে করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে আরাকচি ইরানের সরকারি সংবাদ সংস্থা IRIBকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের আশ্রয় নেওয়া আসলে তাদের হতাশার প্রতিফলন, কারণ তাদের পূর্ববর্তী পদক্ষেপগুলি ব্যর্থ হয়েছে। বেলুচ ইয়াকজেহতি কমিটি BYC সাধারণ বেলুচ নাগরিকদের ওপর পাকিস্তানি সেনাদের ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। গত শুক্রবার মাস্তুং জেলার খাতকুচা এলাকার একটি বাগানে এই হামলায় 4 শ্রমিক নিহত এবং 3 আহত হন। কমিটি এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে ড্রোন ও সামরিক অভিযান চালানো বেলুচিস্তানের রাষ্ট্রীয় দমননীতির নতুন মাত্রা বলে অভিযোগ করেছে। কাজাখস্তানে আজ সংসদীয় নির্বাচন। এই নির্বাচন মধ্য এশিয়ার বৃহত্তম দেশটিতে প্রেসিডেন্ট কাসিম জোমার টোকায়েভের ক্ষমতা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এবছরের শুরুতে গৃহীত হওয়া নতুন সংবিধান অনুযায়ী দেশটির সংসদে 2 কক্ষের পরিবর্তে একক কক্ষ বা কুরুতুলাইয়ের আজ প্রথম ভোট। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলে ইবারাকি প্রেফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 জন আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটারের গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের শেষে ব্রিক্স স্পোর্টস যৌথ ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এই ঘোষণায় আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ব্রিক্স দেশগুলি ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া

মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া বলেন, ব্রিক্স দেশগুলির মধ্যে শক্তিশালী ক্রীড়া অংশীদারিত্ব গড়ে তুলতে বাস্তবসম্মত ও সুস্থায়ী সহযোগিতার প্রয়োজন। তিনি খেলোয়াড় ও কোচ বিনিময়, যৌথ প্রতিযোগিতা এবং ক্রীড়া বিজ্ঞান ও প্রযুক্তি ভাগ করে নেওয়ার প্রস্তাবও দেন। কলম্বোতে আয়োজিত দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিনের শেষে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 5 উইকেটে 300 রান করেছে। ধ্রুব জুরেল 7 ও সারাংশ জৈন 4 রানে অপরাজিত রয়েছেন। দেবদূত পরীক্কাল 117 রান ও অধিনায়ক শুভমন গিল 50 রান করেন। শ্রীলঙ্কার আসিধা ফার্নান্দো 3টি উইকেট নেন। এর আগে টসে জিতে ভারত প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে মধ্যপ্রদেশের সারাংশ জৈন এবং শ্রীলঙ্কার কামিল মিশরার অভিষেক হয়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ট কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। সবকটি গোলই হয়েছে খেলার প্রথমার্ধে। ইস্টবেঙ্গলের হয়ে এডমুন্ড লালরিন্ডিকা হ্যাট্রিক করেছেন, একটি গোল করেছেন বিপিন সিং। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন মনবীর সিং। সেরা গোলরক্ষক হিসেবে সোনালী গ্লাভস জিতেছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কেইথ। নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারি টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে সোনার বুট পেয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইস্টবেঙ্গলের এডমুন্ড লালরিন্ডিকা, সোনার বল জিতেছেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মত বিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার গার্ডেন রিজ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL এর 5টি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোন স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বাণী দেব বর্মা মঞ্চবক্ষক নরেন্দ্র মোদী শাখা হায়ুংনি বাবাই ভারতনি স্টার্ট আপ রক হাফাংনি শাখাও বরকনি পৈতাই খাকা মুফুনুখা টি টি এ ডি সিনি তাং নকতর ঘুমলুঙ্গ তিনি ফিল ব্রিজি ধাম টি টি এ ডি সিনি সংসামা শাল জায় জায়কে বরমরি পালাই যাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক শাহ শাখা তাবুকনি হাস্তে হাফাং এল এম বাং রানানি শাখা ফান বক্সিনী দঙ্গ মিয়াহর বেলাইখে ওয়াতে ওয়ামাবাই চন্দ্রপুর বলদাখাল তাই আড়ালি এনক হবই কবাং মামচায় তুইতর শাখা দলিপ ট্রফি ক্রিকেট থংনানি শ্যাবমানখা হাস্তে নিপেশর অভিজিৎ সরকার তাবুক ককতমা শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নখায়ুংনি বাবাই ভারতনি স্টার্ট আপ রক হাফাংনি শাখা বরকনি পৈতাই খাকামুং ফুনুখা নখায়ুংনি বাবাই স্টার্ট আপ সিইও রক তিনি ককলাম পান্ডাকাই সহ অকক শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী স্টার্ট আপ সিইও রক নদাগি মুং রেখা বরক বরকনি চাইতং মুং রক নয়া উইখলাই তংনানি তাই নখালুংনি বাবাই আবহাই ফান গনাং গাইসা টংকর স্নাম তিসানানি জেতি কে হায়ুংনি বেবাক বাবাইনি দারা গনাং রক ন সতন মান্নাতই বখুরচে শাখা হা কতর তঙ্গর কাছে স্নাম তিসানা নাঙানো যেদিকে হাইনি লুকুরক ভারত নবরকনি কেরিয়ার তাই থিনাং স্নাম তিসানা থাই হনে সিনেমা নাতই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তাই পোশাখা আবহাই কথা যাক হায়ুং বেরেমনি ন খালামনি বাবাই হা কতর ন দাকি তুই দুলনাই হা কতর কাইসা অঙ্গি স্নাম তিসানানি বাবাই অঙ্গি দঙ্গ কেন্দ্রনি কেরং তাই বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘল সাফসুত্রা তাই স্যানিটেশন নি সামুঙ্গ ইয়াক বাই সামুং তংমানি খাইরি উই মেশিন বাই সামুং তাংমানি শাখা ফানবক্সিনখা তিনি নয়ডাও বসং সাফাই কর্মচারী কমিশন নি সংসামা শাল পালাইমা পান্ডাও ককনারক থানি ব অকক শাখা মুচাং মেঘওয়াল সাফসুত্রা ক্লাইনায়ক নি নাইমথাং ফুরংমুং শাক হাম বিমা তাই জাইকে নাইকিনি ক্লাইমা শাখা ফানবক্সিনখা ব শাখা ধেরাবস্থাও ক্লাইজাক স্যানিটেশন নি সামুং তাংনাই তাই হাফাং ফাতারনি মথারক গ সামুং তাংনাই রকন জরানে বিশিং চুবাচু রিনানি নাঙ্গ বিজেপি সানমুং নারা খা বরে মথাং নারকমা বিল নতুই থংরং ক্লাই মায়াকারে কংগ্রেস বদল পার্লামেন্ট ন বুড়ি মুথাং নারংমা বিল ন খাফুর সাকনা নাঙানো দিল্লি কতাল তিনি ককতুমা থমনাই রকবাই কক সালাই ফ্রু বিজেপি নি ব্যবাক ভারত নি কাসকুজুক স্মৃতি ইরানি ও কক শাখা ব শাখা কংগ্রেস বদল সান মুসিমি নারা গ বরক ব্রি রকনি ফান ন খাফুর সাক হনে অবহায়ংখে কংগ্রেস বদল পার্লামেন্ট ব্রি রকনি বাগে রাও থামচি থাম আচুক থাই মুথাং নারংমা বিল ন খাফুর সাক

0: অবফুনুকনা নাই কাসকুজুক স্মৃতি ইরানী অবহাই কয়মুংনা রাখা স্মৃতি ইরানী বেবাক থংরংনি বদল রগ্ন কবংমুংনা রাখা থানসাকে সামুং তাংলাইনা বাগী জেতিকে ব্রিরক লোকসভা তাই হাস্তে বিধানসভা রগ কবাং আচুকথাই মান্নাতই বিজেপি আদংযুগ শাখা থংরংনি বদল পার্লামেন্ট এবা সংবিধাননি স্লাই কতরিয়া বশাখা হা কতরনি বরম তাই লোকরগ্নি খরাং সকাঙ্গই টংনা নাংনাই টিটিএডিসি তাংন কতর খুমলঙ্গ তিনি ফিল ব্রিজি থাম টিটিএডিসি সংসামা সাল জাই জাল খেবরমরি পালাই যাক্ষা অবনরগে খুমলঙ্গ কর্মকচা হিমবতকাইসা কারি যাক্ষা টিটিএডিসি সংসানা বাগে জে বরক রক সামুং তাংলাংখা বরকনি ফাইসিং বরমরি খুমবক যাক্ষা খুমলঙ্গ সংসাজাক মেইল এডিসি সামুংচারিনাই আদঙ্গকরা রনিয়েল দেব বর্মা যতন হামবাইয়া ফারখা ব যতনি বাগৈ টংকসাং পায়াবচারি তাই হামারি সানখা মেইল এমএলএ রঞ্জিত দেব বর্মা সামুংচারিনাই আদং সি কে জমাতিয়া আগিনি সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়ানো খবৈ কুমুন রকমান জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক শাহাস হাকা তাবুকনি হাস্তে হাফাং এল এম বাং রানী শাখা ফান বকশিনী তঙ্গ হাস্তে হাফাংনি এল এম হামক্রাই নাইখুংনি শাক থার্মা বাইতিনি অমরপুরনি আনন্দ ধারা টাউন হল হাস্তে বেরেমনি টুল কিট বাগমা মেইল কক নারক থানী ব কক শাখা ব শাখা ফুরংমানি সামুং তাংখে সিমি অংলাক সুরংমুং মানজাক রকনি ইয়াগর নাংমানি মানে খনে রেখে বরক বাই থাংনি সামুংনি শেপস নামে মানানো অমনি বিশিংতে সিকলা সিকলি রক বাই থাংনি ইয়াকুঙ্গ বাচামানি লগি লগি হাস্তেনি রাং থংনি হামগ্রাইনি সামুঙ্গ ইয়াগ্রিউই মানানো বসাকা ব্রুদফানি শ্রংমুং মানজাক লুকু রকনি ইয়াগ টুলকে দিয়াফারি রুমানি অসামুং বরকনি লাংমাও কতাল লামা চেঙে রোজাখা বরক বাই থাংনি এল এম ন সামুঙ্গ ফনাঙ্গে জুদা জুদা সামুং বাই কুবলি মানানো
1: এই প্লোরিয়াম যাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং সেইভাবে কিন্তু আজকে শুধু সবকিছু দিলাম কিন্তু তাদের যদি সাস্টেনেবল ইনকাম যদি না রাখা যায়। কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ জি এখানে এসেছিলেন, এখানে বললেন যে যারা ইয়াং ইউথ যারা আছেন তাদেরকে অবশ্যই আমাদের যে সাস্টেনেবল ইনকাম এবং পরিবারের জন্য সেটা করা প্রয়োজন, যেভাবে কিন্তু আজকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এটা দ্বিতীয় ফেজ। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কর্মসূচি এই যে আজকে টুলকিটের যে বিতরণ এটা কিন্তু যদি আমরা মনে করি একটা কর্মসূচি তাহলে এটা আমাদের যারা ইউথরা আছেন রো কমিউনিটি তাদের জন্য কিন্তু সেলফ রিলায়েন্স একটা আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ।
0: আশা ল এল এম হামক্রাই নাইখুংনি বখা তৈ স্রংমুং মানজাক শেপ মান্নাই রগ্ন জুদা জুদা সামুংনি বাগৈ নাংমানি মানে ইয়াফারি রেজাখা মেল কুবুন রং বিশিং মানজাখা বিধানসভানি স্পিকার রামপদ জমাতিয়া গুমতি জেলা পরিষদনি কাসকু অকরা দেবল দেবরাই এম এল এ রঞ্জিত দাস এম এল এ জিতেন্দ্র মজুমদার স্নামখরতাই বানিয়া নাইখুংনি সচিব কিরণ গিত্তে আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায় আকাশবাণী নি কক্টমানী আপডেট মান্না বাগে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন ইয়ার অ্যাপ ফলো খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ অ্যালার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্টমা আপডেট মান্নাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গানো মিয়া হর বেলায় খেয়ে ওয়াতই ওয়ামাবাই চন্দ্রপুর বলদাখাল তাই আড়ালিয়ানো খবৈ কবাংমা আমচায় তুই তর শাখা বেলায় খেয়ে ওয়াতই ওয়ামানি বাগে তুইমা তাই খালনি তুই দোষাও আবুবাই আ আমচাইনি তাই গানাগিনি আমচাইনি কবাংমা নগ তুই লমসাও হালক আমজগনা বাগৈ তুই কবল যাক আমচায় নাইনা থাঙ্কা জেলা নাইকল ফাং ডক্টর বিশাল কুমার ন খবৈ কুবুন প্রশাসনিক অফিসার রক জেলা নাইকল ফাং শাখা তুই তরমানি হালক নিবাক মকল কাইজাক তঙ্গ নাংমানি যত ইয়াপ্রিন রমজাক না হানি বসা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি সানজাওয়া চন্দ্রপুর নি তৈ লম সাজাক আমচাই বেড়াই নাই খা মন্ত্রী অক্রা শাখা বেলায় খে ওয়াতি ওয়ামনি বাগে সালথাং জেলানি জুদা জুদা আমচায় তৈ লম শাখা হালকনি ফাইসিং মকল কাইজাগৈ তঙ্গ তাই গরংজাক জেলানি জেলা নাইকল ফাং তাই মহকুমা নাইকল ফাং রক নাংমানি ইয়াপ্রি রমনা বাগে দাগি যাক্ষা তিনি নিশিমি কাইথর শ্রী রাধাকৃষ্ণ নিয়ে ঝুলন যাত্রাতের চেঙ্গানো রাখি ভন্ডন তেরনি বিশিংতে বুসকাং সাংরং শাল রাখি পূর্ণিমা তিথি ও ঝুলন যাত্রা পায়ানো অ তেরন রেগে আগরতলা জগন্নাথ জিউ মতাইনক লক্ষ্মীনারায়ণ মতাইনক সেন্ট্রাল রোড নিয়ে রাধেশ্যাম মতাইনক ইস্কন মতাইনক আলাইদা তের তাই মতাই রোজাগানো শাখাম সচিব কিরণ গিত্তে তিনি অমরপুর মহকুমা হাসপাতাল বেড়াই নাইখা উলকক তোমা থুমনাই রকনি মেইল শাখাম সচিব হাসপাতাল নি তাবুকনি হালক তাই

কিনাং নিওয়ান সুগমা রং খুরচাই শাখা হাসপাতাল ডিজিটাল এক্সরে আল্ট্রাসোনোগ্রাফি ইসিজি তাই কদাল কুক অপারেশন থিয়েটার ন খবৈ বুমা তাই চেরাই রোগনে কাহাম কুক শ্যাপসাপ তঙ NHM United Forum Tripurani Unakuti Jala Komitini Shak Tharma Baitini Koila Shohoro Hajakung Shamung Butang Kaisha Unka Aburi Bishing Tongo Fek Jangai Manino Kebengmung Boyer Kok Mutankani Bufankai Mung Akorok Aburugi Koila Shohorni Juda Juda Lamo Himbo Tok Kaisha Karizaka Arakubundrong Bishing Manjaka Unakuti Jala Purishotni Kasku Okra Omolendu Das CMU Doctor Sirshendu Chakma Akoshong মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ও তালনি থামচি শালমারি ককতি শালনি ফুংদামচি সাওয়া আকাশবাণী মন কি বাত পান্দাওয়া হাকতর ফাতার হাকতর নি লুকু রকবাই ককলাম শালায়ানু আবু অঙ্গানে মন কি বাত পান্দানি ফিল সারা থামচি স্নি বেরমনি পান্দা মন্ত্রী বক্রক লুকু রকন বরকনি ওয়ান শুকমা খাকামা মন কি বাত সাহরনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরম এবার নমো অ্যাপ লুকু রকনি ওয়ান শুকমুং রং রহরি মানানু টোল ফ্রি নাম্বার 1800117800 ও নাম্বার কল খাই হিন্দি এবার ইংরেজি বে ওয়ান শুকমুং রং রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নাম্বার মিস কল রিউ জেলিং মানানো আপতিব SMS খাই মানানো ও আগস্ট তালনি সাল নই চিচারনি হরনি দামচি শতামুই সতি ব্রিজিবা জরা ফোন তাই মেসেজ রহরি মানবায়ানো দলীপ ট্রফি ক্রিকেটও থংনানি শ্যাপমানখা হাস্তিনি পেশার অভিজিৎ সরকার তিনি শালকা আমচাই বদলনি অঙ্গে মোহাম্মদ স্বামী মুকেশ কুমারনি লগি পেশার হিসাবে উত্তর শালকা আমচাইন কেবেঙ্গে থংমানি মেচো ব জাগামানখা বেঙ্গালুরু ও সংযাজাক মেচো শালকা আমচাই শালনি পাইথগ উইকেট খাইদক বাই থামরা বাজি বারান তিশাখা বুসকাং দামনি চিব্রিয় হাস্তিনি শালথাং জেলা উত্তর উনকুটি ধলাই খোয়াইতাই গুমতি জেলা ও ফেরাং কগে রূপ রূপকে ওয়াতি ওয়াই মনোহনে হজাকমুং রেখা নবার তিবার নাই খনা তুমারি তঙানো শাখাও থামচি বা ডিগ্রি তাই খামাও নৈচি দক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও তিনি তুমারি তংমানি শাখাও থামচি বা দশমিক নৈ ডিগ্রি তাই খামাও নৈচি ব্রিক দশমিক বা ডিগ্রি সেলসিয়াস পাই থাকো কক্তমা বুবাগ্রক তাই সাপরি ফি ও মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শাখা নখায়ুনি বাবাই ভারত নি স্টার্ট আপ রক হাফাং নি শাখাও বরক নি বৈদ্য তাই খাকামু ফুনুখা টিডি এডিসি নি টাংন কতর খুমলঙ্গ তিনি ফিল ব্রিজি থাম টিডি এডিসি নি সংসামা শাল যাই জালকে বরমরি পালাই জাখা মন্ত্রী অক্রা প্রফেসর প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা তাবুমি হাসতে হাফাং এলএম বাংলা নিশাকা ফান বংশী দঙ্গ মিয়া হর বেলাইকে ওয়াতি ওয়ামাবাই চন্দ্রপুর বল দেখাল তাই আড়ালিয়ান খবে কবাংমা আমচায় তুইতর শাখা দলীপ ট্রফি ক্রিকেট ও থংগানি শ্যাপমান খা হাস্তিনি পেশার অভিজিৎ সরকার কক্তমা তিনি নিবাগে অরণ পাইখা উল্লি কক্তমা আওয়াইঙ্গান খানাফুং দামসনি সতী ব্রিচি ওয়া

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রবল বর্ষণে আগরতলার একাংশে জলপ্লাবন, বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্টআপগুলো সরকারের উপর তাদের বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে আজ রাজ্যের 7টি মামলার নিষ্পত্তি। আজ 43তম টিটিএ এডিসি প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তপশিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমান রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ অমরপুরের আনন্দধারা টাউন হলে রাজ্যস্তরের টুল কিট বিতরণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান করলেই হবে না, প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিলে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এর মাধ্যমে যুবক যুবতীরা আত্মনির্ভর হওয়ার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মুখ্যমন্ত্রী বলেন, ব্রু সম্প্রদায়ের প্রশিক্ষণ প্রাপ্ত সুবিধাভোগীদের হাতে টুল কিট তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যকে আরো এগিয়ে নিয়ে যাবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
1: এই প্রোগ্রাম যাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং সেইভাবে কিন্তু আজকে শুধু সবকিছু দিলাম, কিন্তু তাদের যদি সাস্টেনেবল ইনকাম যদি না রাখা যায়। কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ এখানে এসেছিলেন, এখানে বললেন যে যারা ইয়াং ইউথ যারা আছেন তাদের

0: অবশ্যই আমাদের যে সাস্টেনেবল ইনকাম এবং পরিবারের জন্য সেটা করা প্রয়োজন। যেভাবে কিন্তু আজকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা দ্বিতীয় ফেজ। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এটা কর্মসূচি, এই যে আজকে টুলকিটের যে বিতরণ, এটা কিন্তু যদি আমরা মনে করি একটা কর্মসূচি, তাহলে এটা আমাদের যারা ইউথরা আছেন রো কমিউনিটি, তাদের জন্য কিন্তু সেলফ রিলায়েন্স একটা আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ।
1: পরে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রদর্শনী স্টলও পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, দক্ষতা উন্নয়ন দপ্তরের পরিচালক প্রদীপ কুমার, গোমতি জেলা জেলাশাসক রিঙ্কু লাথের সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। গতরাতে প্রবল বৃষ্টিপাতের জেরে আগরতলা চন্দ্রপুর, বলদাখাল ও আড়ালিয়া সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের ফলে নদী ও খালের জলস্তর হঠাৎ বেড়ে যায়। এর জেরে জলমগ্ন হয়ে পড়ে ওইসব এলাকার একাধিক বাড়িঘর এবং আশেপাশের এলাকা, ফলে দুর্ভোগে পড়ে এলাকার সাধারণ মানুষ। প্রশাসনের তরফে জলমগ্ন এলাকা থেকে জনগণদের উদ্ধার কাজ চালানো হয়। পরিস্থিতি মোকাবেলায় বন্যা কবলিত এলাকায় ছুটে যান জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ প্রশাসনিক আধিকারিকেরা। জেলাশাসক জানান, বন্যা পরিস্থিতির দিকে নজর রয়েছে জেলা প্রশাসনের, প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সন্ধ্যায় চন্দ্রপুরের জলমগ্ন এলাকা পরিদর্শনে যান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং জেলাশাসক ও মহকুমা শাসকদের প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, দুর্গতদের পাশে থেকে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেবার জন্য প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, আগরতলা পুরো এলাকায় জলমগ্ন দুর্গতদের জন্য 6টি ত্রাণ শিবির খোলা হয়েছে। আগরতলা পুর নিগমের 26, 30 এবং 31 নম্বর ওয়ার্ড এলাকার 87 পরিবারের 330 জন আশ্রয় নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্টআপগুলো সরকারের ওপর তাদের বিশ্বাস ও আস্থা রেখেছে। মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপ সিইওদের সঙ্গে আজ এক বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্টআপ সিইওদের পরামর্শ দিয়েছেন, তারা তাদের প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখুক এবং মহাকাশ ক্ষেত্রে এমন এক শক্তিশালী পরিবেশ তৈরি করুক যা বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাদের আকৃষ্ট করতে পারে। তিনি উল্লেখ করেন, দেশে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে বিশ্বের মানুষ ভারতকে তাদের কেরিয়ার এবং ভবিষ্যৎ গড়ার জন্য প্রিয় গন্তব্য হিসেবে দেখবে। সমাধান সমারোহ উপলক্ষে আজ সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে রাজ্যের 7টি মামলা নিষ্পত্তি হয়েছে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদপ্রতিম দেববর্মা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে গঠিত 4 বিচারপতির বেঞ্চে রাজ্যের 181 মামলা শুনানির জন্য তোলা হয়। এর মধ্যে ওএনজিসির বিরুদ্ধে এলএ মামলা সংক্রান্ত 7টি মামলা নিষ্পত্তি হয়েছে। আগরতলা জেলা ও দায়রা আদালত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মামলার পক্ষ বিপক্ষরা শুনানিতে অংশ নিয়েছেন। শ্রী দেববর্মা আরো জানান, সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী জয় কিষাণ সাহা এবং নিষ্পত্তি হওয়া 7টি মামলায় ওএনজিসির পক্ষে সওয়াল করেন আইনজীবী সৌরভ কুমার লাল। আগরতলা আদালত চত্বরে শুনানির সময় উপস্থিত ছিলেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব রাজশ্রী চক্রবর্তী, পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের জেলা সচিব রামানুজ ভট্টাচার্য, জুডিশিয়াল অফিসার সৌপ্তিক ঘোষ প্রমুখ। বিজেপি দাবি করেছে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনীতি করা ছেড়ে দিয়ে কংগ্রেস দলের উচিত সংসদে মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা স্মৃতি ইরানি একথা বলেন। তিনি বলেন, কংগ্রেস দল শুধু দাবি করে যে তারা মহিলাদের ক্ষমতায়নকে সমর্থন করে, যদি তাই হয় তবে কংগ্রেস দল সংসদে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ বিলকে সমর্থন করে তা প্রমাণ করে দেখাক বলে অনুরোধ করেন সাধারণ সম্পাদিকা স্মৃতি ইরানি। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা

মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। খুমলুঙে TTA ADC সদর দপ্তরে আজ 43তম TTA ADC প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তফসিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই উপলক্ষে খুমলুঙে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি। TTA ADC প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা নিয়েছিলেন সেই সব নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। খুমলুঙে আয়োজিত অনুষ্ঠানে ADC-র মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনেইল দেববর্মা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভূমি, ভাষা ও সংস্কৃতি জনগণের সবচেয়ে বড় শক্তি। তিনি সকলের শান্তি, ঐক্য এবং সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে MLA রঞ্জিত দেববর্মা, EMC কে জামাতিয়া, প্রাক্তন CEM পূর্ণচন্দ্র জামাতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের বীমার নথিভুক্তকরণের প্রক্রিয়া চলছে গোটা 29 জেলাতেও। কানি প্রতি 10 টাকা প্রিমিয়াম দিয়ে 2.5 কানি পর্যন্ত ফসলের বীমা করানো হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বা রোগ পোকার আক্রমণে ফসলের ক্ষতি সাধিত হলে বীমা থাকলে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। জেলায় কৃষি তত্ত্বাবধায়ক সন্দীপ পাল জানান, কৃষকদের বীমায় যুক্ত করতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। বর্তমানে খারিফ মরশুমে আমন ধানের জন্য এই বীমা করানোর কাজ চলছে। এ প্রক্রিয়া চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব শুরু হয়েছে। রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার রাখি পূর্ণিমা তিথিতে ঝুলন যাত্রা উৎসবের সমাপ্তি হবে। উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজিউ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেন্ট্রাল রোডের রাধেশ্যাম মন্দির, ইসকন মন্দিরে বিশেষ পূজা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ অমরপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য সচিব হাসপাতালের বর্তমান পরিকাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, গত কয়েক বছরে অমরপুর মহকুমা হাসপাতালের পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা হাসপাতালেই সম্পন্ন হচ্ছে। হাসপাতালের ডিজিটাল এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, ECG এবং উন্নত অপারেশন থিয়েটার সহ মা এবং শিশু চিকিৎসার আধুনিক পরিষেবা চালু রয়েছে। এছাড়া থাইরয়েড এবং CBC পরীক্ষার জন্য প্রয়োজনীয় মেশিন শীঘ্রই চালু করা হবে। নরসিংগড়ের TIT মাঠে আয়োজিত সিনিয়র এলিট ক্রিকেট টুর্নামেন্টে আজকের ম্যাচে সোনামুড়া ক্রিকেট দল 2 উইকেটে কৈলাসহর দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে কৈলাসহর দল সবকটি উইকেটের বিনিময়ে 173 রান করে। জবাবে সোনামুড়া দল 8 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সোনামুড়া দলে রাহুল বর্মন ম্যান অব দ্য ম্যাচ হন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং গোমতি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রবল বর্ষণে আগরতলার একাংশে জলপ্লাবন, বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্টআপগুলো সরকারের ওপর তাদের বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে আজ রাজ্যের 7টি মামলার নিষ্পত্তি। আজ 43তম TTA ADC প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তফসিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিট।

এতক্ষণ শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে রবিবারের আড্ডা। শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা। বিষয়টা আপনাদের জানিয়ে দিচ্ছি, রাখি কেবল সুতো নয়, এ যে ভালোবাসার বাঁধন। বিশ্বাস, ভরসা আর সৌভ্রাতৃত্বে গাঁথা এক সম্পর্ক চিরন্ত।

কীর্তন। আজ থেকে শুরু হয়েছে হিন্দুদের পবিত্র উৎসব ঝুলন যাত্রা। এই উৎসবের সমাপ্তি দিনে সূচনা হবে রাখি উৎসবের। ভাই বোনের গণ্ডি পেরিয়ে এ উৎসব এখন সার্বজনীন। আজ রবিবারের আড্ডায় বিষয় থাকছে একতা, সৌভ্রাতৃত্ব ও মিলনের উৎসব রাখি বন্ধন। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠানে ফোন করবেন 8731875545 এই নম্বরে। শ্রোতা বন্ধুদের ফোনের অপেক্ষায় আছি আমরা। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কোথা থেকে বলছেন? কলসি থেকে। আচ্ছা, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।

0: আত্মীয়তা সবসময় যাতে থাকে, চিরজীবন যতদিন বেঁচে থাকে ততদিন যাতে ভাই বোনের সম্পর্কটা থাকে, এরকম একটা আমাদের পূর্বপুরুষেরা করে এসেছে। ভাই বোনেরটা সেইভাবে মাতৃত্ব বন্ধনটা রেখে রাখে সবাই, এটা আমাদের খুব আশীর্বাদময় জীবন থাকে, সুখে থাকার জন্য। এবং শুধু রাখি বন্ধন করলে হবে না, এখানে ভালো খাওয়া দাওয়া তৈরি হয় এবং ভাই বোনকে কাপড় দেয়, বোনও আবার ভাইকে যা পারে কাপড় নতুন কাপড় দান করে, একটা আশীর্বাদের মধ্যম মিলন চলে। এই রাখি বন্ধনটা আমরা পূর্বপুরুষরা করে এসেছি, এখনো বর্তমানে চলে। যারা দূর দূরান্ত থেকে ভাই যোগাযোগ নাই, তারা এখন বর্তমান মোবাইলের মাধ্যমে টাকা পয়সা পাঠাইয়া ওইখান বলিয়া দেয়,
1: এই যে রাখি বন্ধন, হ্যাঁ এই বন্ধনটা কিন্তু ভালোবাসার, হ্যাঁ আর হ্যাঁ সত্যি ভালোবাসা আর বোনের যে একটা নির্ভরতা, ভাইয়ের প্রতি নির্ভরতা, বিশ্বাস, এরই প্রতীক রাখি তো। আচ্ছা আপনার বোন আছে কি? রাখি বাঁধা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা আসলে, হ্যাঁ সেটাই সেটাই।
0: পাশের বাড়ি বা নিমন্ত্রণ করবো আজকে ভাই রাখি বাঁধবো আমাদের বাড়িতে একটু আসে, সবাই
1: আর এটা তো আসলে এই উৎসবটা এখন সার্বজনীন হয়ে গেছে, এখন শুধু ভাই আর বোনের মধ্যে না থেকে হ্যাঁ সব ধর্ম বর্ণ সবার মধ্যেই এই রাখ, হ্যাঁ হ্যাঁ এই অনুষ্ঠানটা চালু হয়ে গেছে। অবশ্যই সত্যি, এখানে মূল্যটা কিন্তু বড় করে দেখার মতো নয়। এই যে ভালোবাসা, এই যে বিশ্বাস, হ্যাঁ ভরসা আর একতা, মিলনের উৎসব। সত্যি বলতে কি এটা হচ্ছে মিলনের উৎসব, সবাইকে মিলিয়ে দেওয়া।
0: দেখিও আনন্দ পাই, আমাদের এখানে হচ্ছে সাত দিন তো চলবে, সাত রকমের সাত বাড়িতে।

0: খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ, নমস্কার। তো আজকের এই যে আড্ডার বিষয় আমরা রেখেছি, বলতে বলতে আরেকটা ফোন এসে গেল। হ্যালো, হ্যালো, কে বলছেন?
1: আমি মাধবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার।
0: মাধবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে। তো আজকের বিষয়টা তো জেনে গেছেন? হ্যাঁ হ্যাঁ। তো আজকে এই রাখি বন্ধন একটা পবিত্র উৎসব। হ্যাঁ, যদিও রাখি বন্ধন এখনো শুরু হয়নি, এই ঝুলন যাত্রা যেদিন সমাপ্তি ঘটবে শেষ হবে সেদিন থেকেই শুরু হবে রাখি বন্ধন উৎসব। তো এ নিয়ে আজকে আপনি কি বলবেন, কি এর মাহাত্ম্য?
1: আমি প্রথমে সমস্ত বন্ধুদেরকে, নেটওয়ার্কের সমস্ত বন্ধুদেরকে নমস্কার জানিয়ে এবং আপনাকেও নমস্কার জানিয়ে আমি কিছু কথা বলতে চাই।
0: বলুন।
1: পৌরাণিক কাহিনী।
0: হ্যালো, হ্যালো, হ্যালো, না আপনার কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে এখন শোনা যাচ্ছে না।

हेलो, শ্রোতা বন্ধু, আপনার কথাগুলো আমি কিছুতেই শুনতে পাচ্ছি না। আপনি আরেকবার ফোন করুন। হ্যাঁ, এখন কেটে দিন, পরে আবার চেষ্টা করুন। আপনার কথা কিছুতেই শোনা যাচ্ছে না।

শ্রোতা বন্ধু যিনি ফোন করেছিলেন, হ্যাঁ লাইনটা কেটে দিয়েছেন। হ্যালো হ্যালো।

है कि कुछ समझ नहीं आ पाते हैं तो फिर भी क्या वो समझिए कि अब फिर भी

हेलो। हेलो।

हेलो हेलो हेलो, हाँ শ্রোতা বন্ধু, কে বলছেন? আপনার কথা ভীষণ অস্পষ্ট আসছে। হ্যালো, আমি কিছুই শুনতে পাচ্ছি না, কোথাও একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে।

हेलो हेलो,

আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি শ্রোতা বন্ধুদের সাথে যোগাযোগ করার। হ্যালো, আপনার নামটা বলুন তো, একটু জোরে বলবেন। হ্যালো, হ্যাঁ নামটা বলুন। আচ্ছা, আজকে এই বিষয় নিয়ে আপনি কিছু বলতে চান? একদম অস্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ আপনি বলুন। রাখি বন্ধন নিয়ে কিছু বলতে চান কি? হ্যাঁ এখন একটু শোনা যাচ্ছে, বলুন।

হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার কথা সত্যি বলতে খারাপ লাগছে। সব শ্রোতা বন্ধুরা চেষ্টা করে যাচ্ছেন, আমরাও চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আপনাদের কথা শোনা যাচ্ছে না। টেলিফোন লাইনে বোধহয় কিছু সমস্যা রয়েছে, সেটা বের করার চেষ্টা চলছে। তো এরই ফাঁকে আমরা একটা গান শুনে নিই। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? শ্রোতা বন্ধু, আপনার কথা আমরা বুঝতে পারছি না। আমি এর আগেও বলেছি, আমরা একটু টেলিফোন লাইনটা দেখা যাক কী সমস্যা আছে। এরই ফাঁকে আমরা একটা গান শুনে নিই, আপনি ফোনটা কেটে দিন।

রাখি বন্ধন মূলত ভাই বোনের সম্পর্কের গভীরতা এবং সেই সম্পর্কের প্রতীকী প্রকাশকেই গুরুত্বের সঙ্গে তুলে ধরে। রাখি কেবল রঙিন সুতো নয়, এক অমূল্য প্রতিশ্রুতির প্রতীক। রাখি বন্ধনের মাধ্যমে বোন তার ভাইয়ের প্রতি গভীর ভালোবাসা, নির্ভরতা, নিরাপত্তার প্রার্থনা প্রকাশ করে। একটি বোন যখন রাখি বাঁধে তার ভাইয়ের কবজিতে, তখন সেই ছোট্ট রাখিতে মিশে থাকে তার নির্ভীক বিশ্বাস যে ভাই তাকে কোনোদিনও একা হতে দেবে না। ভাই বোনের জীবনের প্রতিটি মুহূর্তে এক অপরিহার্য অনুভূতির স্মারক এই রাখি। বোনের হাতে বাঁধা রাখি ভাইয়ের জন্য বোনের ভালোবাসার মুকুট, তার প্রতি আস্থার এক অটুট বন্ধন। এই রাখির প্রতিটি ফোড়ে লুকিয়ে থাকে ভাই বোনের সম্পর্কের অম্লান দৃঢ়তা, ভালোবাসা আর বিশ্বাস। আজকে ঝুলন যাত্রা শুরু হয়েছে, রাধা কৃষ্ণের এক পবিত্র উৎসব। এর সমাপ্তি দিনে সূচনা হবে রাখি বন্ধনের। এই রাখি বন্ধনের কিন্তু অনেক পৌরাণিক ইতিহাস রয়েছে। যেমন মহাভারত অনুযায়ী যখন শিশুপাল বধ করতে যান স্বয়ং শ্রীকৃষ্ণ, তখন তার সুদর্শন চক্রে আঙুল কেটে রক্ত ঝরে। তখন দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দেন, আর তার বিনিময়ে শ্রীকৃষ্ণ তাকে আজীবন রক্ষার প্রতিশ্রুতি দেন। আর আমরা মহাভারতে দেখতে পাই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় তিনি তাকে রক্ষা করেছিলেন। আবার ভবিষ্য পুরাণে আছে দেব দানবের যুদ্ধের সময় দেবরাজ ইন্দ্রকে রক্ষা করতে তার স্ত্রী শচী বা ইন্দ্রাণী মন্ত্রপুত সুরক্ষা সুতো ইন্দ্রের হাতে বেঁধে দিয়েছিলেন। আবার আমরা মধ্যযুগের ইতিহাস যদি পর্যালোচনা করি, তখন দেখা যায় চিতোরের রানী কর্ণাবতী গুজরাটের সুলতান বাহাদুর শাহের আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করতে মুঘল সম্রাট হুমায়ুনের কাছে সাহায্য চেয়ে রাখি পাঠিয়েছিলেন। তিনি ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও হুমায়ুন এই রাখির মর্যাদা রেখে রানীর সুরক্ষায় এগিয়ে এসেছিলেন। রাখি বন্ধনের প্রচলন নিয়ে ভবিষ্য পুরাণে আরেকটি কাহিনী পাওয়া যায়। সত্যযুগে বৃতাসুর নামে এক অসুর অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠেছিল। এমন বর পেয়েছিল সে যে কোনো অস্ত্রেই তাকে ঘায়েল করা যাবে না। আর এই বরে বলিয়ান হয়ে দেবতাদের যুদ্ধে পরাজিত করে ওই অসুর স্বর্গ দখল করে। বারবার চেষ্টা করেও দেবরাজ ইন্দ্র তাকে হারাতে পারেন না। তখন মহর্ষি দধিচি দেবতাদের জন্য নিজের শরীর দান করেন এবং তার হাড় দিয়ে তৈরি হয় ইন্দ্রের অস্ত্র বজ্র। এই বৃতাসুরের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে

ইন্দ্র দেবগুরু বৃহস্পতির কাছে যান। বৃহস্পতি বলেন, এই যুদ্ধে ইন্দ্রের হয় জয় হবে নয়তো মৃত্যু। এই কথা শুনে ইন্দ্রের সুরক্ষা নিয়ে অত্যন্ত ভীত হয়ে পড়েন ইন্দ্রাণী শচী। তিনি তার সমস্ত সাধনার শক্তি একত্রিত করে একটি বিশেষ রক্ষা সূত্র তৈরি করেন। ইন্দ্রের সুরক্ষা কামনা করে এই সুতো তিনি দেবরাজের কবজিতে বেঁধে দেন। সেদিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। আর এই যুদ্ধে বৃতাসুরকে হত্যা করে জয়ী হয়ে ফিরে আসেন দেবরাজ ইন্দ্র। আমরা আজকের রবিবারের আড্ডার বিষয় রেখেছিলাম একতা, সৌভ্রাতৃত্ব এবং মিলনের উৎসব রাখি বন্ধন। অনুষ্ঠানটা শুরু হয়েছিল সুন্দরভাবেই, কিন্তু ফোন লাইনে কিছুটা বিভ্রাট দেখা দেওয়ায় আমরা শ্রোতা বন্ধুদের ফোন নিতে পারছি না, ওনাদের সঙ্গে কথা বলতে পারছি না। অত্যন্ত দুঃখের বিষয়, যদিও চেষ্টা চলছে আপনাদের সাথে কথা বলার। এই যে রাখি বন্ধন, এটা হচ্ছে একটা ভালোবাসার উৎসব, সম্প্রীতির উৎসব। 1905 সালের 16 অক্টোবর যে কিভাবে, এবার বলছি কিভাবে এই রাখি বন্ধন সার্বজনীন হয়ে উঠেছিল। কবিগুরু রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে সকলকে একযোগে রুখে দাঁড়াতে ঐক্যবন্ধনের ডাক দিয়েছিলেন, আর সেখানে সামিল হয়েছিলেন শ্রী ভূপেন্দ্রনাথ বসু, শ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রী হীরেন্দ্রনাথ দত্ত, শ্রী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, শ্রী বিপিন চন্দ্র পাল, সবাই। শহর জুড়ে বিলি হয়েছিল প্রচারপত্র। 1905-এর 16 অক্টোবরে বাঙালির ঐক্যবন্ধনের দিন ঘোষিত হয়েছিল। সকলের হাতে রাখি পরিয়ে সংযম গ্রহণের ডাক দিয়েছিলেন তিনি।

ফিরে আসছি কবিগুরুর কথায়। যে 1905 সালে যখন বঙ্গভঙ্গের পরিকল্পনা হয়, আর এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল বাংলা প্রদেশকে দুটি ভাগে বিভক্ত করা, তখন এর বিরোধিতায় বাংলার জনগণ যখন প্রতিবাদে সোচ্চার হয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর একটি অনন্য রীতির প্রচলন করেন। তিনি রাখি বন্ধন উৎসবকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। তিনি হিন্দু মুসলিম সবার হাতে রাখি বাঁধার মাধ্যমে একাত্মতার বার্তা দেন।

শ্রোতা বন্ধুরা, একটা ফোন এসছে, দেখে নি কে আছেন লাইনে। হ্যালো হ্যালো, আমাদের সত্যি আজকে সময়টা এবং ভাগ্যটা খুবই খারাপ, শ্রোতা বন্ধুদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না। এত সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কথা শুনবো, শ্রোতাদের শোনাবো, সে আশা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্যে আমরা করতে পারছি না, তার জন্যে আমরা দুঃখ প্রকাশ করছি।

সত্যি ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর এবং গভীর, যা শৈশব থেকে শুরু করে আজীবন স্থায়ী হয়। এই সম্পর্ক ভালোবাসা, যত্ন এবং একে অপরের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠে। ভাই বোনের মধ্যে ঝগড়া, ঠাট্টা, খুনসুটির মধ্যে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা, আন্তরিকতা। আর এই বন্ধন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এমনকি সুখে দুঃখে, আনন্দ বেদনায় ভাই বোনেরা সব সময় পাশে থাকে। একই ঘরে, একই পরিবারে বড় হওয়া, একই খেলনা নিয়ে খেলা, একই স্কুলে পড়া, এসবের মাধ্যমে গড়ে ওঠে ভালোবাসার এক নিবিড় বন্ধন। ভাই বোনের মধ্যে ছোটবেলায় খুব ঝগড়া হয়, কিন্তু সেই ঝগড়ার মধ্যেই থাকে ভালোবাসার খুনসুটি। আর এই ঝগড়া কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ীও হয় না। এভাবেই বোনের সঙ্গে ভাইদের স্মৃতি অম্ল মধুর হয়ে থাকে। ভাই বোনের এই মধুর সম্পর্ক জীবনকে আরও সুন্দর করে। এই যে রাখি বন্ধন, আগামী 28শে আগস্ট এই উৎসবটির সূচনা হবে। সেই রাখি বন্ধন নিয়েই আজকের আড্ডায় কথা হচ্ছে। রাখি কেন ভাইয়ের ডান হাতেই বাঁধা হয়? অনেকেই হয়তো জানেন না যে বোনেরা সবসময় তাদের ভাইয়ের ডান কবজিতে রাখি বাঁধেন। এর কারণ, হিন্দু ধর্ম অনুসারে ডান হাতকে শুভ মনে করা হয়, সেই সাথে শক্তি এবং কর্মের প্রতীক হিসেবেই বিবেচনা করা হয়। যে কোনো পুজো, হোম বা যজ্ঞ, ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রথম পছন্দ ডান হাত। ডান হাত দিয়েই আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করি, আর সেই বিশ্বাস অনুযায়ী রাখি বেঁধে দেওয়া হয় সেই হাতে, যা রক্ষা করার, সাহসের সঙ্গে বোনের পাশে থাকার এবং প্রয়োজনে কর্ম করার প্রতীক হিসেবে বিবেচিত হয়। বোনের প্রার্থনা থাকে,

তাই যেন সব সময় তাকে সুরক্ষা দেয়, সাহায্য করে, ভালোবাসে। তার মমতার হাত, ভালোবাসার হাত সব সময় যেন তার মাথায় থাকে। আজকের সমাজে এই রাখি বন্ধনের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা কেবলমাত্র ভাই বোনের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং এর পরিধি আরও অনেক বেশি ব্যাপক এবং অর্থপূর্ণ হয়ে উঠছে। যুগের পরিবর্তনে এই উৎসব পারিবারিক সম্প্রীতি, সামাজিক ঐক্য, মানবতার এক শক্তিশালী প্রতীকে রূপান্তরিত হয়েছে। আজকের দিনে চরম ব্যস্ততার যুগেও ভাই বোনের পারস্পরিক ভালোবাসা, দায়িত্ববোধ, খোঁজ খবর নেওয়ার একটি বিশেষ দিন হিসেবে এর আবেদন চিরন্তন। বর্তমানে ধর্ম বর্ণের সীমানা পেরিয়ে সব মানুষ এই উৎসবে অংশ নেন, আর এটাই সমাজে শান্তি সৌভ্রাতৃত্বের বার্তা ছড়ায়। রক্তের সম্পর্কের বাইরেও বন্ধু, প্রতিবেশী বা যে কোনো ব্যক্তির হাতে রাখি পরিয়ে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলার প্রচলন দিন দিন বাড়ছে। শুধু ভাই নয়, সমাজের প্রত্যেকটি নারীর সুরক্ষা, সম্মান নিশ্চিত করার একটি প্রতীকী অঙ্গীকার হিসেবে রাখি উৎসবের তাৎপর্য আজ অত্যন্ত জরুরি। শুনবো আরেকখানি গান।

আজকের রবিবারের আড্ডায় এত সুন্দর একটা বিষয় নিয়ে আড্ডা দেওয়ার ইচ্ছে ছিল শ্রোতা বন্ধুদের সাথে, কিন্তু প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে যন্ত্র। তাই কিছু করার নেই বন্ধুরা, সত্যি ভীষণ আফসোস হচ্ছে আপনাদের সাথে কথা বলতে না পারায়, যোগাযোগ করতে না পারায়, আপনাদের সুন্দর সুন্দর কথাগুলো শুনতে না পারায়। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। তো বলছিলাম যে রাখি বন্ধন সত্যি একটি পবিত্র উৎসব, মিলনের উৎসব, ভরসা বিশ্বাস সৌভ্রাতৃত্বের উৎসব। আজকাল এই যে আমরা সবাই হয়তো একসাথে থাকতে পারি না, দূরে দূরে ভাই বোনেরা আছি, তারপরেও সামাজিক মাধ্যমের মাধ্যমে সামাজিকভাবে আমরা যোগাযোগ করতে পারি, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করি, তাদের খোঁজ খবর নিই, আর সেটাই উচিত। ভাই বোন যত দূরেই থাকুক না কেন, সবসময় দুজনের মধ্যে মায়া মমতা সহানুভূতি ভালোবাসা যেন বজায় থাকে। আর একটা রাখি যখন বোন ভাইয়ের হাতে পরিয়ে দেয়, তখন তার চাওয়ার কি থাকে বলুন তো? সবসময় বিপদে আপদে যেন ভাইয়ের হাতটি তার মাথায় থাকে। এখনো অনেক বোন নির্যাতনের শিকার, শ্বশুর বাড়িতে অত্যাচারের শিকার, তারা লাঞ্ছিতা হচ্ছে দিনের পর দিন, ধর্ষিতা হতে হচ্ছে, তাদের শ্লীলতাহানি হচ্ছে। ভাইদের প্রতিশ্রুতি দিতে হবে যেন বোনদের বিপদ থেকে উদ্ধার করে, সেই প্রতিশ্রুতি বোনদের অবশ্যই দিতে হবে। বোনেরা যেন সমাজে মাথা উঁচু করে চলতে পারে, মর্যাদা সম্মান নিয়ে বাঁচতে পারে।

এই আশাই আমরা করব। তো শ্রোতা বন্ধুরা, আজকে রবিবারের আড্ডা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন বাংলা নাটক প্রসঙ্গ হরধনু, রচনা চন্দন সেনগুপ্ত, প্রযোজনা সৌমেন বসু। আজকের নাটক প্রসঙ্গ হরধনু।

0: এই এই এই এই এই এই যাচ্ছো কোথায়? যাচ্ছো কোথায়?
1: বাহ, নাটকের সময় হয়ে গেছে, বাজনা বেজে গেছে, শুরু করতে হবে না? আরে আমরাই তো এই নাটকের সূত্রধার।
0: থামো, তুমি মাইক ধরলে আর দেখতে হবে না, শুধু তোমার সংলাপই শোনা যাবে। তার থেকে আমার কথার মাঝখানে মাঝে মাঝে ফোরন কেটো, তাহলেই চলবে। নাও মিউজিকটা আবার শুরু করো।

0: মাননীয় শ্রোতা বন্ধুগণ, আমরা হলাম গিয়ে এই নাটকের সূত্রধার। আমরা মানে আমি, ও আর সে। না না না, নামগুলো বলা যাবে না।
1: এ নাম গোপন রেখে কাম করাটাই লেটেস্ট কিনা?
0: বাহ, বেশ বলেছ। তবে বন্ধুরা, ওকে বেশি পাত্তা দিবেন না, ওর মাথায় একটু ইয়ে আছে, কবি কবি স্বভাব কিনা, একটু বেশি কথা বলে, নাটক এগুলোই বুঝতে পারবেন। আর আমাদের তৃতীয় জন, তিনি আবার স্বভাবে ঠিক উল্টো, খুব কম কথা বলেন, বললেও বেশিটাই কোরাসে, ওই অনেকটা মিছিলে গলা দেবার মতো আর কি। এরকম বিচিত্র চরিত্রে ভর্তি আমাদের আজকের নাটক।
2: অসংখ্য চরিত্র, এদিকে অত লোকই নেই, তাই মাঝে মধ্যে আমরাও ঢুকে পড়েছি।
1: কিন্তু সব চরিত্রই কাল্পনিক, তবু হঠাৎ যদি নিজেকে ওই চরিত্রে ভিড়ে খুঁজে পান, তবে বিজ্ঞের হাসি হেসে উদাসীন হয়ে যাবেন, কারণ নাটকটা আমাকে, আপনাকে, আমাদের নিয়ে।
0: ব্যাস ব্যাস ব্যাস, আর নয়। এবার তাহলে আজকের প্রসঙ্গ,
3: প্রসঙ্গ হরধনু।

0: নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, স্কুলেতে ছেলেরা সব পড়তে এসেছে,
1: আজকে সবাই ভীষণ রকম ব্যস্ত রয়েছে।
0: স্কুল দেখতে ইন্সপেক্টর জগৎ এসেছে।
2: ও দাদা জগৎ এসেছে,
3: ও দাদা জগৎ এসেছে।
4: কে ভেঙেছে হরধনু?
5: কে কে কে কে কে
0: কে ভেঙেছে

0: ধনু বলকে ভেঙেছে?
1: কেউ ভাঙেনি,
2: কেউ ভাঙেনি,
3: কেউ ভাঙেনি,
0: কেউ ভাঙেনি। বড্ড জগৎ অবাক হয়েছে, ও দাদা অবাক হয়েছে, ও দাদা অবাক হয়েছে, ও দাদা অবাক হয়েছে।

0: 35.
1: Yes, sir.
0: Number 36.
2: Yes, sir.
0: Roll number 37.
2: Yes, sir.
0: Hey, hey, Gondogol kochish kano? Gondogol kochish kano? Gondogol kori bina. আমার দিকে তাকা, আমার দিকে তাকিয়ে বস। আচ্ছা শোন, যেমন যেমনটা শিখিয়েছি তেমন তেমনটা পারবি তো বলতে? দেখিস বাবারা, হুঁশিয়ার থাকিস, ডোবাস না যেন আমাকে। এক্সটেনশনের জন্য প্রেয়ার করেছি, ওটা এখন আন্ডার কনসিডারেশনে আছে। এখন তোদের ভুলে আন্ডার কনসিডারেশনটা যদি নো কনসিডারেশন হয়ে যায় তবে খাবো কি বাবা? হ্যাঁ, জুতুর শব্দ পাচ্ছি যেন। চুপ চুপ চুপ চুপ চুপ। শোনো, আজ আমি তোমাদের পড়াবো বঙ্গ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা, অত্যন্ত শিক্ষণীয় কবিতা। না, কেউ না।
3: শুনুন।
0: ও হেডমাস্টার মশাই, আপনি? আমি ভেবেছিলাম
3: ক্লাসটা ঠিকভাবে সাজিয়েছেন তো?
0: আগে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না সাজালে কি হয় স্যার? এই তো, এই তো দেখুন না স্যার, এই তো সুবোধকে রেখেছি এইখানে, ওই তো ওই গোপাল আছে। হ্যাঁ স্যার,
3: ওরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে তো?
0: আগে হ্যাঁ পারবে পারবে, একেবারে আমি ওদের তোতা পাখির মতো শিখিয়ে পড়িয়ে রেখেছি স্যার।
3: আর শুনুন, স্পেশাল একটা গ্র্যান্টের জন্য প্রেয়ার করব আর ভাবছি।
0: স্যার স্যার স্যার, আমার অ্যাপ্লিকেশনটাও একটু সেই সঙ্গে
3: স্কুলের আমূল সংস্কারে হাত দিতে চাই।
0: নিশ্চয় নিশ্চয়, সেই সঙ্গে আমার প্রেয়ারের ব্যাপারটাও ওর ওই রেকমেন্ডেশনটা স্যার।
3: হবে হবে, সব হবে, আগে ওর ইমপ্রেশনটা ভালো করুন।
0: শিয়ার বলতে, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। এই শোনো শোনো, তোমরা যদি বিদ্যালয়ের উন্নতি চাও তাহলে আজকের অগ্নি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হও, সসম্মানে, বুঝেছো তো তোমরা?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা
3: ঠিক আছে, আপনি ওদেরকে সামলান, আমি অন্য ক্লাসগুলো দেখে আসছি।
0: আচ্ছা ঠিক আছে স্যার। এই এই এই এই, হুঁশিয়ার থাকিস, খুব হুঁশিয়ার। দেখি তো যা যা শিখিয়েছি তা সব তোদের মনে আছে কিনা। এই এই তুমি এই বলো তো গোপাল, অলর্ক শব্দটির অর্থ কি?
2: অলর্ক মানে ক্ষিপ্ত কুকুর স্যার।
0: বাহ বাহ বাহ বাহ বাহ, পারবি? আচ্ছা পারবি তো এইভাবে ঝট করে বলতে?
2: হ্যাঁ স্যার।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমি সাহিত্যকে বিজ্ঞানে নিয়ে যাচ্ছি। আচ্ছা বলতো, পাগলা কুকুরের দংশনে কোন জীবনঘাতী রোগের সৃষ্টি হয়?
2: পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয় স্যার।
0: চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা শোনো, এখন আমি বিজ্ঞানকে সাধারণ জ্ঞানে নিয়ে যাচ্ছি। বলতো হারান, এই জলাতঙ্ক রোগের প্রতিষেধক কি?
2: স্যার কেউ আসছে।
0: হ্যাঁ আসছে, এই এই চুপ চুপ চুপ চুপ চুপ কর চুপ কর। এই শোনো, আজ আমি তোমাদের পড়াবো বঙ্গ সাহিত্যের শ্রেষ্ঠ কবিতা, অত্যন্ত শিক্ষণীয় কবিতা।
4: হেডমাস্টার মশাই বলে পাঠালেন, ওনারা আসছেন তৈরি থাকতে।
0: হ্যাঁ আসছেন, এক্ষুনি।
4: জল খাবেন?
0: না। এই এই এই, তোর মতো যদি দপ্তরের কাজ করতাম তবে আমি এমনি করে সেজে গুজে পান চিবুতে চিবুতে রঙ্গরসিকতা করে ঘুরে বেড়াতে পারতাম।
4: আমি যাই।
0: যা। এই এই শোন শোন শোন। হ্যাঁ রে, প্রথমে কি আমার ক্লাসে আসছেন?
4: আসছেন কি, ওই তো এসে পড়েছেন।
0: হ্যাঁ এসে পড়েছেন। এই এই চুপ চুপ চুপ চুপ চুপ। হ্যাঁ তুই যা। এই শোনো শোনো, আজ আমি তোমাদের পড়াবো বঙ্গ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা, অত্যন্ত শিক্ষণীয় কবিতা। আসুন আসুন আসুন আসুন স্যার, আসুন আসুন।
5: নমস্কার, বসো বসো বসো। আচ্ছা এটা কোন ক্লাস?
0: আগে চতুর্থ শ্রেণী, ক্লাস ফোর স্যার।
5: কি পড়ছিলে তোমার?

0: আমরা
1: বাংলা
2: আগে হ্যাঁ ওই মাতৃভাষা
0: গল্প না কবিতা
1: কবিতা
2: আগে হ্যাঁ ওই বঙ্গ সাহিত্যের অন্যতম শিশু পাঠ্য
0: আচ্ছা আচ্ছা তোমরা আবৃত্তি করতে পারো
1: পারি স্যার
0: শোনাবে একটা কবিতা আবৃত্তি করে
2: নিশ্চয় নিশ্চয় নিশ্চয় শোনাবে স্যার এই তুমি এই গোপাল গোপাল তুমি বলো
0: বলো
2: বলো আগে প্রশ্নটা শুনবে তো
0: না না বকবেন না বকবেন না মনে হচ্ছে ঘাবড়ে গেছে এই যে তুমি হ্যাঁ হ্যাঁ তুমি কি নাম তোমার
1: আরাধন পাল
0: বাহ চমৎকার নাম আচ্ছা তোমায় এখন একটা খুব সোজা প্রশ্ন করছি না না না পারবে পারবে সবাই জানে প্রশ্নটা আগে শুনে নাও হ্যাঁ আচ্ছা বলো তো হরধনু কে ভেঙেছে
1: হরধনু
0: হ্যাঁ হ্যাঁ তুমি জানো কে ভেঙেছে হরধনু আরে না না না আমার দিকে তাকাও হ্যাঁ বলো তো কে ভেঙেছে হরধনু বলো
1: আমি জানি না স্যার
0: না না না তুমি জানো বলো চেষ্টা করো বলো না বলো বলো বলো না
1: আমি
0: হ্যাঁ ভয় কি বলো বলে গেল হ্যাঁ বলো
1: আমি ভাঙিনি স্যার
0: ও ভাবি কাঁদছে কেন
1: হরধন ভাঙিনি স্যার
0: সে কি কি বলছে এইসব
2: ও ঠিকই বলেছে স্যার হরধন অত্যন্ত ভালো ছেলে সে এসব ভাঙচুরের মধ্যে থাকতেই পারে না স্যার কখনো না
3: আর তাছাড়া যারা এইসব ভাঙচুর করে বেড়া স্যার তারা কেউ আমার স্কুলের নয় এই অঞ্চলেরই কেউ নয় এই এলাকা অত্যন্ত ভালো এলাকা এখানকার কেউ হরধনু ভাঙতেই পারে না স্যার হরধন তো নয় ও অত্যন্ত ভালো ছেলে স্যার
0: কি কি বলছেন এইসব হ্যাঁ

0: এই হাসছ কেন? আরে হাসছ কেন? লোকটা হাসছে, ক্যাক ক্যাক করে হাসছে। জানেন এমনি করে রোজ হাসে আর সবার দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রাখে। আচ্ছা সত্যিও হাসছে তো? বিস্ফোরণের প্রকাশ তো দুঃখে, অপমানে, কান্নায়। তবে নাকি ও কাঁদছে? ঢং যাকে যাকে, আমি আমার কাজ সেরে নিই আগে। মাননীয় শ্রোতাগণ, এখন আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় দৃশ্যে। দ্বিতীয় দৃশ্য
1: তোতলাচ্ছ কেন?
0: দ্বিতীয় দৃশ্যটা ভুলে গেছি।
1: সে কি, কেন?
0: ভালো করে অনুশীলন করা হয়নি।
1: তাহলে তাপ্পি দাও।
0: তাপ্পি দেব?
1: নিশ্চয়ই তাপ্পি দেবে, ভরমটাই খায় বেশি লোকে, জমবে ভালো।
0: ও সময় পারবো না।
1: সবকিছুতেই তোমার ঠিক আছে। দ্বিতীয় দৃশ্যটা ছেঁটে ভালো।
0: ছেঁটে ফেলবো
1: নিশ্চয়ই। সিচুয়েশন মূল্যায়নে এটাই হলো সঠিক ট্যাকটিক্যাল স্টেপ।
0: তাহলে তৃতীয় দৃশ্যে জাম্প করি?
1: শুরু হচ্ছে, শুরু হচ্ছে, এখনই শুরু হচ্ছে গৃহিণী সন্দর্শনে জগৎ এবং
0: জগতের গবাক্ষ সংলাপ।
2: হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, জগৎ এলো বাড়িতে তার মাথাটা ঝিমঝিম।
3: বাড়িতে গিজ গিজ করছে ইঁদুর, ওদের দাঁতে সব গেল, কোনো কিছু আর আসতো নেই, সব ছিঁড়ে কেটে একাকার। আমার অত সাধে নকশি কাঁথাটা কি ব্যাপার? কানে যাচ্ছে আমার কথা? আজই একটা ইঁদুর মারার কল আনো। ওই দামরা ইঁদুরের বংশ যদি আমি নিবংশ না করি তো আমার নাম নেই।
4: আচ্ছা তুমি জানো কে ভেঙেছে হরধনু?
3: কি ভেঙেছে?
4: হরধনু

0: জানো কে ভেঙেছে?
1: কে আমার ওই হতচ্ছাড়া ইঁদুর গুলো ছাড়া আর কে ভাঙবে হরধনু?
0: যা,
1: আমার নকশি কাঁথাটা কাটতে পারলো আর তোমার হরধনু পারবে না ভাঙতে?
0: মূর্খের মতো কথা বলো না তো।
1: কি, আমি আমি মূর্খ?
0: আহ, হচ্ছে রামায়ণের হরধনুর কথা আর তুমি বলছো কি না ইঁদুর? ইঁদুর ইঁদুরে কি করে ভাঙবে?
1: তবে কি আমি ভেঙেছি? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি?
0: চুপ করবে?
1: কেন চুপ করবো বলে, কেন চুপ করবো? তোমাকে আমি চিনি না ভেবেছ? হারে হারে চিনি, তুমি সব পারো।
0: আহ শোনো, আজ একটা স্কুলে গিয়েছিলাম,
1: তাতে আমার কি?
0: সেখানে আমি ছাত্রদের বলেছিলাম।
1: স্কুলেও তুমি আমার কথা বলেছো?
0: আরে না না, ছাত্রদের জিজ্ঞেস করেছিলাম হরধনু কে ভেঙেছে।
1: ওরা কি বলল?
0: ওরা বলল ওরা ভাঙেনি,
1: ওরাই ভেঙেছে। জানি তো ওদের, ওদের মতো অসভ্য জঙ্গলি।
0: আশ্চর্য কি জানো, মাস্টার মশাইরাও বললেন ছাত্ররা হরধনু ভাঙেনি।
1: শুনিস কি মাতাল, বললেই হলো?
0: আহ চুপ করবে,
1: ধমকে পারবে আমাকে চুপ করাতে? আমি তোমার তেমন কলা বউ নই।
0: ওহ, দয়া করে এক গ্লাস জল দেবে?
1: ঠল, কে না কে ভেঙেছে হরধনু, আর উনি তোর পাচ্ছে না আমাকে, শেষকালে কি না আমাকে?
0: বাবা, আরে জানলার কাছে একটা ছেলে না? হ্যাঁ, ও ওকেই ডাকি। হ্যাঁ, ওকেই ডাকি।
2: এই খোকা, শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তোমাকেই ডাকছি, এসো এসো না, ঘরে এসো। হ্যাঁ এসো এসো, হ্যাঁ এসো এসো, বসো। লজ্জা কি, বাহ কি সুন্দর তোমার বলটা, কি নাম তোমার?
3: সাধন।
1: ওই ভেঙেছে?
0: না না, তুমি যাও, আমি ওর সঙ্গে কথা বলবো। বসো সাধন, বসো। খুব সুন্দর নাম তোমার, কোন ক্লাসে পড়ো তুমি?
3: ক্লাস ফাইভে।
0: আচ্ছা, তোমাকে না আমি একটা একটা এই এই কলমটা কি পছন্দ হয় সাধন?
3: হ্যাঁ।
0: দেখো তো, এর একটা দিক লাল আর এই দিকটা কেমন সবুজ, কি পছন্দ হয়?
3: হ্যাঁ।
0: নেবে?
3: হ্যাঁ নেব।
0: দেব দেব, যদি আমার একটা প্রশ্নের উত্তর দাও তুমি, কি পারবে?
3: কি প্রশ্ন?
0: বলো তো হরধনু কে ভেঙেছে?
3: আমি জানি না।
0: না না না না না, তুমি জানো, এই কথা তো সবাই জানে, রামায়ণের গল্প তো তুমি জানোই। তবে বলো বলো, কে ভেঙেছে হরধনু? বলো না, বলো বলো না, বলো।
3: আমি জানি না, আমি মাঠে একা একা বল খেলছিলাম, আমি কিচ্ছু দেখিনি।
0: আহা, দেখবে কেন, তুমি তো শুনেছো রামায়ণের গল্প, তুমি শুনেছো তো, একটু ভাবলেই তোমার মনে পড়বে। হ্যাঁ, তুমি ভেবে বলো, কি কি মনে পড়েছে?
3: হ্যাঁ না।
0: ভাবো ভাবো সাধন, আরো আরো আরো ভালো করে ভাবো, খুব ভালো করে ভাবো। বলো বলো, কে ভেঙেছে?
3: আমি জানি না, আমি কিচ্ছু জানি না।
0: শোনো শোনো শোনো সাধন, শোনো, তোমার কলম যা চলে গেল,
1: পালিয়েছে, দেখো কি দোষী ছেলে।

0: আরে হ্যাঁ, একটা ছেলে বাঁশি বাজাচ্ছে না? হ্যাঁ, এই যে খোকা, এসো এসো এসো এসো, হ্যাঁ দেখো তোমাকে কি দেব, এসো এসো, হ্যাঁ এসো। বাহ, হ্যাঁ আসছে, ছেলেটা বেশ সাহসী, ও ঠিক পারবে, কেমন স্মার্টলি আসছে। এই তো বস, বাহ বাহ বাহ, বাঁশিটা তো বেশ, কি নাম তোমার খোকা?
1: ভোলা।
0: বাহ, খুব সুন্দর নাম, কোন ক্লাসে পড়ো ভোলা?
1: ক্লাস থ্রি।
0: আচ্ছা আচ্ছা, ভোলা বলো তো,
1: আগে দাও
0: কি দেব?
1: কলম।
0: আচ্ছা দেব দেব, তার আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে যে ভোলা।
1: না আগে দাও।
0: ঠিক আছে ঠিক আছে, এই এই নাও। হ্যাঁ এবার বলো।
1: রিঙ্কু ভেঙেছে।
0: কে রিঙ্কু? কি ভেঙেছে?
1: আমাদের ক্লাসের রিঙ্কু, ও আমাকে রোজ মারে। ওই হলো ধনু ভেঙেছে। হ্যাঁ ওই হলো ধনু ভেঙেছে।

0: কে কে জগৎবাবু কে কে জগৎবাবু
1: জগৎবাবু কে আপনি
2: আগে হ্যাঁ
1: আপনি তাহলে এখানকার লোকাল ইন্সপেক্টর অফ স্কুলস আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন
2: আগে হ্যাঁ
3: এখানে বসুন হরিজা এখানে
1: না না আমি ব্যস্ত জানেন কি ভীষণ ব্যস্ত আমি কতগুলো কাজ

0: সেখানে জানেন
1: না
2: বলে দাও বেন,
3: এখনই একটা আউটডোর মিটিং আছে, তারপর একটা ফুলের দোকানের উদ্বোধন, তারপর ইনডোর কনফারেন্স, অবশেষে মাঝরাতে সাংবাদিক সম্মেলন, বুঝেছেন?
2: এই সব ফেলে কেন এসছি জানেন?
1: আজ স্কুলে
2: আবার ছেলেকে হরধনু প্রসঙ্গে কি বলেছেন আপনি? কি বলেছেন? না কি বলেছেন
1: আগে
2: জানেন? কি হয়েছে এর ফলে? কি ভয়াবহ পরিণাম বলে দাও বেন।
3: যাকে বলে ইয়ে মানে ওই কেলিয়ে গেছে,
2: সাইকোলজিক্যালি একেবারে আপসেট হয়ে পড়েছে। আমার ছেলে কেন ভাঙবে আপনার ওই ফালতু হরধনু? ওর দৃষ্টি উচ্চে, যাকে বলে মহাশূন্যে, নক্ষত্র লোকে। আর আপনি কি না? আপনাকে আমি সন্দেহ করছি, গভীর ষড়যন্ত্র বুঝেছি উপেন। এর পেছনে রয়েছে গভীর চক্রান্ত। ছেলের দোষে বাপের বদনাম, চালাকি।
3: ঠিক বলেছেন হরিশ দা, চালাকি।
1: আগে আমি
2: চুপ করুন। আপনার মতো চুনোপটি আমলাদের আমি আমার পাঞ্জাবির দু পকেটে নিয়ে ঘুরে বেড়াই, আমার ভাবমূর্তিতে হাত।
3: পলিটিক্যাল ক্যারিয়ারকে পাংচার করার ষড়যন্ত্র
2: জানেন? আপনাকে আমি আমার দু আঙুলে পিঁপড়ের মতো ফিসে ফেলতে পারি,
3: গায়ের ছাল তুলে কুত্তা দিয়ে খাওয়াবো শালা।
2: উত্তেজিত হয়ো না উপেন, শুধু নামটা মনে রাখো। নামটা কি জানো? নাম
1: জগত।
2: চলো সময় নেই, অনেক কাজ। এসেছিলাম, মনে থাকবে তো?
4: কুত্তা দিয়ে খাবে? আমি তোদের কেনা গোলাম নই, যা খুশি কর তোরা। হ্যাঁ, আমি হরধনু ছাড়ব না, আমি রিপোর্ট করব, সবাইকে জানাবো, সব বলবো, সব সব।
5: চিৎকার করছো কেন?
4: চুপ।
2: সাইলেন্স, এভরিবডি বি সাইলেন্ট। আশুক স্তব্ধতা, ঝিরঝির বৃষ্টির মতো আকাশ থেকে নেমে আশুক নিঃসীম নিঝুম নিরবতা। থামো হয়ে শব্দ ঝংকারে আকীর্ণ গতিময় পৃথিবী, একটু থামো, স্থির হও আপন কক্ষপথে, দৃষ্টি দাও পেছনে সুদূর অতীতে, খসে যাওয়া স্তব্ধ ফুলের বিলীয়মান গন্ধ কর অনুভব। ওখানে তোমার স্বপ্নভঙ্গের বেদনা রয়েছে, তোমারই প্রতীক্ষায় তপভঙ্গে তাপসগণ তাকাও পেছনে সভ্যতার প্রথম লগ্নে।
6: শুনছেন তো, পাগলামি শুরু হয়েছে আবার।
2: বারবার বারবার তুমি আমার ধ্যান দিচ্ছ নষ্ট করে।
3: এখন পরের দৃশ্যে যেতে হবে না?
2: কিন্তু তার আগে রিপোর্টের কথা তো বলতে হবে।
3: সেটা বলা হচ্ছে কই? ইনিয়ে বিনিয়ে তো মহাভারত তৈরি হচ্ছে।
2: আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে বলছি। শুনুন আপনারা, শেষ পর্যন্ত জগৎ তার রিপোর্ট পেশ করলো কর্তৃপক্ষের কাছে।
6: বিরাট রিপোর্ট, 30 পাতা।
2: বলল এতকাল কিছুই হয়নি, এই অজ্ঞতার মূলে রয়েছে প্রকৃত শিক্ষা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, ক্রম পরিবর্তনশীল এবং ক্রমবর্ধমান অপব্যাখ্যা, সঠিক কর্মসূচি গ্রহণের অনিচ্ছা ইত্যাদি ইত্যাদি।
6: আরো বলল পদস্খলনের ধারাবাহিকতার পেছনে কাজ করেছে তাৎক্ষণিক ফায়দা লোটার প্রবণতা এবং ব্যক্তিগত প্রতিষ্ঠার লোভ। লোকটা কত কি বলল ইনিয়ে বিনিয়ে। আর
2: অচিরেই লোকে জগৎকে পাগল ভাবতে শুরু করলো। কেউ বলল এটা চিৎকাদুনে পাগলের গ্রুপ, আবার কেউ বলল বদ্ধ উন্মাদ, কমপ্লিটলি ম্যাড, অন্যরা বলল সিজোফ্রেনিকও হতে পারে, ও মরতে চায়, ঘর নেড়ে, আর বলল ও বিচ্যুত, মরাই ভালো।
6: তবু টনকনুল্লো
2: কর্তৃপক্ষের, এবং সেই কথা এখন শুনবেন বিদ্যালয় পরিদর্শকের অফিসে বিশিষ্ট অফিসারের আগমন এবং
6: বটে শব্দটির নিপুণ ব্যবহার।
2: হ্যাঁ, ওই বটে শব্দটির দিকে লক্ষ্য রাখবেন, ওটা ভেরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট।

দুটা দেখে যা, হিসেবটা রেখে যা, করে নাকি ফোসফার, মারে বুঝি ধুষ্টার, তেরে মেরে ডান্ডা, করে দেবে ঠান্ডা।

0: আবার ফিক করে আইসা সুইটা বালায়, দরম যায় না, কি লজ্জা না দিদিমণি।
1: আহ চুপ কর পাগল, আমি একদম সইতে পারি না রে।
0: আমিও না, কিন্তু আমার কি ডায় জানেন, আমার এটা দনুগুরার পিয়ন, কি লজ্জা না দিদিমণি।
1: রিয়ালি হাউ ফানি।
0: আইসিন না আইসিন না, আপনার একটা নামে ডায় শুনেন নাই?
1: আমাকেও
0: আজ্ঞা, আপনার এটা হরধনু চাচি।
1: কি বললি? হরধনু চাচি, অসভ্য পাজি ব্রুট নেস্টি।
0: কাইন্দিন না, সুখের কাজল নষ্ট হয়ে যাবো গা।
1: আমি আর থাকবো না এই অফিসে, আজই ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করব। আমি সব সইতে পারি, কিন্তু অপমান সইতে পারি না রে রাখাল।
0: আমিও না, আমারও আপনার লগে লয়ে যান দিদিমণি।
1: ডিরেক্টর সাহেব কখন আসবেন?
2: সময় হলে আইব।
1: স্যার আসছেন না কেন?
2: আইব আইব, সময় হইছে।
1: আরে দেখতো দেখতো আমার চোখের কাজলটা ঠিক আছে কিনা, লেপটে যায়নি তো?
2: না, লেপটায় নাই, আমি যাই।

0: ও আপনি এসে গেছেন, একটা ডিকটেশন নিন তো চটপট।
1: কি প্রসঙ্গে স্যার? ওই হরধনু প্রসঙ্গে।
0: হ্যাঁ কেন?
1: আমি আজ ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করব স্যার।
0: ট্রান্সফার কেন?
1: আমি সব সইতে পারি, কিন্তু অপমান, আপনি জানেন ওরা আমাকে কি নামে ডাকে?
0: কি নামে?
1: হরধনু চাচি। আপনি হাসছেন স্যার? এর পরেও কি কেউ এই অফিসে?
0: আচ্ছা আচ্ছা, আপনি অ্যাপ্লিকেশন করুন, আমি রেকমেন্ড করব।
2: স্যার, আপনি বড় সাহেব ডাকতাছেন।

0: আসতে পারি স্যার?
1: আসুন, বসুন। জল তো ঘোলা করছেন, খাবে কে? এই জল খাবে কে? হ্যাঁ, আপনি?
0: আমি ঠিক বুঝতে পারছি না স্যার।
1: রিপোর্টে যা উল্লেখ করেছেন তা মোস্ট অবজেকশনেবল, বুঝেছেন? বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি?
0: আগে না, আমি ঠিক বুঝতে পারছি না স্যার।
1: যা বোঝেন না তা লিখতে গেলেন কেন? হ্যাঁ, আপনি লিখেছেন এতকাল কিছুই করা হয়নি।
0: সো হোয়াট, ইটস ট্রু?
1: ট্রু? হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন? দেশের বিশাল কর্মকাণ্ড যা দেশের অগ্রগতির সাথে তত্তর করে এগিয়ে চলেছে তা এক কথায় তুড়ি মেরে উড়িয়ে দেবেন, আবার বলছেন ট্রু? কি বলতে চাইছি বুঝেছেন?
0: কিন্তু কিন্তু ওই যে হরধনুর ব্যাপারটা, ওটাই তো প্রমাণ স্যার।
1: হরধনু? রাবিশ! যদি আপনার জায়গায় আমি থাকতাম তবে তুচ্ছ ওই হরধনু ভাঙার ব্যাপারটা পার এত বড় করে দেখতাম না। বিরাট বিরাট কর্মযজ্ঞে তুচ্ছ ওইসব ছোটখাটো ভাঙচুর হয়েই থাকে, তা নিয়ে?
0: ভাঙচুর স্যার? মানে ভাঙচুর বলতে আপনি কি ওই ওই হরধনুর ভাঙার ব্যাপারটা বলছেন?
1: তা নয় তো কি, তা নয় তো কি, কোনো বুদ্ধিমান ব্যক্তি ওইসব তুচ্ছ ভাঙচুর নিয়ে মাতামাতি করে না, বুঝেছেন? বুঝেছেন আমি কি বলতে চাইছি?
0: না, আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না।
1: ননসেন্স! আপনি ওই রিপোর্ট এক্ষুনি প্রত্যাহার করে নিন। উইথড্র ইয়োর রিপোর্ট ইমিডিয়েটলি।
0: নো, নেভার, আই উইল বি ড্যামড ইফ আই ডু সো।
1: হোয়াট?
0: আপনি জানেন হরধনু কি? কে ভেঙেছে হরধনু?
1: উইল ইউ স্টপ?
0: নো, আই শ্যাল নট। জানি, আমি থামব না। বলুন বলুন, হরধনু কি? কে ভেঙেছে হরধনু?
1: আপনি জানেন? আপনি কাকে প্রশ্ন করছেন এইসব? আপনি জানেন এর ফল কি? কি ঘটতে পারে আপনার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি?
0: হ্যাঁ, আমি জানি, আমি জানি। আমি প্রশ্ন করছি আমার বসকে, হেড অব দি ডিপার্টমেন্টকে। আমার চাকরি চলে যেতে পারে, তবু তবু আমি দেখব এর শেষ কোথায়। আপনি বলুন, বলুন, আপনি বলুন।
1: হোপলেস ফুল!
0: মানে?
1: বেশ, প্রশাসনের গ্রাসরুট যদি আপনার মতো অপদার্থ হয় তবে আমাদের কি করবার থাকতে পারে, বুঝেছেন? বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি?
0: না, বুঝিনি, আমি কিছুই বুঝতে পারছি না।
1: বেশ, বলুন বলুন, ক্ষতির পরিমাণ কত?
0: কিসের?
1: কিসের? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ কিসের আবার? ওই হরধনুর, বলুন, হরধনু ভাঙার নেট ক্ষতির পরিমাণ কত? মোট কত ক্ষতি হয়েছে? আমার ডিপার্টমেন্ট তা মিটিয়ে দেবে একবারে পাই টু পাই। বলুন কত?
0: জানি না।
1: জানেন না?
0: না, জানি না। এত বিশাল, এত বিরাট ক্ষতি পরিমাপ করার সাধ্য আমার নেই।
1: ঠিক আছে, ইঞ্জিনিয়ার নিয়োগ করব, ওরা আমাকে এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেবে ক্ষতির পরিমাণ কত। বাস, ঝামেলা চুকলো। এবার রিপোর্ট প্রত্যাহার করুন।
0: না।

0: আপনি জানেন এর ফল কি?
1: না, আমি জানি না, কিচ্ছু জানি না।
0: কেন বুঝতে পারছেন না? বিষয়টা ছড়িয়ে পড়বে, খেলার ময়দানে বিরোধী দল উঁত পেতে আছে, খপ করে বলটা ক্যাচ করে নেবে, তারপর ঝামেলাটা আছড়ে পড়বে আমার আপনার ঘাড়ে। কি করবেন তখন? কি করবেন তখন? হ্যাঁ, কি করবেন? বুঝেছেন? বুঝেছেন এবার আমি কি বলতে চাচ্ছি?
1: না, আমি বুঝিনি, আপনার কোনো কথা আমি বুঝতে চাই না।
0: রিপোর্ট প্রত্যাহার করছেন না?
1: না।
0: ছড়ি ঘোড়ালে না?
1: না।
0: বটে
2: দেখেছেন, দেখেছেন বটে শব্দটার কি মোক্ষম ব্যবহার। কিন্তু আমাদের তো আর সময় নেই, চারিদিকে হইচই শুরু হয়েছে, যাকে বলে লন্ডভন্ড ব্যাপার। লিকেজ ফাঁস মশাই, বল এখন ময়দানে খেলোয়াড়দের পায়ে ইনস্টেপ আউট স্টেপ ডজ হচ্ছে, ওখানে সঙ্গে চলছে ল্যাং মারামারি। কি টেনশন, কি উত্তেজনা, নিধান সভা একেবারে তুলকালাম।
3: সময় নেই, সময় নেই, ঝটপট ঘোষণা করে দিচ্ছি, এখন আপনারা শুনবেন নিধান সভায় মুলতবি প্রস্তাব। প্রসঙ্গ
4: প্রসঙ্গ হরধনু
5: ভবন বন শোষণ শন ভপ্পা ভপ্পা ভো, নিধান সভায় উঠবে প্রস্তাব রক্ষা নাহি গো, ভবন বন শোষণ শন ভপ্পা ভপ্পা ভো।
6: মাননীয় সদস্যগণ, আপনারা আপনারা একটু শান্ত হন, শান্ত হন মাননীয় সদস্যগণ, আপনারা শুনুন, আপনারা শুনুন বক্তার কথাটা, শুনুন উনি কি বলছেন।
7: মিস্টার স্পিকার স্যার, হরধনু ভাঙার কেলেঙ্কারি দুনিয়ার সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে নারকীয়, সবচেয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারি, তুচ্ছ তুচ্ছ এর তুলনায় বিশ্বের অন্য সব কেলেঙ্কারি, এর সুদূর প্রসারী ফলাফল বিশ্বে নিয়ে আসবে চরম সংকট, তছ নছ হয়ে যাবে মানব সভ্যতা, ভেঙে খান খান হয়ে যাবে বিশ্বের স্থিতিশীলতা, যে কোনো মুহূর্তে আরম্ভ হবে দেশে দেশে, জাতিতে জাতিতে, বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে এক মহারণ, ধ্বংস হয়ে যাবে আমাদের পৃথিবী। আর আমাদের সরকার, আমাদের সরকার কেন নীরব, কেন নীরব আমাদের সরকার, কি তার অভিসন্ধি? পোশাক খুলতে বলা আর ন্যায় করতে বলা এক কথা
6: নয়। আপনারা শুনুন বিরোধী নেতা যা বলছিলেন, তাকে বক্তব্য শেষ করতে দিন। হ্যাঁ বলুন।
7: মিসেস স্পিকার স্যার, হরধনু ভাঙার রহস্যের পিছনে সক্রিয় রয়েছে এক আন্তর্জাতিক চক্র। এই মুহূর্তে, এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিয়ে হরধনু ভাঙার মূল রহস্য প্রকাশ করতে হবে।
8: মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী সভায় অনুপস্থিত মিস্টার স্পিকার স্যার।
6: মাননীয় সদস্যগণ, মাননীয় সদস্যগণ, আপনারা সভার কাজে বারবার বিঘ্ন ঘটাচ্ছেন, নিধান সভার মর্যাদা নিষ্ঠার সঙ্গে রক্ষা করুন, সরকার পক্ষকে বিবৃতি প্রকাশ করতে দিন। আর আস্তে আস্তে শান্ত হন। এখন পশুপালন মন্ত্রী শ্রী পশুপতি বড়াল, আপনার বক্তব্য পেশ করুন।
9: মিস্টার স্পিকার স্যার,
10: আমরা পশুপালন মন্ত্রীকে শুনতে চাই না।
7: মিস্টার স্পিকার স্যার, মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে,
10: তিনি আসবেন না। এবার স্বচ্ছন্দ ওয়াক আউট করুন।
6: মাননীয় সদস্যগণ, মাননীয় সদস্যগণ, নিধান সভা নীতি নির্ধারণের স্থান, অতি পবিত্র ক্ষেত্র, আপনারা তার সম্মানিত সদস্য, সভার কাজে আপনারা বিঘ্ন ঘটাবেন না, এটা আমাদের অনুরোধ। শান্ত হন, শান্ত হন। মাননীয় পশুপালন মন্ত্রী, আপনি আপনার বক্তব্য পেশ করুন।
9: মিস্টার স্পিকার স্যার, যারা হরধনু ভাঙার অতি গুরুত্বপূর্ণ রহস্যকে নিয়ে ময়দানে গলাবাজির সস্তা রাজনীতির ঝড় তুলতে চাইছে, আমি তাদের সতর্ক করছি, বিষয়টা সস্তা রাজনীতির নয়। হরধনু

অবশ্য দেশের ঐক্য, অখণ্ডতা এবং স্বাধীনতার প্রশ্নে জড়িত। এর সঙ্গে জড়িয়ে আছে সমগ্র বিশ্বের শান্তি। তাই একে খুব সাবধানে খুঁটিয়ে দেখতে হবে। হ্যাঁ, এর প্রতিটি অংশের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে। কোনো হটকারী মন্তব্যে অথবা সস্তা রাজনীতিতে এর সমাধান সূত্র নেই। এই রহস্যের সমাধান সূত্র তাই আমাদের সামনে কেবল একটি, এবং সেই সমাধান সূত্র আমাদের গণমুখী সরকার গ্রহণ করেছে। মিস্টার স্পিকার স্যার, সরকার সিদ্ধান্ত নিয়েছে হরদনু ভাঙার রহস্য সমাধানে গঠিত হবে এক সদস্যের নূতন শক্তিশালী তদন্ত কমিটি।

0: এখন কোন দৃশ্য হবে জানো?
1: ন্যাকা।
0: কি বললে?
1: কিছু না।
0: তোমার তোমার এই ইনফাইট করার টেন্ডেন্সিটা কমাও, ডিসিপ্লিন মেনে চলতে শেখো। Yes, তাই। Discipline first, discipline second, and discipline final. Always, always you have to obey the command of your superior without question, without argument. Understand? Sorry. নিজেদের মধ্যে একটু জড়িয়ে পড়েছিলাম, ক্ষমা করবেন। এখন আপনারা শুনবেন, হ্যাঁ মনে পড়েছে, এখন শুনবেন জগৎ সংসার। কি ভীষণ বিপদ জগতের, তদন্ত কমিশনে জগৎকে সাক্ষ্য দিতে হবে। আসন্ন ঝড়ের মেঘে আকাশ থমথম, কি হয় রব, ছেঁকে ধরেছে দেশ বিদেশের ঝাঁকে ঝাঁকে সাংবাদিক, বেচারা জগৎ। আসুন সেই দৃশ্যটাই শুনি। শুরু হচ্ছে জগতের ইঁদুর অন্বেষণ এবং
1: এবং সমাধান সূত্রের আবিষ্কার।

0: শোনো, এখনো সময় আছে, তুমি যাও।
1: কোথায়?
0: ওদের কাছে গিয়ে বলো সব মিথ্যে, হরধনু বলে কিছু নেই, ছিল না কোনোদিন।
1: না, আমি যাবো না।
0: পাগলামি করো না তো, যা বলছি তাই করো, সময় নেই।
1: বললাম তো যাবো না, কেন এক কথা বার বার বলছো?
0: যাবে না তো করবেটা কি শুনি, জেলে পচে মরবে?
1: না, আমি আমি প্রমাণ করব।
0: ধৌ, প্রমাণ করব? কি প্রমাণ করবে তুমি, কি প্রমাণ করবে, কিভাবে করবে?
1: রামায়ণ, রামায়ণ থেকে প্রমাণ করব। আচ্ছা, আমাকে আমাকে একটা রামায়ণ এনে দেবে? হ্যাঁ, দেরি করো না, জলদি জলদি যা, কই কই যা যা যা।
0: রামায়ণ? তুমি কি পাগল হয়ে গেছো?
1: দেরি করো না, যাও যাও।
0: রামায়ণ দিয়ে তুমি কি করবে?
1: আমি আমি প্রমাণ করব। ওই ওই রামায়ণই তো আছে হরধনু। আমি কমিশনের সামনে গিয়ে দাঁড়াবো, বলবো এই দেখুন রামায়ণ, এইখানে আছে সব, বলবো বলবো পড়ুন। বহুদিন তো আর চর্চা নেই, অনুশীলন নেই, শিক্ষা নেই, তাই আমরা সব ভুলে গেছি, ভুলে গেছি সব, ভুলে গেছি ঘুম, গভীর ঘুম। এই এই এই ঘুম থেকে জেগে উঠুন, জাগান জাগান।
0: ওই জন্য লোকে তোমাকে পাগল বলে।
1: বলে বলে বলুক, নিয়ে এসো নিয়ে এসো রামায়ণ। কই যাচ্ছ না কেন, যাও।
0: রামায়ণ নেই।
1: নেই
0: না, নেই, ইঁদুরে কেটেছে সব। তোমাকে তো কতদিন বলেছি।
1: ইঁদুর? কেন কেন কাটলো ইঁদুর? কি করে কাটলো ইঁদুর? কেন যত্ন করে রাখোনি? আহ, কেন নজর দাওনি? বলো বলো, কেন কেন কেন কাটলো ইঁদুর?
0: আহা, ঠক, যাকে ছুঁয়েও দেখে না কেউ কোনোদিন, যা এখন অকেজো বাতিল, তাকে কিনা পালক দিয়ে পরিষ্কার করে মাথায় করে রাখতে হবে।
1: তুমি থামবে? একটা লাঠি লাঠি লাঠি যাও তো, যাও তো, একটা একটা লাঠি এনে দাও তো, নিয়ে এসো নিয়ে এসো।
0: কি কি করছো তুমি? লাঠি দিয়ে কি করবে তুমি?
1: এই তো ইঁদুর মারবো, ইঁদুর মারবো, ইঁদুর মারবো। কই কই দাও দাও।
0: তুমি আমার ঘর নষ্ট করবে না বলে দিলাম। ইঁদুর এখন পাবে কোথায়? ওরা আসে রাতের বেলায় চুপি চুপি।

0: শুনছ? ওদের এখন পাবে না।
1: না, আমাকে আমাকে পেতেই হবে। আমাকে আমাকে পেতেই হবে। আপনারা কি আপনারা কি জানেন, ইঁদুর আসে চুপি চুপি রাতের অন্ধকারে? আপনারা কি জানেন, আমাদের ঘুমের অসতর্কতায় ওদের ওই লোভের দাঁত কুবলে খেয়ে যায়। আমাদের এই বোধের সত্তাকে, আমাদের স্মৃতিকে। আপনারা কি জানেন, দিনে দিনে বেড়ে ওঠা ওই যেসব ইঁদুরের পাল ছেয়ে রয়েছে আমাদের চারপাশে, বাসা বাঁধছে সর্বত্র, ঘরে বাইরে, আমাদের দেহে মনে প্রতিদিন প্রতিদিন ক্ষয় হচ্ছি আমরা। কি কি মারবেন না, মারবেন না ওইসব ধূর্ত প্রতারক লোভী ইঁদুরদের

এতক্ষণ শুনলেন বাংলা নাটক প্রসঙ্গ হরধনু, রচনা চন্দন সেনগুপ্ত। নাটকটি প্রযোজনা করলেন সৌমেন বসু। এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে অনুষ্ঠান হারানো দিনের গান। অনুষ্ঠানে আজকের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

শুনলেন হারানো দিনের গান। অনুষ্ঠানে শিল্পী ছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল সোমবার 6 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 24 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। অধিবেশন শুরু হবে সকাল 6:05 শুনবেন অমৃতবাণী। আগামীকাল শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। ভক্তিগীতির অনুষ্ঠান সুরঞ্জলি 6:10, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। 6:25 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক অনুষ্ঠান হায়ুংনি খোরাং। 6:55 অনুষ্ঠান সূচি। 7:00 শুনবেন তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে। 7:45 গীতালী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, আগামীকালের শিল্পী দেবব্রত বিশ্বাস। 8:15 আজকের কবিতা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ইরিকা দেবনাথ। এরপরই থাকছে নজরুলগীতির অনুষ্ঠান দোলন চাপা, শিল্পী ধীরেন বসু। স্কুল ক্যাম্পাসে শিশু মেলা শুনবেন 8:30, পরিবেশনায় দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 9:05 গানে গানে অনুষ্ঠান, দেশবন্দনা শুনবেন 10:05। সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন 10:30, শিল্পী ধন্দুতাই কুলকার্ণি। 11:05 FM উজ্জয়ন্ত আগরতলা কেন্দ্রের ককবরুক অনুষ্ঠান। 2:15 শুনবেন সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ, গল্প দুই বন্ধু এবং নতুন পণ্ডিত। আমি নারী অনুষ্ঠানে আগামীকাল শুনবেন বাংলা আধুনিক গান সুরমালিকা অনুষ্ঠানে 2:30। বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান 3:05। 5:10 জীবনের গল্প, এরপরই থাকছে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী, লোকসঙ্গীত 5:45। সন্ধ্যে 6:00 ককবরুক অনুষ্ঠানে শুনবেন লাইভ অনুষ্ঠান সঞ্জয় কাহাম। খেতে খামারে অনুষ্ঠানটি প্রচারিত হবে সন্ধ্যে 6:30। 7:00 অনুষ্ঠান সূচি। 7:05 দিব্যাঙ্গজনদের নিয়ে অনুষ্ঠান আমরা করব জয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন জয়পুর নলুয়া থেকে সুব্রত দত্ত। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান মনোরঞ্জনী 8:05। 8:30 অনুষ্ঠান জানা অজানা। 9:00 থাকছে পাঁচ মেশালি অনুষ্ঠান, শুনবেন বিভিন্ন ধরনের বাংলা গান। রূপক অনুষ্ঠান শিল্পী চিরন্তন সন্ধ্যা মুখোপাধ্যায় 9:30। 10:00 বিভাবরী অনুষ্ঠানে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। এছাড়াও নির্ধারিত সময় অনুযায়ী দিল্লি আগরতলা এবং কলকাতা কেন্দ্রের সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া, শেষ হল আমাদের আজকের অধিবেশন। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল সকাল 6:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। নমস্কার, জয় হিন্দ।